বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার, 1443 বঙ্গাব্দ, 1448 ইসরি, 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামের 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Betar. Broadcasting on the morning of Thursday, the 1st of Shravan, the 1st of Safar, and July the 16th. The news read by Shams Rahman. First, the headlines. Budget session of 13th Jatiya Sanshad prorogued. Prime Minister calls for national unity to prevent recurrence of fascism. Prime Minister urges teachers to raise children with human values. Today is July Martyrs Day. On this day in 2024, at least six people, including Abu Said, a student of Rangpur, were martyred during anti-fascist movement. New law will play effective role in preventing trafficking and smuggling, says Home Minister. Flood-hit people in Chattogram and hilly region start returning to normal life, overcoming disaster caused by landslides and heavy rains, says State Minister for Power. U.S. launches fresh strikes on Iran. No reason to abide deal if Tehran did not benefit from it, says Iran. And in FIFA, World Cup defending champion Argentina move into final, beating England 2-1 goals. Now the details. The second and budget session of the 13th Jatiya Sanshad has been prorogued. Prime Minister Tariq Rahman, in his winding-up speech at the concluding sitting of the session, reaffirmed his government's zero-tolerance policy on corruption and extremism. Earlier, yesterday, the House resumed its sitting with Deputy Speaker Barrister Kaisar Gamal in the chair. The Prime Minister said the government is determined to curb corruption by any means. Tariq Rahman said the government is taking decisive steps to strengthen law enforcement, protect state resources, and restore public confidence in state institutions. The Prime Minister also announced plans to introduce a universal card to bring all government welfare programs under a single platform, while outlining an ambitious roadmap to create 9 crore jobs and transform Bangladesh into a trillion-dollar economy by 2034. Prime Minister Tariq Rahman called for national unity to ensure that fascism or autocracy never return to Bangladesh again, and the country never returned into a subservient state. Prime Minister Tariq Rahman has said the list of martyrs and freedom fighters of the country's 1971 liberation war was not prepared impartially and accurately. The Prime Minister made the remarks while replying to a supplementary question in the Jatiya Sanshad yesterday. The Prime Minister said the Ministry of Liberation War Affairs has already formed a committee comprising experts to prepare the list. Tariq Rahman said while preparing the list, the government will make every effort to accurately identify the genuine freedom fighters and the true martyrs. In reply to another question, the Prime Minister told the House that the government is committed to freeing the capital's playgrounds and footpaths from illegal occupation. Prime Minister Tariq Rahman has said everyone must work together to make Bangladesh greener and urged children to plant at least one tree each every year. He made the call while inaugurating a nationwide tree plantation program at government primary schools at the Bangladesh-China Friendship Conference Center in the capital yesterday. The Ministry of Primary and Mass Education organized the event. Marking the launch of the nationwide initiative in all government primary schools, the Prime Minister planted a neem sapling. Under the initiative, nearly 2 lakh saplings were planted simultaneously yesterday on the premises of primary schools across the country. Addressing students and teachers connected virtually from schools across the country, Tariq Rahman encouraged children not only to plant trees but also to learn about them. After inaugurating the tree plantation program at primary schools, Tariq Rahman inspected various projects prepared by primary school students on nature and the environment. Later, the Prime Minister distributed the Primary Education Medal 2026 to students and teachers. Speaking on the occasion, he sought the cooperation of primary school teachers in raising children with humane values, saying children must be brought up as humane people to build a humane Bangladesh. Recalling the contribution of Begum Khaleda Zia in promoting girls' education, the Prime Minister said during her tenure, she made education free for girls so that they could study without paying tuition fees. Today is the July Martyrs' Day. On this day in 2024, at least 6 people were martyred during the anti-fascist movement, including Abu Said, a student of the Department of English at Begum Rokeya University in Rangpur, who was shot by police, and Muhammad Wasim Akram, a college student in Chattogram. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion of the July Martyrs' Day. In his message, the President called on everyone, regardless of party, opinion or path, to work together to build a non-discriminatory, democratic, accountable and just state based on harmony. In his message, the Prime Minister recalled the contribution of those who embraced martyrdom and the wounded in the July movement, which turned into a mass uprising to free their nation from the fascist regime. Home Minister Salahuddin Ahmed has said the new Prevention and Separation of Human Trafficking and Migrant Smuggling Act 2026 would play a vital role in combating human trafficking and migrant smuggling through the misuse of digital platforms and technology. He said this while speaking as the chief guest at the National Dissemination Meeting on the new law in the capital yesterday. The minister said Bangladesh had upgraded its legal and institutional framework to international standards to keep pace with the evolving tactics of transnational criminal groups. State Minister for Power, Energy and Mineral Resources, Onindo Islam Omid, has said that the recent flood situation in Chattogram and the hill tracts has improved significantly after overcoming the disaster caused by sudden landslides and heavy rains. People in the affected areas have started returning to normal life. He said this at a press conference, Chattogram South House, yesterday. This is Bangladesh Betar giving you the news. The United States have launched fresh strikes against Iran yesterday evening. President Donald Trump warned Tehran, saying it should behave better. Meanwhile, the U.S. military said Iranian military capabilities used to threaten vessels moving through the Strait of Hormuz. Earlier, Trump threatened yesterday to attack bridges and power plants if Iran failed to return to talks next week. Iran's top negotiator, Mohammad Baghir Ghalibaf, meanwhile told state media Tehran had no reason to abide by the deal if it did not benefit from it. FIFA World Cup football and defending Argentina has moved to the final of the 2026 FIFA World Cup against England by 2-1. Earlier, Spain defeated France by 2-0 in the first semi-final of the tournament. Defending Argentina will face Spain in the World Cup final in New York on Sunday night. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining areas of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary sound, southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Budget session of 13th Jatiya Sangsad prorogued. Prime Minister calls for national unity to prevent recurrence of fascism. Prime Minister urges teachers to raise children with human values. Today is July Martyrs' Day. On this day in 2024, at least 6 people, including Abu Said, a student of Rangpur, were martyred during anti-fascist movement. New law will play effective role in preventing trafficking and smuggling, says Home Minister. Flood-hit people in Chattogram and hilly region start returning to normal life, overcoming disaster caused by landslides and heavy rains, says State Minister for Power. U.S. launches fifth strikes on Iran. No reason to abide deal if it did not benefit from it, says Iran. And in FIFA World Cup, defending champion Argentina move into final, beating England 2-1 goals. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণ ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। 2024 সালের 16 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন নিহত হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খুলনায় উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর বা সুবিধাজনক সময়ে মহানগরীর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত 18 থেকে 20 বছরে শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার ব্যবস্থা সহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া নিজ বাসভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বিগত দিনগুলোতে জনগণের মতামতের কোন মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে, পাশাপাশি লাখ লাখ কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার বিরূপ প্রভাব আমাদের এই অঞ্চলেও দৃশ্যমান। সুন্দরবনের কোল ঘেঁষা আমাদের এই খুলনাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং একটি বাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। তিনি গতকাল নগরীর কেডিএ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, কেডিএ শুধু অবকাঠামোগত উন্নয়নই করে না, বরং পরিবেশ বান্ধব টেকসই নগর পরিকল্পনায় বিশ্বাসী। এবারের কর্মসূচিতে আমরা কেবল গাছ লাগিয়েই ক্ষান্ত হব না, বরং প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। ফলদ, বনজ এবং ঔষধি সব ধরনের গাছের চারা রোপণের উপর জোর দিচ্ছি, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদাও পূরণ করবে। কেডিএ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, এম এম মাহমুদুর রহমান ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমেদ, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ সাবিরুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান সহ কেরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি 12,500টি ফলদ, বনজ ও ভেষজ চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান গতকাল খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন। পরে তিনি খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের উপস্থিতিতে তার কার্যালয় প্রাঙ্গণে এবং শহীদ হাদিস পার্কে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া তিনি খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউর রহমান সহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে কর্মসূচির আওতায় গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনগণের মধ্যে 1,000 ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা উবির আগামীকালের বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রের এইচএসসি পরীক্ষা 2026 স্থগিত করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামীকাল ও 18 জুলাই তারিখে এমএ অ্যান্ড এমএসএস প্রিলিমিনারি প্রোগ্রামের টার্ম 242, সেমিস্টার দ্বিতীয় বিএজিএড প্রোগ্রামের 252 টার্মের জুলাই থেকে ডিসেম্বর 2025 দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, মাস্টার অফ এডুকেশন এমএড পরীক্ষা 2025 252 টার্মের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার, বিবিএ এক্সামিনেশন 241 টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেল এর পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। খেলার খবর ফুটবল। খুলনা দিঘলিয়ার গাজীরহাট কেতলা হাজি সাইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15-দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় গতকালের খেলায় দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়ন 3-1 গোলে সেনহাটি ইউনিয়নকে পরাজিত করেছে। এদিকে যশোর শহরে আর এন রোড নতুন বাজার মাঠে রিপন অটোস জুনিয়র ফুটবল টুর্নামেন্টে সৌদি আরব ও নরওয়ে দল জয়লাভ করেছে। এছাড়া মিশর ও আর্জেন্টিনা, উরুগুয়ে ও পর্তুগাল এবং মরক্কো ও জার্মানির মধ্যকার খেলা তিনটি ড্র হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা প্রিয়শ্রোতা, এখন শুনবেন জুলাইয়ের শপথ। এই অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা নিশাত ফাতেমা, আবৃত্তিতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস মিম এবং জেড এম আহসানুল্লাহ, তত্ত্বাবধানে ফারজানা, প্রযোজনা ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা।
3: আজ শুনি সেই জুলাইয়ের ডাক, রক্তমাখা রাজপথের বুক চিরে উঠে আসে হাজারো কণ্ঠের বজ্রধ্বনি, অন্যায়ের কাছে মাথা নত নয়। জুলাই আমাদের কাছে শুধুমাত্র একটি মাসের স্মৃতি নয়, এটি সাহসের নাম, সংগ্রামের নাম, পরিবর্তনের এক প্রত্যয়ের নাম। আজ আমরা এখানে একত্রিত হয়েছি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ, সাহস এবং ন্যায়ের সংগ্রামকে স্মরণ করার জন্য। ইতিহাসের প্রতিটি গণ আন্দোলন আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠই পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের প্রযোজনায় আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে আজ আমরা শুরু করছি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাইয়ের শপথ। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নিশাত ফাতেমা। কবিতার ভাষায় আমরা আজ তুলে ধরব সংগ্রাম, প্রতিবাদ এবং এক নতুন বাংলাদেশের প্রত্যাশাকে। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন আবৃত্তি শিল্পীকে। আমাদের সাথে রয়েছেন জান্নাতুল ফেরদৌস মিম এবং আরও রয়েছেন ডাক্তার আহসানুল্লাহ।

প্রথমেই জান্নাতুল ফেরদৌস মিম জুলাই বাংলাদেশ এই কবিতাটি আবৃত্তি করবেন। কবিতাটি লিখেছে আব্দুল হাই সিকদার।

জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন, তুমি আমার জ্যোৎস্নাও রোদ ভাতের থালায় নুন। তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান, তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরে, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরে। গুমপুরিতে আনলো জুলাই দোয়েল পাখির শীষ, জুলাই তুমি আবু সাইদ তোমাকে করিনিস। জুলাই ছিল থাকবে জুলাই, আসবে জুলাই আরো, মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো। আনল জুলাই মুক্ত স্বদেশ, ফিরল স্বাধীনতা, করল দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন, জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন। আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া, জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া। আমার শিশুর রক্তে নাওয়া জুলাই অনিঃশেষ, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ।

0: কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, এটি সময়ের কথা বলে, মানুষের অনুভূতির ভাষা হয়ে ওঠে। এবারে আমরা আমন্ত্রণ জানাব ডাক্তার আহসানুল্লাহকে। তিনি আবৃত্তি করবেন রেজাউদ্দিন স্টালিনের লেখা এই রক্তস্রোত এই কবিতাটি।
1: রক্ত তরবারি চুয়ে মাটিতে পড়ছে, চিবুক চুয়ে পদতলে, বুক থেকে ব্রহ্মপুত্রে, মাটি থেকে নক্ষত্রে, লাল কালো নীরব নিষ্ঠুর এই রক্তস্রোত পদ্মা মেঘনা যমুনা পেরিয়ে বঙ্গোপসাগরে কত কাল কত যুগ বহমান রক্তস্রোত প্লাবনপলিতে সমৃদ্ধ করবে সংগ্রাম, ঢেউয়ের চূড়ায় রক্ত ফেনায় ফেনায় এই রক্তস্রোত হৃদয়োত্থিত, দিন ও রাত্রির আবর্তন ভেঙে পদক্ষেপের পেছনে পেছনে ধাবমান দৃশ্যমান সবুজের করকিতে রক্ত, সূর্যের আলোয় শিরস্ত্রাণীর চোখে প্রাণী ও প্রকৃতির রক্তাঞ্জলি, প্রতিরোধ স্বপ্নের পায়ে, কেউ তা জানে না রক্তস্রোত থিতু হয়ে কোথায় দাঁড়াবে, কোন দেশে কোন কালে কার কান্না দগ্ধ করতলে, বর্ণমালায় বর্ণমালায় বর্ণমালায়।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমরা শুধুমাত্র কিছু কবিতা শুনিনি, আমরা শুনেছি একটি সময়ের কথা, একটি সংগ্রামের কথা, মানুষের অধিকার ও মর্যাদার কথা। জুলাই আন্দোলন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সাহস, ঐক্য এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে এক সুখী, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।

এতক্ষণ শুনলেন জুলাইয়ের শপথ নামক অনুষ্ঠানটি। গ্রন্থনা ও উপস্থাপনা নিশাত ফাতেমা, আবৃত্তিতে ছিলেন জান্নাতুল ফেরদৌস মিম এবং AZM আহসানুল্লাহ, তত্ত্বাবধানে ফারজানা, প্রযোজনা করলেন ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাইয়ের একটি গান।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 500 কিলোহার্টজ এ। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। অনুষ্ঠানের শুরুতে গিয়েছেন শহীদুল ইসলাম রাজু, গানের কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা, শুনছেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে গিয়েছেন হাওড়াদের জাফর ইকবাল, গানের কথা লিখেছেন কাশিদুজ্জামান সেলিম, শুরু করেছেন অপূর্ব রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে,

0: ও বসতবাড়িতে কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, রয়েছেন আপনারা বর্ণালীতে, শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান এবং সেই সাথে তথ্য। বৃক্ষরোপণ সত্যি আমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাবো, আমাদের এই বাংলাদেশকে আবারও সুন্দর সবুজ বনায়নে পরিণত করব। তো চলুন আবার ফিরে গানের কাছে। এবারে শুনব ইশরাত জাহান লিজার কণ্ঠে গান। গানে কথা লিখেছেন পূর্ণচন্দ্র তরফদার, সুর করেছেন রাজু আহমেদ।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে সমাপনী ভাষণে বাংলাদেশে আর যাতে কখনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে মাতৃভূমি দাবিদারী রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে, যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট ও বজায় থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রমিক সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। উল্লেখ্য, গত 7ই জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। আজ জুলাই শহীদ দিবস, বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। 2024 সালের 16ই জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবারে শুনুন জুলাই 24-এর গণ অভ্যুত্থানের উপর একটি বিশেষ পরিবেশনা।

0: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার 2 হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তা নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
1: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা এতে তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। ওই মেসেজটাই এটাই আবু সাঈদ দিয়েছে।
0: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে হবে এবারের বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
3: বাংলাদেশ বেতার ঢাকা।
4: সকাল 9টা বেজে 5 মিনিট অফ দ্য স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

কি জানেন তো, আমরা কখনো কখনো ভাবি এক হয় আর এক। আমরা ভাবি যে হয়তো আমাদের জীবনের জন্য এই কাজটা বা এই কথাটা ভীষণ প্রয়োজন, কিন্তু পরক্ষণে দেখা যায় সেই কাজ কিংবা কথা আমাদের জীবনের জন্যই কাল হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি এমনটা হয় তাহলে জীবনের যে লক্ষ্য সেটি আগে স্থির করুন। আপনার লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে কিন্তু আপনাকে সফলতা ধরা দেবে, এছাড়া কিন্তু নয়। তাহলে আপনাকে আর এমনটা হবে না, আপনার জীবনে আর এমনটা কখনোই হবে না যে আপনি ভাবছেন হ্যাঁ হচ্ছে আর এক। অর্থাৎ যে কোনো কাজে, অর্থাৎ আপনি যে কাজটি ভালোবাসেন সেই কাজটি মনোযোগ দিন, লক্ষ্য স্থির করুন এবং সেই সাথে পরিশ্রম করুন, অবশ্যই আপনার সফলতা আপনাকে ধরা দেবে। প্রত্যেকের জীবনে আসুক সফলতা, সে প্রত্যাশায় বন্ধুরা আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালীতে, যেখানে রয়েছে আপনাদের অনুরোধ করা গানগুলো। তো বন্ধুরা, আজ পুরোটা সময় জুড়ে এই অনুরোধে রয়েছি আমি লুবনা হাসরা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। আর বন্ধুরা, আপনাদের সাথে আমরা পুরোটা সময় জুড়ে অনুষ্ঠানের মাঝে মাঝে কথা বলবো, যে ফোন নাম্বারটি সেটি হচ্ছে 01974121970। তো অবশ্যই আপনারা যারা অনুরোধ করতে চান আমাদেরকে জানাবেন ফোন ইন পর্বে। তো কথা না বন্ধুরা, চলুন শুরু করা যাক আপনাদের পছন্দ করা গান। শুধু একবার না, বারবার আপনাদেরকে বলতে পারি ভীষণ ভালোবাসি আপনাদেরকে, শুধু একবার নয় বারবার বলবো। চলুন দিনভর ছবির গানটি শুনে আসি খালেদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। শুনতে চেয়ে সুফল বিশেষ, আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন।

রূপালীতে শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের জন্য বন্ধু আমার ছবির গান। গেয়েছেন উদিত নারায়ণ, আর এই গানটি শুনতে চেয়ে দীপঙ্কর আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে আপনাদের জন্য রয়েছে অপেক্ষা। নিশ্চয়ই আপনারা আপনাদের অনুরোধে কথাটি জানিয়ে সংক্ষেপে সবকিছু বলবেন। প্রথম বন্ধু কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? বলুন ভাইয়া, কি গান শুনতে চান? কোন গানটি?
1: আমার গান হচ্ছে জমিদার ছবি।
0: জমিদার ছবি থেকে কোন গান?
2: অবশ্যই তাই।
0: এবারে কে আছেন?
2: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: কথা বলছি মিলন কুমার মন্ডল, উত্তর পাত্তা পাংশা থেকে।
2: আচ্ছা,
0: উত্তরবাড্ডা পাংশা থেকে। হ্যাঁ, এই বাড্ডার কথা বললে মনে হয় যে ঢাকা মনে হয়।
2: তো আমরা শুনিয়ে দেবো বন্ধুর এই গানটিও, চেষ্টা থাকবে তাই না?
0: হ্যাঁ অবশ্যই।
2: লালদরিয়া ছায়াছবি গান শুনতে চেয়েছেন।
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বাগেরহাট থেকে উজ্জ্বল ভাই বলছি।
3: বাগেরহাট থেকে উজ্জ্বল, জি ভাইয়া।
0: মনপুরা, কোন গানটি? মনপুরা থেকে মিথুয়া পাথারে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন,
2: অনেকদিন পরে।
0: সেটাই, আমরা অবশ্যই শুনিয়ে দেবো, বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে। এবারে কে আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম।
0: তুমি যদি ডাকো আমায়, তাহলে কি আর ঘরে থাকা যায়
2: না? তোমার কাছে মন ছুটে যায়,
0: সেই আর কি। তো আমরা তো ওই গানটার মতো বলতে, তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি, বন্ধুরা তাই না? বন্ধুদের জন্য আমাদেরকে আসতেই হয়। এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
4: মোহাম্মদ মাজেদুল ইসলাম, ডুমুরিয়া থেকে।
0: মোহাম্মদ
4: মাজেদুল ইসলাম।
2: মাজেদুল ইসলাম,
0: আচ্ছা।
4: আর আমি গান শুনতে চাই ছায়াছবির নাম সাজন, মুখে মুখে রটে যাবে, এই গানটি।
0: ছবিটার নাম বুঝে যায়নি।
2: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শুনিয়ে দেয়।
0: সেই আমরা ছবিটির নাম একটু মানে শিওর হয়ে তারপর না হয় প্রচার করবো। তো যাই হোক,
2: ওয়ালাইকুম আসসালাম।
5: আপু, আমি বন্দর টিলা চট্টগ্রাম থেকে হাবিবুর রহমান।
2: হাবিবুর রহমান,
0: বন্দর টিলা চট্টগ্রাম।
5: বন্দর টিলা,
2: আচ্ছা,
0: অনেক দূরের বন্ধু, বলুন।
5: আপু, আপনাদের অনুষ্ঠান নিয়মিত শোনার সুযোগ পাই না, ফাঁকে ফাঁকে সুযোগ পাই এখন।
0: হ্যাঁ, আচ্ছা, আমরা না হয় তারপরে শুনিয়ে দেবো, আপনার যারা পরিচিত আছেন তারা না হয় আপনার নামটা শুনবে। একটা ছবির নাম বলুন, যে কোনো একটা। কাশেম মালার ছবির গান, আচ্ছা ঠিক আছে। আসলে এটা না হয় না যে এই ফোন ইন পর্বের পরে যে গানটি শোনানো হয় ওটিতেই আমার নাম বলবেন। গতদিন ঠিক এমনই সমস্যা করেছিলেন আমাদের দুই বন্ধু এবং তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম এমনটি আর করবেন না, আর এমনটি হলে আমরা অবশ্যই তার নাম প্রচার করব না, আমরা আগামী আয়োজনে আপনাদের নাম প্রচার করব। তো যাই হোক, এবারে কে আছে?
2: হ্যালো,
6: হ্যালো আবু, ভালো আছেন?
2: জি আমরা ভালো আছি।
6: নিত্যানন্দ
2: বলছি। নিত্যানন্দ বলেন,
6: ছবির নাম হলো বর্তমান।
0: বর্তমান অনেক সুন্দর একটি গান। আসলে মায়ের দুধে ঋণ শোধ করা আমাদের পক্ষে কারোর পক্ষে
2: কারোর পক্ষেই আসলে এটা সম্ভব না,
0: এটা অপূরণীয়
2: অপূরণীয়।
0: আচ্ছা এবারে কে আছেন?
3: দিদি নমস্কার।
0: জি আদাব, বলুন খোকনদা। আত্মত্যাগ ছবিতে কোন গানটি ভাইয়া?
3: পূর্ণিমার কণ্ঠে ১৬ থেকে ১৭ পার হয়েছে।
0: আচ্ছা ১৬ থেকে ১৭ মাত্র
2: পার হয়েছে, ১৮
0: মাত্র। ঠিক আছে,
2: যাই পার হোক না কেন আমরা চেষ্টা করব আপনার গানটি শুনে দেওয়ার।
0: তাই ১৬ হোক ১৭ হোক কিংবা ১২ই হোক, আমাদের কাছে বন্ধু তো বন্ধুই, তাই না? বন্ধু মানেই বন্ধুত্বের আলাদা একটা কি বলবো টান আছে, যে টান রক্তের টানের চেয়েও অনেক সময় করে উঠে যায়। হ্যাঁ, আমরা সেই বন্ধুত্বের সম্পর্কটাকে অবশ্যই বজিয়ে রাখবো এবং এই সম্পর্ককে যত্ন নেব। এবং যদি কোনো বন্ধু অনেক দূরে থাকে, ছোটবেলাকার বন্ধু, তাদের কিছু এই সময় কিন্তু তাদের সাথে যোগাযোগ করা বা তাদের সাথে কথা বলার কোনো সমস্যাই নাই, কেননা তথ্য প্রযুক্তির যুগে আমরা ফোন করে জেনে নিতে পারি কেমন আছে সে বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নসিব ছবির কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আছে, তাই না?
2: যে কোনো একটি যেহেতু শুনতে চাই আমরা চেষ্টা করবো
0: অবশ্যই অবশ্যই শুনিয়ে দেবো আমরা। আর একটি কিংবা দুটি ফোন নিব।
2: হ্যালো,
7: আসসালামু
2: আলাইকুম। ওয়ালাইকুম
7: আসসালাম।
2: জি আমরা সবাই ভালো আছি।
0: আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সঙ্গে, অনেক সুন্দর একটি গান, আসলে সুন্দর একটি ছবি, সুন্দর একটি গান। আমরা সব শেষ ফোনটি দেখছি।
2: হ্যালো,
7: ওয়ালাইকুম
2: আসসালাম।
0: আফজল ভাই,
7: আফজল বললা দেওতলা বডিয়া কাটা থেকে বলছি, মিষ্টি আপু
0: নুরজান আপু,
7: আপু ভালো আছেন আপনারা?
2: হ্যাঁ হ্যাঁ, আরেকটা আপু অনেক ভালো আছে।
7: গান শোনাবে, ছবির নাম তৃষ্ণা,
0: তৃষ্ণা
7: তৃষ্ণা শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। ওরে মায়ের মতো আপন কেহ না।
0: হ্যাঁ, মায়ের মতো আপন কেহ নাই, এটা একেবারে সত্যি কথা।
2: নিখাদ ভালোবাসার জায়গা কিন্তু মা।
0: হ্যাঁ, একেবারে নিঃস্বার্থ নিখাদ। অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আজ আর কথা নাই, ছুটুন ফিরে যে গানের কাছে। এবারে নিখিল বিশেষ, আপনি আড়ংঘাটা খুলনা থেকে অনুরোধ করেছিলেন, মেয়েরাও মানুষ, এটা সত্যি একটি কথা, মেয়েরা যে মানুষ নয় এমনটা নয়। চলুন এই ছবি গানটা শুনে আসি আপনার পছন্দে আশা ভোঁসলের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে রূপালী আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মিলন হবে কতদিনে, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য। আমরা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করেই থাকি, তাই মিলনের অপেক্ষা আর থাকে না, কেননা ইথার তরঙ্গের মাধ্যমে অবশ্যই আপনাদের সাথে আমার হৃদয়ের মিল হয়ে যায়। তো এই হৃদয়ের মিলে চলুন শুনে আসি গান দিলরুবা খানের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে পলাশ কুমার সরকার, আপনি কাঞ্চননগর জমরিয়া থেকে অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান রূপালীতে। এবারে আপনাদের জন্য রয়েছে গান। তবে গানের আগে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের একটি কথা আরও একবার মনে করে দিতে চাই। প্রায় মনে করে দিই যে আমাদেরকে শুনতে শুনতে কখনোই কিন্তু রাস্তা পার হবে না, কেননা গান শুনতে শুনতে কিংবা খুব জরুরি কথা বলতে বলতে

পারে। আমরা যেখানে ফুটপাত আছে অবশ্যই সেই ফুটপাত ব্যবহার করবো হাঁটা চলাফেরার জন্য, আর যেখানে যে প্রকাশে আন্ডারপাস বা ওভারব্রিজ আছে আমরা রাস্তা পারাপারের জন্য সেগুলো ব্যবহার করব, প্রথমে ডানে পরে বামে পরে আবারও ডানে, যখনই নিরাপদ মনে করবো আমরা তখনই রাস্তা পার হব। আর এই বৃষ্টির সময় বর্ষাতি বা ছাতা নিয়ে বের হতে কিন্তু ভুল করবেন না। তো আবারও চলুন গানের কাছে ফিরে যাই, এবারে পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ গিয়াসউদ্দিনের অনুরোধে গান শোনাবো খবরদার ছবির। আর এই গানটি কণ্ঠ দিয়েছেন কনক চাপা এবং মনির খান।

এবারে আব্দুস সামাদ শেখ বর্মারি ফরদপুরের বন্ধুর অনুরোধে গান শোনাবো। ধর ছবি থেকে নেওয়া হয়েছে শিল্পী আইব বাচ্চু এবং তার সঙ্গীরা।

সব শেষে শোনাব স্নেহ ছবির গান খালিদ হাসান মিডু এবং সঙ্গীতের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়ে জাফর পালোয়ান আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছিলেন।

প্রিয়শ্রোতা, এই গানটির সাথে শেষ হল বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজন। আপনাদের সাথে আগামীকাল ঠিক একই সময় সকাল 9:05 কথা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনী সভায়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আকবর, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সাথে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে কথা হবে ঠিক বেলা 11:59 দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

জেহান আকবর, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সাথে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে কথা হবে ঠিক বেলা 11:59 মিনিটে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

জেহান আকবর, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সাথে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে কথা হবে ঠিক বেলা 11:59 মিনিটে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

জেহান আকবর, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সাথে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে কথা হবে ঠিক বেলা 11:59 মিনিটে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। সবাইকে প্রীতিয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: স্টুডিওর খড়িতে সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের খবর।

0: আজ 16 জুলাই জুলাই শহীদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবারে শুনুন জুলাই 24-এর গণঅভ্যুত্থানের ওপর একটি বিশেষ পরিবেশনা।
1: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-এর 16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তা নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
2: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা এটা তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। ওই যে একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভনি লিবার্টি অর গিভনি ডেথ, হয় আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। এই মেসেজটাই এটাই আবু সাঈদ দিয়েছে।
1: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ

0: 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত গবেষণা গ্রন্থন ও উপস্থাপনায় আহমেদ বিন পারভেজ।
2: দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ফুটবল ফ্ল্যাশ বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:05। জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান বিকেল 3:30। ফলে ও মাঝে রাসায়নিক ব্যবহার সম্পর্কিত জীবনদিকা বেলা 2:50। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। এবারে জানাচ্ছি দেশের গান সহ অন্যান্য সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশের গান দুপুর 12:15, আধুনিক গান শিরিন সুলতানের কণ্ঠে দুপুর 12:30 এবং মোহাম্মদ তারিফ আহমেদের কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত মুস্তাফিজুর রহমানের কণ্ঠে দুপুর 12:20 এবং মঞ্জুরা রহমানের কণ্ঠে বেলা 2:30। দুপুর 12:40 রয়েছে বাউল গান, শিল্পী সুশান্ত ব্যানার্জি। পল্লীগানের অনুষ্ঠান রাখালিয়া সন্ধে 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। 2024 সালের 16 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন নিহত হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খুলনায় এ উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে কেসিসি, খুলনা ওয়াসা, জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনার সহ জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বাজ্জোহর বা সুবিধাজনক সময়ে মহানগরীর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করা হবে। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা, সংস্কৃতি, সাংবিধানিক ও রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মোহাম্মদপুর উপজেলা চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা বিএনপির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া, আর নারীকে স্বাবলম্বী হতে হলে প্রয়োজন কর্মসংস্থান। তিনি গতকাল মহানগরীর 2 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য মূলধনে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, নারীদের স্বাবলম্বী করার প্রথম পদক্ষেপ হিসেবেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির মাধ্যমে সমাজে নারীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে, ফলে পরিবার সুরক্ষিত থাকবে। অনুষ্ঠানে প্রশাসক মূলধনে সহায়তা কল্পে 19 জন নারী উদ্যোক্তার প্রত্যেকের হাতে 9,000 টাকা করে তুলে দেন। ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সভাপতিতে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্লাস্টার অফিসের সিনিয়র ম্যানেজার, এডিপি ম্যানেজার ও প্রোগ্রাম অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উইমেন ইকোনমি এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মসূচি বাস্তবায়ন করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ওবিই কারিকুলাম রিভিউ অ্যান্ড ইম্প্রুভমেন্ট শীর্ষক এক কর্মশালা গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সমসাময়িক জ্ঞান, দক্ষতা এবং সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন হবে বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আইকিউএসির পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রজ্জব আলী সহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর 9 নম্বর ওয়ার্ডের বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুস্থ, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে গতকাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় 500 পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের সদস্য, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা গতকাল শুরু হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি কাজী আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মেলায় চারটি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলা প্রতিদিন বিকেল 5:30 থেকে রাত 11:30 পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানে কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

দেশের গানটি শুনলেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুটি রবীন্দ্রসঙ্গীত মুস্তাফিজুর রহমানের কণ্ঠে।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মুস্তাফিজুর রহমানের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দুখানি আধুনিক গান শিরিন সুলতানার কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন সৈয়দ আব্দুল মতিন।

প্রথমে সৈয়দ আব্দুল মতিন এবং পরে মোকাম আলী খানের লেখা দুখানি আধুনিক গান শুনলেন শিরিন সুলতানার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিজয় সরকারের লেখা দুখানি বাউল গান শুনবেন সুশান্ত ব্যানার্জির কণ্ঠে।

দুখানি বাউল গান শুনলেন সুশান্ত ব্যানার্জির কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

আল্লাহ পাকে শানি হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দাতারা যারা জমিনের উপরে বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

টিপ টিপ অঝোর ধারায় আষাঢ়ে বাদল ঝরছে, তোমাকে মনে পড়ছে, শুধু তোমাকেই মনে পড়ছে। সুপ্রিয় শ্রোতা, প্রতিদিন বেলা একটা বেজে পাঁচ মিনিট আপনাদের সময়, তাই এ সময় আপনাদেরকে মনে পড়াই স্বাভাবিক। আপনাদেরকে মনে করে, স্মরণ করে আপনাদের পছন্দের গান নিয়ে ডালি সাজিয়ে চলে এসেছি আপনাদেরকে গান শোনাব বলে। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সঞ্জনা খান, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী, অধিবেশন তত্ত্বাবধান করছেন সামিয়া আক্তার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে আপনাদের সকলকে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথম গানটি শোনাব রুনা লায়লা ও খালেদ হাসান মিলোর কণ্ঠে, গানটি নেওয়া হয়েছে জ্যোতি ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা বন্ধু রুবেল খালিশপুর খুলনা থেকে। চলুন বন্ধু, আপনার গানের মধ্য দিয়ে শুরু হোক এই আয়োজন।

সুপ্রিয় শ্রোতা, টিপ টিপ বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আবার কখনো ঝরছে অঝোর ধারায়। তাই এ সময় যারা রাস্তায় গাড়ি চলাচল করবেন তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আপনার গতির ব্যাপারে, আপনার গাড়ির ফিটনেসের ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি দিতে হবে, কারণ যারা গাড়ি চালক আছেন তাদের উপরেই নির্ভর করে যাত্রীদের জীবনের নিরাপত্তা। কোথাও দেরিতে পৌঁছানোও ভালো, কিন্তু গতি নিয়ন্ত্রিত না রাখলে একেবারেই পৌঁছানোর চাইতে দেরিতে পৌঁছানো তাও কিন্তু ভালো। তাই গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই গতি নিয়ন্ত্রিত রাখুন এবং গাড়ির ফিটনেসের ক্ষেত্রে, গাড়ির কাগজপত্রের ক্ষেত্রে সচেতন থাকুন, সজাগ দৃষ্টি রাখুন। গাড়ির গতি আপনাকে নিরাপত্তা দেবে এবং আপনার যাত্রীদেরকেও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে এবারে শুনবেন আরও একটি গান, রুনা লায়লা ও এন্ড্রুকিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন সুফল রায়ের মহল খুলনার বন্ধু, বাণীচিত্র শর্ত

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, বিজ্ঞাপন তরঙ্গ এমন একটি অনুষ্ঠান যেখানে সরাসরি আপনাদের সাথে আমরা কথা বলতে পারি, শুনতে পারি আপনাদের পছন্দের গানের রোডটি। যে নম্বরে আমরা সরাসরি যুক্ত হই 01974121970, এই নম্বরে ফোন করে আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের পছন্দের গানের কথা। প্রথমেই জানাবেন আপনার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এবং কোন ছবির কোন গান আপনি শুনতে চান, কোন শিল্পীর কণ্ঠে। কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন শ্রোতা? জি ভালো আছি। আচ্ছা, নিশ্চয়ই আমার মাছা ছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে সুন্দর গান শুনতে চেয়েছেন। প্রথম অনুরোধটি নিলাম শ্রোতা, মন ভরে গেল। পরবর্তী বন্ধু কে রয়েছেন আমাদের সাথে, তার সাথে যুক্ত হব, জানব তার নাম এবং ঠিকানা। অবশ্যই শ্রোতা আপনার পছন্দের গানের কথা বলবেন, অবশ্যই জানাবেন কোন ছবি থেকে নেওয়া হয়েছে, কোন ছবির এবং কোন শিল্পীর গান। সম্ভবত নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে, সুপ্রিয় শ্রোতা আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো একবার চেষ্টা করতে থাকুন। এবারে কোন বন্ধুর সাথে কথা বলছি? আসসালামু আলাইকুম।
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন শ্রোতা, কোথা থেকে
3: কথা বলছিলাম? মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু, ঠিকানা জোড়াদা হরিণাকুণ্ড।
2: জি রেজাউল হরিণাকুণ্ড।
3: রেজাউল আলম ঝন্টু।
2: জি জি।
3: গান শুনাবেন আজকে কে অপরাধী, এই সাহিত্যের থেকে মনি কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে কিসিলে আমার বলো না তুমি আসি তো আগের মতো এখন। আমি এই গান শুনাবেন না?
2: নিশ্চয়ই। মনি কিশোরের কণ্ঠে একটি জনপ্রিয় গান শুনতে চেয়েছেন। হ্যালো,
4: সালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, শ্রোতা কে বলছেন, কোথা থেকে?
4: আপা মনি ভালো আছেন?
2: জি ভালো আছি, কে বলছেন?
4: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে আপু।
2: জি বলুন।
4: ছায়াছবির নাম শ্রেষ্ঠ সন্তান।
2: আচ্ছা,
4: এই শ্রেষ্ঠ সন্তান ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে গানের কথা। দশ মাস দশ দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছ মা ও গো মা, অবশ্যই শোনাবেন।
2: ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করবেন 01974121970 এই নম্বরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: আসসালামু আলাইকুম।
2: জি শ্রোতা শুনতে পারছি, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
5: ভালো আছেন আপনারা?
2: জি।
5: আমাকে গান শোনাবেন ছবির নাম হচ্ছে প্রথম প্রেম। এই প্রথম প্রেম ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
6: যে কোনো গান, ঠিক আছে, শ্রোতা সাথেই থাকবেন। আজকে মনে হচ্ছে বৃষ্টির কারণে কিনা জানি না, একটু হয়তো নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, শ্রোতারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
2: হয়েই যাবেন, কারণ আমাদেরকে অনেক শ্রোতাই চেষ্টা করতে থাকেন অনেকক্ষণ ধরে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে। কে রয়েছেন সাথে?
4: শুভদপুর।
2: কে বলছেন শ্রোতা, কোথা থেকে?
4: রায়ের মল খুলনা থেকে, সুফল বিশ্বাস বলছিলাম আপু।
2: জি ধন্যবাদ সুফল,
4: গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
2: আপনাকেও ধন্যবাদ। আমাদের নিয়মিত যে সকল শ্রোতা ফোন করেন তারা কিন্তু চেষ্টা করতেই থাকেন, একবার না পেলে বারবার চেষ্টা করেও সফল হয়ে যান। কে রয়েছেন সাথে?
7: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম।
7: কথা বলতেছি কবিরপুর শৈলকোপা সেনাইদা থেকে মানিক।
2: জি বলুন।
6: শ্রোতা আপনারা যদি নাম পরিবর্তন করে বলেন, সবার তো কণ্ঠ আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না, এই বিষয়ে তো সচেতন হতে হবে আপনাদেরকেই। কোন বন্ধু আমাদের সাথে রয়েছেন, এবার কথা বলবো তার সাথে।
2: জি শুভদপুর, কে বলছেন কোথা থেকে?
8: সরকার।
2: জি
8: ঠিকানা কাঞ্চননগর ডুমুরিয়া।
2: জি বলুন।
8: এই গানটার নাম ছবির নাম টিপ টিপ বৃষ্টি। এই ছবি থেকে এন্ড বিষয়ে কণ্ঠে পিয়ারে পিয়ারে তুমি ধরা ভাবনা জীবন, এই গানটা শোনাবেন।
2: আচ্ছা, আজকের এই আবহাওয়ার সাথে খুবই সুন্দর সামঞ্জস্যপূর্ণ ছায়াছবির গান অনুরোধ করেছেন, টিপ টিপ বৃষ্টি। চলুন তাহলে শ্রোতা, অনেক অনেক গান যেহেতু অপেক্ষা করছে আপনাদের জন্য, আমরা আপনাদেরকে শোনাবো এবার একটি চমৎকার গান।
6: হ্যাঁ, শোনাবো স্বপ্নের পৃথিবী ছবি থেকে, দ্বৈত কণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ রফিকুল আলম। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

এবারে প্রাণের চেয়ে প্রিয় ছবির গান শুনতে চেয়েছিলেন ইব্রাহিম বাগেরহাটের বন্ধু। গানে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও খালিদ হাসান মিলু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রশ্রোতা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারের গানটির শিল্পী রুনা লায়লা, ছায়াছবি কুলি। গানটি শুনতে চেয়েছেন লুৎফত জর্দার, পাংশা রাজবাড়ির বন্ধু।

শ্রোতা বন্ধু, এবারে আপনাদেরকে শোনাবো শেষ খেলা ছবির গান। গিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর এবং সৈয়দ আব্দুল হাদী। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন বিজন কাকচিড়া বরগুনা থেকে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রীতিলতা গুপ্তা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী একটি মহল। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়ার সুযোগ নেই, শিক্ষার মান বাড়াতে বদ্ধপরিকর সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে আইনানুগ ফেরত চায় সরকার। আজ ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। যথাযথ মর্যাদায় সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিকেলে শোভাযাত্রা সহকারে রাজধানীর স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও পলাশির মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী ২৪ জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে দেশের ১৯টি স্থানে মোট ৫ মেগাওয়াট সক্ষমতার গ্রিড সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিবি মোট ৭৭.৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ৩টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই করতে জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, পরিকল্পনা অনুযায়ী এবছরের ডিসেম্বরের মধ্যে তেলের মজুত সক্ষমতা ৬০ দিন থেকে বাড়িয়ে ৭১ দিন এবং ২০২৭ সালের মধ্যে তা ৯০ দিনে উন্নীত করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতাবন্ধু, বেলা 2টোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে। আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। এবারে এমডি ওয়াহিদুজ্জামান, ভেড়ামারা, কুষ্টিয়ার বন্ধু, আপনার পছন্দে শোনাব ধর্ম আমার মা ছবি থেকে রুনা লালার কণ্ঠে গান মেহেদি রাঙা বই হাত।

শ্রোতা বন্ধু, এবারে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সবাই তো ভালোবাসা চায় এই ছবির গান শুনবেন আব্দুস সামাদ বোয়ালমারী ফরিদপুরের বন্ধুর পছন্দে।

0: শ্রোতা বন্ধু, সময় হলো আরো একবার আপনাদের সাথে কথা বলবার। যে সকল বন্ধুরা আগে সংযুক্ত হয়েছেন, অনুরোধ জানিয়েছেন, তাদের প্রতি বিনম্র অনুরোধ থাকবে আপনারা আরেকবার আমাদের সাথে যুক্ত না হওয়াই ভালো। তাহলে অন্য বন্ধুরা যারা অনুরোধ জানাতে পারেননি তারা অনুরোধ জানানোর সুযোগ পাবেন।
1: হ্যালো,
2: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন শ্রোতা, কোথা থেকে? জি আমরা ভালো আছি, কে বলছেন? আচ্ছা বলুন। আচ্ছা, নিশ্চয়ই একটা সুন্দর গানের অনুরোধ করেছেন, ধন্যবাদ শ্রোতা। কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে?
2: পুষ্পা থেকে। তাদের মতো বলছে থেকে এন্ডোফেশন ও কোনসাটা কোনতে গান শোনাবেন কি জাদু করলেন আমাকে?
1: আচ্ছা, আপনার নাম কি?
2: মোহাম্মদ ইসলাম উদ্দিন।
1: কোথা থেকে?
2: শাহবাজপুর শরীফ থেকে।
1: আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, পরিষ্কার করে নাম আর ঠিকানাটা আগে বলে নেবেন, তারপরে জানাবেন আপনার পছন্দের গানের অনুরোধটি। কে রয়েছেন সাথে?
0: হ্যালো, জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
3: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: জি দীপঙ্কর, আপনার অনুরোধ জানাবেন।
3: অসংখ্য ধন্যবাদ।
0: জি
3: পরবর্তীতে গান শোনাবেন সাগরিকা সাহসবি থেকে, ভূপেন্দ্র সিংহ মিতালি মুখার্জির কণ্ঠে, গানের শিরোনাম।
0: জি বলুন।
3: গানের শিরোনাম ফুলে গানটা শোনাবেন।
1: আচ্ছা, নিশ্চয়ই, অসুবিধা নেই।
0: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: নিশ্চয়ই ছোট্ট বন্ধু অনুরোধ করেছে, আমরা চেষ্টা করবো পছন্দের গানটি শুনিয়ে দিতে।
0: আর একটি ফোন কল নিয়ে আমরা চলে যাব গানে। কোন বন্ধু যুক্ত হলেন সর্বশেষ আজকের আয়োজনে? হ্যালো,
5: উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ থেকে। ছবি নারীর মন, শিল্পী কুমার বিশ্বজিৎ, কনক চাপা। গানের দাতার কবিতা তুমি, তুমি শুধু আমারই, এই গানটি শোনাবেন।
0: ছবির নামটি
1: বাংলার বউ ছায়াছবি থেকে, শিল্পী মনির খান ও সোনিয়ার কণ্ঠে শুনবেন। আর শুনতে চেয়েছেন মেহেদি, মহেশপুর ঝিনাইদহর বন্ধু।

এবারের গানটি যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদি। ছায়াছবি আঁখি মিলন। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা বন্ধু নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

শ্রোতা বন্ধু, চলে এলাম একেবারে অনুষ্ঠানের প্রান্তিকে। শেষ গানটি শুনবো আশিনগর ছায়াছবি থেকে নেওয়া সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন আফজাল মোল্লা, বটিয়াঘাটা ডেওয়াতলা খুলনার বন্ধু।

সুপ্রিয় শ্রোতা, এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টির সময়ে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করব। প্রতিদিনের ঘর গৃহস্থালি এবং আমাদের নিজ নিজ ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখব। নিয়মিত পুকুর ডোবা সংস্কার করব এবং জলাশয়ের কচুরিপানা ও ড্রেনের ময়লাও সরিয়ে ফেলব। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সবই সুস্থ থাকবে। ঘর বাড়ি ও বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজে ভালো থাকি, অন্যকেও ভালো রাখব। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। পরবর্তী দিন একই সময় একই অনুষ্ঠান শুনবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায়। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। আপনাদের জন্য এবারের আয়োজন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী মঞ্জুরা রহমানের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ মঞ্জুরা রহমানের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন আধুনিক গান। মিতুল সাইদের কথায় গানের শিল্পী মোহাম্মদ তারিফ আহমেদ।

সুপ্রিয় শ্রোতা, মোহাম্মদ তারিফ আহমেদের কণ্ঠে মিতুল সাইদের রচনায় পরপর দুখানি আধুনিক শুনলেন। এখন শুনবেন বিদ্যুৎ ও জ্বালানি শাস্ত্রের বিষয়ক একটি স্পট।

0: আছে।
1: ধরো ব্যাগটা, ধরো
2: দাও
1: ব্যাগটা, সাবধানে আস্তে আস্তে রাখো।
2: কেন?
1: ব্যাগে কিছু পাকা টমেটো আছে, একটু সাবধানে না রাখলে সব গলে গিয়ে অন্য সদয়পতির সঙ্গে মিশে নষ্ট হয়ে যেতে পারে।
2: আজ এত বাজার
1: বেশি আর কি এনেছি। এই যে তোমার পছন্দ আকাশি রঙের শাড়ি, লাল পাড়। অনেক দিন ধরে ভাবছি, কাছে সব সময় টাকাও থাকে না আর সময় সুযোগও হয়ে ওঠে না। আজ শাড়িটাও পছন্দ মতো পেয়ে গেলাম আর তাই তোমার জন্য নিয়ে এলাম, হাত ছাড়া করলাম না।
2: বাহ, খুব সুন্দর হয়েছে, তোমার পছন্দ আছে বলতে হয়, আমার অনেক দিনের স্বপ্ন
1: আকাশি রঙের শাড়ি।
2: এই টমেটো গুলো তো লাল টকটক করছে, কিন্তু শক্ত কেন? দেখো টমেটো পাকলে তো নরম হয়।
1: সব সময় সব জাতের টমেটো নরম হয় না, বুঝেছ?
2: এই শক্ত টমেটো খেতেও তেমন স্বাদ না, আমরা তো আগে কোনোদিনও এই জাতের টমেটো কখনো দেখিনি।

0: তরকারি ফলমূলে অনেক পরিবর্তন এসেছে, নতুন নতুন জাত, নতুন নতুন প্রযুক্তিতে চাষাবাদ, এইসব নিয়ে আমাদের কোনো চিন্তা করবার দরকার নেই, বুঝেছো? বাজারে যখন যেটা পাওয়া যাবে সেটাই তো কিনে খেতে হবে।
1: কিন্তু পাকা ফলমূলের স্বাদ আজকাল কেমন যেন কম কম মনে হয়।
0: ফলমূলের স্বাদ ঠিকই আছে, কিন্তু আমাদের রুচির পরিবর্তন হয়েছে, তাই আমরা ফলমূলের স্বাদ পাই না।
1: তোমার সাথে কিন্তু এ ব্যাপারে আমি একমত হতে পারছি না। এই যে আমাদের উঠোনের পাশে ওই আম গাছটায় গতবার যে আমগুলো ধরেছিল সে আমের স্বাদ আর বাজার থেকে কেনা আমের স্বাদ কি এক?
0: না, আমাদের গাছের আমের স্বাদই আলাদা, কত মিষ্টি। শোনো, বাজার থেকে কেনা ফল আর গাছের ফল পার্থক্য তো হবে।
1: বাজারে তো বিক্রি হয় গাছেরই ফল, একই গাছের ফল স্বাদ কেন আলাদা হবে?
0: ওসব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, চলো কিছু খেতে দেবে।
1: আচ্ছা চলো, পান পিঠে বানিয়েছিলাম, তোমার খুব পছন্দের পিঠা।
0: তাই? পান পিঠা তাড়াতাড়ি নিয়ে এসো।

0: বিশ্বাস হচ্ছে না, ওনার মতো মানুষকে পুলিশে ধরেছে।
1: আমি যতদূর জানি তোমার ভগ্নিপতি সিরাজ ভাই সৎ পথেই রোজগার করেন, তাছাড়া ফলমূলের ব্যবসা, এর মধ্যে কোনো দুর্নীতি থাকতেই পারে না আলো।
0: কিন্তু তাকে পুলিশে ধরলো কেন?
1: তাই তো ভাবছি। চলো আজ বিকেলে সিরাজ ভাইয়ের বাড়ি যাই, দেখি ঘটনাটা কি।
0: তাই চলো।
2: ফারুক ভাই, ফারুক ভাই বাড়িতে আছেন নাকি? ফারুক ভাই
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আসেন মাস্টার সাহেব, বসেন বসেন।
2: তা কেমন আছেন আপনারা?
1: ভালো। তবে একটা দুঃসংবাদ আছে মাস্টার সাহেব।
2: দুঃসংবাদ?
1: হ্যাঁ।
2: দুঃসংবাদ আবার কি?
1: আমার বড় ভাইরা ভাইকে গতকাল পুলিশে ধরে নিয়ে গেছে।
2: ও, ওই যে যার ফলের দোকান?
1: জি মাস্টার সাহেব।
2: তা কি অপরাধে ধরেছে জানো?
1: শুনেছি তার দোকানে ফলের গায়ে কি যেন রাসায়নিক দ্রব্য মেশানো পেয়েছে।
2: ব্যাপারটা এবার আমার সামনে পরিষ্কার হয়ে গেছে।
1: ব্যাপারটা খুলে বলুন তো মাস্টার সাহেব।
2: শোনো, এমন বিষাক্ত রাসায়নিক দ্রব্য আছে,
1: হ্যাঁ,
2: যা কাঁচা ফলে দিলে পেকে যায়।
1: পেকে গেলে তো ভালো, এতে দোষ কি?
2: আরে আছে আছে, এইসব রাসায়নিক দ্রব্য ফল মূলে মিশালে ফল পাকে ঠিকই, কিন্তু তাতে তেমন কোনো স্বাদ থাকে না, কিন্তু দেখতে খুব চমৎকার দেখায়। সবুজ রঙের কাঁচা পেঁপে আমে এই রাসায়নিক দ্রব্য পানির সাথে গুলিয়ে এই ফলে মিশালে ফল পেকে টকটকে রং ধারণ করে, আর এইসব ফল মূল খেলে ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে।
1: কি মারাত্মক ব্যাপার বলুন তো মাস্টার সাহেব।
2: ফলমূল ছাড়াও বাজারে যেসব বড় বড় মাছ দেখো না, ওইসব মাছ একদিনে বিক্রি হয় না, তখন ওই সমস্ত মাছে কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা এক প্রকার রাসায়নিক দ্রব্য মিশায়। তার নাম কি জানো? তার নাম হলো ফরমালিন।
1: আচ্ছা, আমরা এই সমস্ত মাছ দেখে কিভাবে বুঝবো এই মাছে ফরমালিন আছে বা নেই?
2: একটু খেয়াল করলে দেখবে যে মাছে ফরমালিন দেওয়া সে মাছে মাছি বসবে না, আর ফরমালিন না দেওয়া মাছে মাছি বসবে।
1: তাহলে তো আমরা এই দেখেই বুঝতে পারবো এই সমস্ত মাছ ফরমালিন মুক্ত না ফরমালিন যুক্ত।
2: আর এসব ফরমালিন সাধারণত কি কাজে ব্যবহার হয় জানো?
1: কি কাজে?
2: মানুষের লাশ যদি কয়েকদিন রাখতে হয়, তবে এই ফরমালিন দিলে লাশ আর পচে না।
1: হায় আল্লাহ, না জেনে না শুনে হয়তো কখনো এই বিষ মিশ্রিত ফল মাছ খেয়েছি, কে জানে।
2: তাই বলে বাজারের সব ফল সব মাছে যে এই বিষাক্ত দ্রব্য মিশানো আছে তা কিন্তু নয়। সরকারের গোয়েন্দা বিভাগের লোকজন এই সব অসাধু ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে তাদেরকে ধরছে এবং জেল জরিমানাও করছে।
1: আলো আলো, এদিকে এসো, আমাদের মাস্টার সাহেবের কথাগুলো শোনো একটু।
0: মাস্টার সাহেব আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আপনাদের সব কথা আমি শুনেছি মাস্টার সাহেব। আমার ভগ্নিপতি তাহলে?
2: আপনার ভগ্নিপতি এ ব্যাপারে জড়িত নাও থাকতে পারে, হয়তো কোনো কারণে তার দোকানে ওই রকম দূষিত ফল পাওয়া গেছে। সে প্রকৃত দোষী না হলে তার কোনো সাজাই হবে না।
0: আমাদের সকলে সচেতন হতে হবে, এরকম সন্দেহমূলক ফল আমরা কিনব না এবং খাবও না। আপনারা কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসি।
2: যদি কখনো এই

0: কোনো সন্দেহজনক ফল বা মাছ বাজারে দেখি, তখন সরকারি গোয়েন্দা বিভাগের সদস্যদের জানাতে হবে। আর একটা কথা আমাদের দেশের সকল ব্যবসায়ীদের চিন্তা করতে হবে, ক্ষণিকের লোভের বর্ষবতী হয়ে এইসব রাসায়নিক দ্রব্য ফল বা মাছে মিশিয়ে দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেব না।
1: এইসব রাসায়নিক দ্রব্য ফলে মাছে মেশানো আর মানুষ খুন করা তো সমান কথা, কি বলেন মাস্টার সাহেব?
0: ঠিকই বলেছেন। আর একটা ব্যাপার লক্ষ্য করেছেন
1: কি?
0: যে আম যে সময় পাকার কথা নয়, সেই আম পাকা এবং পোকটুকে রং হয়ে বাজারে উঠছে।
1: তা কিভাবে সম্ভব মাস্টার সাহেব?
0: কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে কেমিক্যাল মিশ্রিত করে পাকিয়ে বাজারজাত করছে। এই সমস্ত আমে যেমন কোনো স্বাদ নেই, তেমনি মানব দেহের জন্য বড় ক্ষতিকর। অতএব সাবধান, আমরা যেন এই সমস্ত কেমিক্যাল মিশ্রিত আম ফলমূল মাছ খাওয়া থেকে বিরত থাকি।
1: ঠিকই বলেছেন মাস্টার সাহেব।
0: অতএব ব্যবসায়ীরা সাবধান, ফল মাছে কখনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করবেন না, করলে তা দণ্ডনীয় অপরাধ।
2: নিন মাস্টার সাহেব, কিছু মুখে দিন। কি দেখছেন অমন করে? কোনো ভয় নেই, এতে কিছু মিশানো নেই, একেবারেই বিষমুক্ত। আপনার ভাইয়ের হাতে লাগানো গাছের পেঁপে, কলা আর পাকা আম।
0: নিন নিন ফারুক ভাই, আপনিও খান।
1: খান খান।
0: আচ্ছা আচ্ছা।

এতক্ষণ ফলে ও মাছের রাসায়নিক ব্যবহার সম্পর্কিত জীবন্তিকা শুনলেন, রচনা প্রযোজনায় মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বাংলাদেশ বেতার খুলনা।

বাংলাদেশ বেতার খুলনা। বৈদ্যুতিক আগুনে সবার আগে মেন সুইচ বন্ধ করি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধই উত্তম। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপর পরই আমরা ফিরে আসব নিজস্ব আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কোন কার্যক্রম সরকার মেনে নেবে না। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছে। তিনি বলেন, এইসব অপসংস্কৃতি ধারাবাহিকতা থেকে বের হয়ে শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর সরকার। জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলার ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্দী বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ ১৬ই জুলাই, জুলাই শহীদ দিবস। যথাযথ মর্যাদায় সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৬ই জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই আন্দোলনে দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশি বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলা সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণসভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিকেলে শোভাযাত্রা সহকারে রাজধানীর স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছবে। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী ২৪শে জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় ঢাকেশ্বর মন্দির থেকে একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরে আসবে রথটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথযাত্রা সামাজিক মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিসপির এক চেয়ারম্যান প্রকৌশলী রেজর করিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্টের ফান্ডের অর্থায়নে দেশের ১৯টি স্থানে মোট ৫ মেগাওয়াট সক্ষমতার গ্রিড সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিপি মোট ৭৭.৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ৩টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউ ইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। গ্রন্থনা উপস্থাপনা কিশোর বারুই।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ বিকেল। নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকারই কথা, ভালো না থাকার কোনো কারণ নেই, কারণ যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে। এই উন্মাদনা আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে একটু বেশি, আমরা ফুটবল নিয়ে বেশি চিন্তা করি, ফুটবল প্রেমীও আমরা ভীষণ রকম। আর এই যে ফুটবল 2026 বিশ্বকাপ ফুটবল চলছে, আমরা একেবারে শেষ দিকে রয়েছি, আর মাত্র 2টি ম্যাচ বাকি, কিন্তু উন্মাদনার শেষ নেই। এই যে রাত, অর্থাৎ আজ রাত 1টায় যে ম্যাচটি হয়ে গেল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার, সেই দুর্দান্ত ম্যাচের মধ্য দিয়ে ফাইনাল কোন দল খেলবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। তো আজকে এই ফুটবল নিয়ে, ফুটবল বিশ্বকাপ ফুটবল নিয়ে ফুটবল ফ্ল্যাশ অনুষ্ঠানে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের সকল ধরনের ফুটবলের সাথে যুক্ত ছিলেন, সেই আন্ডার-19 থেকে শুরু করে সমস্ত ধরনের ফুটবল খেলেছেন, বিভিন্ন ক্লাব ভিত্তিক সমস্ত খেলায় এবং বাংলাদেশের সমস্ত খেলায় তো অংশগ্রহণ করেছেন, বাইরেও তিনি ফুটবলকে নিয়ে গেছেন এবং ফুটবলের প্রতিনিধিত্ব করেছেন। আমাদের সাথে রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ কামরুজ্জামান সেলিম। কেমন আছেন আপনি?
3: অনেক সুন্দর, ভালো আছি আলহামদুলিল্লাহ।
2: আচ্ছা, এই যে বিশ্বকাপ ফুটবল যখনই চলে আসে 4 বছর পর পর, তখন বাঙালি একটা অন্যরকম উন্মাদনায় মেতে ওঠে। আপনার কাছে কি মনে হয় যে আসলে আমরা কি ফুটবল মানে একটু বেশি ভালোবাসি কিনা?
3: এটা সারা বিশ্বেই হচ্ছে গিয়ে ফুটবলের একটা জোয়ার থাকে। সত্য কথা বলতে কি, ফুটবলটা হচ্ছে গিয়ে 90 মিনিটের খেলা, এত উত্তেজনা, এটা অপছন্দ করার মতন লোক হচ্ছে গিয়ে আমি আসলে খুঁজে পাই খুব কম। আমরা যখন হচ্ছে গিয়ে ঢাকা মোহামেডানে খেলতাম, আমরা দেখছি হচ্ছে গিয়ে স্টেডিয়ামে হচ্ছে গিয়ে তিল ধারণের ক্ষমতা ছিল না, এত দর্শক হতো, হেরে গেলে হচ্ছে গিয়ে কি পরিমাণ হচ্ছে গিয়ে কান্নাকাটি করতো দর্শক। স্বাভাবিক, বিশ্বকাপ এটা অনেক বড় একটা
2: অন্যরকম আবেগ কাজ করে,
3: অন্যরকম একটা ফিলিংস বাংলাদেশের দর্শকদের জন্য।
2: অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমরা আরো কিছু কথা আপনার কাছ থেকে জেনে নিই। আমরা যে ম্যাচটি দেখলাম, সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ ছিল, আমরা অবশ্যই সেই ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হলো, এখানে প্রথম দিক থেকে একটা প্রেসিং ফুটবল, যে একটা চাপ দিয়ে খেলার একটা টেন্ডেন্সি, এটাকে আপনি কিভাবে দেখছেন?
3: আসলে কি, আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে গিয়ে ইংল্যান্ড হচ্ছে গিয়ে সবসময় পাওয়ার ফুটবল খেলায় বিশ্বাসী
2: একদম,
3: আর ল্যাটিন আমেরিকা সবসময় হচ্ছে গিয়ে স্কিল ফুটবল খেলায় বিশ্বাসী। কিন্তু বিগত হচ্ছে গিয়ে 10-15 বছরের ভিতরে দেখলাম ল্যাটিন আমেরিকা হচ্ছে গিয়ে প্রেস ফুটবলে চলে আসছে। তো কালকে হচ্ছে গিয়ে যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা কোনোরকমই হচ্ছে গিয়ে ইংল্যান্ডের সুযোগ দেয় নাই, যে ওরা প্রেস করবে তার আগে ওরা প্রেস করা শুরু করছে, যে যেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা অত ফাউল আমি ওদের দেখি না, কিন্তু গতকালকে দেখলাম এত বেশি ফাউল করছে এবং প্রেস ফুটবল খেলছে, মানে এটা আমার কাছে একটু প্রথম দিকে অবিশ্বাস্য লাগছে।
2: প্রথমার্ধেই 12টি ফাউল হয়ে গেছে, এটা অবিশ্বাস্য,
3: এটা আর্জেন্টিনার জন্য একটু অবিশ্বাস্য। হয়তোবা তাদের স্ট্র্যাটেজি এরকম ছিল, কোচের হয়তোবা হচ্ছে গিয়ে চিন্তা ছিল যে তোমরা এইভাবে ইয়া করবে। উনি যদিও প্রতিদিন হচ্ছে গিয়ে একটা এক্সপেরিমেন্ট করে, কালকে নতুন সিমিওনি নামে একটা প্লেয়ার সেকে নামাই দিছে, এটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করে, অনেক ভালো মানের একটা কোচ সে। তবে ওভারঅল হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, ওদের যে
2: কালকের খেলা, আজকে
3: যে চিন্তা ছিল আর্জেন্টিনার, যে চিন্তা ছিল তারা সেই জায়গায় ওরা সাকসেস, এবং চমৎকার একটা ফুটবল খেলছে আমার কাছে।
2: এই যে আপনার প্রথম থেকে আজ অবধি যতগুলো ম্যাচ দেখা হলো, আপনার কাছে কি মনে হয় যে আজকেই আর্জেন্টিনা তার বেস্টটা দিতে পেরেছে এবং সেই খেলাটা তারা আর্জেন্টিনা মানে যে খেলাটা সেটা আজকে দেখিয়ে দিয়েছে তারা?
3: এটা নির্দ্বিধায় বলা যায়, ওরা এতদিন হচ্ছে গিয়ে টুর্নামেন্ট ধরে হচ্ছে গিয়ে যে খেলাগুলি খেলে আসছে, গতকালকের ম্যাচটাই হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে গিয়ে সব থেকে বেস্ট ম্যাচ খেলছে।
2: আচ্ছা, আমরা এরকম আরও অনেক তথ্য আপনার কাছ থেকে জেনে নেব, না জানা অনেক বিষয়গুলো, যে বিষয়গুলো আপনি বিশ্লেষণ করবেন। আমরা তার আগে ফুটবলের যে বিশ্বকাপের বিচিত্র খবর থাকে, বিচিত্র তথ্য থাকে, সেই তথ্যগুলো জেনে নেব, যেটির রচনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উচ্চারণে রয়েছেন সামিয়া আক্তার।
1: অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয় এসব বিশেষণও এখন ক্লিশে হয়ে গেছে। শুধু এটুকুই বলা যায় আর্জেন্টিনা আর কত। এই আটলান্টাতেই মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে 3-2 গোলে জিতেছিল আর্জেন্টিনা। তবে তাদের সেই জয় নিয়েছিল অনেক বিতর্ক। তবে আজ আর বিতর্কের কোনো সুযোগ দিলেন না মেসি মার্টিনেজরা। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড 84 মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি অদম্য গল্প লিখল আর্জেন্টিনা, যাতে নেই কোনো বিতর্ক কিংবা সমালোচনার সুযোগ, আছে শুধু গর্ব করার মতো উপাদান। 85 মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বুলেট গতির শটে সমতা ফেরালেন এনজো ফার্নান্দেস। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি লাউতারো মার্টিনেজ করলেন জয়সূচক গোল। ব্যাস ইংল্যান্ডের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল মেসির আর্জেন্টিনা। নিউ জার্সিতে আগামী 19 জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধ ছিল হট্টগোলে ভরপুর। ফাউল ও বাজে ট্যাকলকে কেন্দ্র করে দুই দল প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসতে হয় রেফারিকে। বিরতিতে যাওয়ার আগে দুই দল লক্ষ্যে কোনো শট নিতে পারেনি। 55 মিনিটে গোল খাওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনার খেলায় কোনো ছন্দই ছিল না। ওই 55 মিনিটে মেসি হাতে গোনা কয়েকবার বল পেয়েছেন সতীর্থদের কাছ থেকে, কিন্তু তারপরও তিনি থেমে থাকেননি। নিজেকে উজাড় করে খেলেছেন সতীর্থদের জন্য, দলের জন্য, দেশের জন্য, পৃথিবীর কোটি কোটি সমর্থকের জন্য। ফলাফল, আর্জেন্টিনা 2-1 গোলে জিতে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে। আরও দুটি গোলেই মেসির অসাধারণ অ্যাসিস্ট। না, শুধু অ্যাসিস্ট বললে ভুল হবে, দুটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি। মেসির প্রভাব শুধু গোলে নয়, পুরো ম্যাচের গতিপথ বদলে দেয় ক্ষমতায়। তখন অনেকেই হয়তো ভাবতে পারেননি দ্বিতীয়ার্ধ এতটা রোমাঞ্চ উপহার দেওয়ার অপেক্ষায় আছে। বিশ্বকাপের সেমিফাইনালে থাকে টানটান উত্তেজনা, সেই সব দুর্দান্ত লড়াইয়ের মাঝেও অদ্ভুত, অবিশ্বাস্য আর মজার ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়ে। চিলি 1962। 1962 বিশ্বকাপ সেমিফাইনালে চিলির বিপক্ষে ব্রাজিলের 4-2 গোলে জয়ের নায়ক গারিনচা। তার দারুণ ড্রিবলিং, জোড়া গোল আর এক অ্যাসিস্টে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে স্টেডিয়ামের দর্শকরা। ফলে স্বাগতিকদের হারিয়ে দেওয়ার পরও ঘৃণা নয়, ভালোবাসা পান গারিনচা। দর্শকদের এমন ভালোবাসা পাওয়ার দিনেও তাকে মাঠ ছাড়তে হয়েছিল লাল কার্ড দেখে। এই লাল কার্ডের জন্য তিনি ফাইনালে খেলতে পারবেন না, এটা জানার পর চিলি জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। তাকে খেলাতে স্বয়ং চিলি প্রেসিডেন্ট হোরহে আলেক্সান্দ্রির নেতৃত্বে তাকে খেলাতে গণ আবেদন করা হয়। শেষ পর্যন্ত গারিনচাকে ফাইনালে খেলার সুযোগ দেয় ফিফা। পরে ফাইনালে চেকোস্লাভিয়াকে 3-1 ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। ইতালি 1990। যে জাতি ব্রিটল ম্যানিয়ায় বুধ হয়েছিল তারা ভেসেছিল গাজা ম্যানিয়ায়। 24 বছরের মধ্যে ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে পল গ্যাসকোয়েনের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গাজা নামে পরিচিত এই অ্যাটাকিং মিডফিল্ডারের ফুটবল শৈলীতে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে পুরো দেশ। সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে 98তম মিনিটে হলুদ কার্ড দেখে কান্নায় ভেঙে পড়েন গ্যাসকোয়েন, কারণ কার্ড দেখায় ইংল্যান্ড ফাইনালে উঠলে তার খেলার সুযোগ ছিল না। এই ঘটনার স্মৃতিচারণ করে গ্যাসকোয়েন বলে, যখন ছোট ছিলাম যুবদলে খেলতাম, প্রতিরাতে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম, ইতালিতে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। যখন আমাকে হলুদ কার্ড দেখানো হলো তখন বুঝলাম এখানেই শেষ আমার স্বপ্নযাত্রা। সেই সময়ের ইংল্যান্ড কোচ ববি রবসন বলেন, আমি দমে গিয়েছিলাম, কারণ তখনই বুঝেছি পল গ্যাসকোয়েনের জন্য ফাইনাল শেষ। এটা তার জন্য, দলের জন্য, দেশের জন্য এবং ফুটবলের জন্য ট্র্যাজেডি, কারণ সে প্রতিভাবান ছিল এবং ওই ম্যাচে দারুণ খেলছিল। সেমিফাইনালে ওই কান্নার পর গ্যাসকোয়েনের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছিল। ইংলিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছিল, পল গ্যাসকোয়েনের আগে কেউ এভাবে কেঁদে কখনো জাতীয় নায়ক বা নিশ্চিত কোটিপতি হয়েছেন? চমৎকার, আপনি কাঁদুন, পুরো বিশ্ব আপনার সঙ্গে কাঁদবে। ফ্রান্স 1998। দেশের হয়ে 142 ম্যাচের কেবল একটিতেই জালের দেখা পেয়েছিলেন লিথিয়াম থুরাম। ক্লাব ফুটবলে 11 মৌসুমে মাত্র 1টি গোল করেছিলেন তিনি। বিস্ময়করভাবে ফ্রান্সের ভীষণ প্রয়োজনের সময় তিনি করলেন জোড়া গোল। এই ডিফেন্ডার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে হয়ে ওঠেন জাত স্ট্রাইকার। একবার ডান পায়ে আরেকবার বাম পায়ে গোল করে 2-1 ব্যবধানে স্বাগতিকদের ফাইনালে নিয়ে যান তিনি। জোড়া গোলের খবরে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন তার মা। এই অভিজ্ঞতা জানিয়ে থুরাম বলেন, মা গ্যালারিতে ছিলেন, লোকজন তাকে বলেছিল তার ছেলে প্রথম গোল করেছে, তখন তিনি কিছুই বোঝেনি। পরে যখন জানালো ফের গোল করেছি, তিনি অজ্ঞান হয়ে যান, আমি মোটেও মজা করছি না।
2: ফুটবল মানে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে নতুন নতুন চমক, এটা তো অবশ্যই আমরা জানি। কালকে যে আমরা আর্জেন্টিনা ইংল্যান্ডের যে ম্যাচে, এখানে আপনার হ্যারিকেন, তারপর বেলিংহাম, সাকা, এরা সবাই দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত, তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ইংল্যান্ড হেরে যাওয়ার পেছনে আসলে কি কারণ, কেন এরকম একটা ফলাফল?
3: ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওরা গোল করার পরে এত ডিফেন্সিভে চলে গেছে, কেন ইংল্যান্ড হচ্ছে গিয়ে যে টিম ম্যান টু ম্যান ভেরি করলে হচ্ছে গিয়ে ইংল্যান্ডের অনেক মানে স্টার আছে, অনেক স্টার প্লেয়ার আছে,
2: মানে স্টার ভর্তি একটা টিম বলা যায় ইংল্যান্ড।
3: আমি এর আগেও হচ্ছে গিয়ে এখানে এসেছি, সে সময় আমি বলছি ব্যালেন্স টিমের ভিতরে হচ্ছে গিয়ে যে চারটা আছে এদের নামই আমি প্রথমে বলছিলাম। আর এই 96 বছর বয়সে হচ্ছে গিয়ে বিশ্বকাপের এই প্রথম এই জিনিসটা ঘটলো র্যাঙ্কিং এ 1, 2, 3, 4 এরা হচ্ছে গিয়ে চারজন হচ্ছে গিয়ে
2: সেমিফাইনালে
3: খেললো, এটা একটা রেকর্ড হলো এবার। তবে আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে, হ্যাঁ ফার্স্ট হাফটা হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হয়েছে, কিন্তু এত ডিফেন্সিভ আমার কাছে যেটা মনে হচ্ছে এত ডিফেন্সিভ করা উচিত হয় না, একটা গোল করেই ওরা হচ্ছে গিয়ে ডিফেন্সের দিকে চলে আসছে, যার জন্য আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে গিয়ে ওদের চেপে ধরছে, এমন ভাবে চেপে ধরছে ঠিকই ওরা হচ্ছে গিয়ে ওদের মিশনটা সাকসেস করতে পারছে।
2: আচ্ছা আমরা যদি আর্জেন্টিনার গত ম্যাচের দিকেও তাকাই আর এই ম্যাচটার যদি দিকে তাকাই, তাহলে এই যে একেবারে শেষ দিকে ঘুরে দাঁড়ানোর একটা প্রবণতা, এটাকে আপনি কিভাবে দেখবেন বা কি বলবেন?
3: এটা আমি ওদের হচ্ছে গিয়ে প্রায় সময় এটা দেখতেছি, আগের কয়েকটা ম্যাচও দেখলাম, সেমিফাইনাল আগে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা দেখলাম, 75 মিনিট পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে গিয়ে হাঁটতেছে,
2: ধরে ধরে খেলছে,
3: কেমন কোন রকম টুকটাক খেলতেছে, কিন্তু লাস্ট 15 মিনিটসে ওরা যে একটা চাপ দিল
2: ওটাই
3: ওর ভিতরে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে ফলাফলটা হচ্ছে গিয়ে ওরা বের করে নিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে একটু
2: আলাদা কি স্ট্র্যাটেজি বলা যায়,
3: মেবি মেবি আমার কাছে মনে হচ্ছে এটা স্কেলানির হচ্ছে গিয়ে ও অনেক বড় মাপের কোচ, শর্ট টাইম হচ্ছে গিয়ে অনেক ভালো কিছু আর্জেন্টিনার এসে অলরেডি হচ্ছে গিয়ে উপহার দিয়েছে, অনেক ভালো ভালো কিছু ট্রফি তার সে দিয়ে দিয়েছে।
2: আচ্ছা আমরা যদি আরেকটা বিষয় নিয়ে, যেহেতু আমাদের ফাইনাল ম্যাচ, ফাইনালে আমরা তাহলে আমরা পাচ্ছি স্পেন এবং আর্জেন্টিনাকে, সুনিশ্চিত বিষয়, এখানে আপনি কোন ধরনের পরিবর্তনগুলো হতে পারে বলে আপনার মনে হচ্ছে, যে আর্জেন্টিনাতে কোন ধরনের পরিবর্তন, খেলোয়াড়ে কি ধরনের পরিবর্তন আসতে পারে, স্পেনে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হচ্ছে? আপনার
3: আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু আমি আর্জেন্টিনার কথাটা আগে বলি, যেহেতু হচ্ছে গিয়ে স্কেলানি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ম্যাচে একটা এক্সপেরিমেন্ট কাজ করা,
2: একদম
3: গতকালকে যেমন একটা এক্সপেরিমেন্ট করছে সে সাকসেস, হয়তো বা হচ্ছে গিয়ে এরকম কোন নতুন তার হাতে কোনো জাদুর কাঠি আছে, হয়তো বা চেষ্টা করবেন নতুন কোন এক্সপেরিমেন্ট করতে। তবে স্পেন হচ্ছে গিয়ে সত্যিকারে হচ্ছে গিয়ে সুপার ফুটবল, টোটাল টুর্নামেন্টে সুপার ফুটবল খেলে হচ্ছে গিয়ে ওরা ফাইনালে আসছে, ওরা অনেক ভালো ফুটবল খেলে। তবে হচ্ছে গিয়ে দুইটা টিমেই যে প্লেয়ারগুলি আছে সব স্কিল ম্যাক্সিমাম স্কিলফুল প্লেয়ার, আমার কাছে মনে হচ্ছে গিয়ে এই ম্যাচটা হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি হচ্ছে গিয়ে কম্পিটিশন হবে, এটা আমার আশা, নাও হতে পারে। যেহেতু আমরা সবসময় বলি খেলা হচ্ছে গিয়ে সেমিফাইনাল, সেমিফাইনাল হচ্ছে গিয়ে ফাইনাল, যদিও এখানে হচ্ছে গিয়ে বিশ্বকাপের মতন আসরে হচ্ছে সবাই
2: ফাইনালে যায় তারা তো তাদের সর্বোচ্চ যোগ্যতা দিয়েই সেখানে পৌঁছায়, তারপর খেলাটা আমাদের মনের মতো হয় না। এবার কি আপনার মনে হচ্ছে যে খেলাটা একেবারে 50-50 চান্স দুই দলেরই?
3: এটা সত্য কথা, ফাইনালটা অনেক সময় ফাইনালের মতন মনে হয় না, যেহেতু হচ্ছে গিয়ে সবারই চিন্তা, দুই দলেরই চিন্তা থাকে যে আমাদের জিততে হবে, তাহলে জিততে হলে কি করতে হবে, অন্তত গোল রিসিভ করা যাবে না, তখন খেলার সৌন্দর্যটা থাকে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তবে এবার আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমার মনে হয় যে হবে না, দুই দলই হচ্ছে গিয়ে
2: হাড্ডাহাড্ডি লড়াই করেই, যে দলই জিতুক না কেন হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে।
3: দুই দলে স্কিলফুল অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে স্কিলফুল প্লেয়ার, যারা 1-2 এত ভালো করে, এত ভালো করে মানে চিন্তা করা যায় না। এই স্পেনের যে ক্যাপ্টেন রদ্রিগো চমৎকার, সারাটা মাঠ একাই হচ্ছে
2: গিয়ে
3: ওলমা হচ্ছে গিয়ে সুপার ফুটবল, কোনটারে বাদ দিব, এদিকে আর্জেন্টিনার কোনটারে বাদ দিব, অনেক ভালো ভালো হচ্ছে গিয়ে প্লেয়ার আছে, আমার মনে হয় একটা সুন্দর লড়াই হবে। হয়তো হচ্ছে গিয়ে ওই চিন্তা নাও করতে পারে যে হচ্ছে গিয়ে ডিফেন্সিভ প্রথমে করি, গোল অ্যাচিভ মানে রিসিভ না করি, এরকম চিন্তা নাও করতে পারে, আমার মনে হয় খুব সুন্দর একটা ফুটবল হবে।
2: আচ্ছা আমাদের প্রত্যাশাও তেমন, কারণ ফুটবলকে আমরা যেভাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ফুটবলকে দেখতে যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবে যদি আমরা পাই তাহলে আনন্দের মাত্রাটা আরো অনেক গুণ বেড়ে যাবে। আর এখন একটা বিষয় যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে খেয়াল করি, যে বাংলাদেশে দুইটা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আর্জেন্টিনার সমর্থক আর আর্জেন্টিনার বিপক্ষে, মানে এখন তার দল মানে পছন্দ করা দল বাংলাদেশে তো আর্জেন্টিনা ব্রাজিল থাকে বেশিরভাগ, আর দু একটা অন্য দল থাকে, সেক্ষেত্রে এই যে দর্শকদের ভিতরে উন্মাদনা, ব্রাজিল চলে যাওয়ায় অনেকটা কমে গেছে, এবং সেক্ষেত্রে অন্য দল অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে যেটা খেলবে, যে দল খেলবে তারা সেই দল সাপোর্ট করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, উপভোগ করেন কিভাবে?
3: এটা আসলে
2: একজন ফুটবলার হিসেবে,
3: একজন ফুটবলার হিসেবে আমি অনেক কিছু এনজয় করি, বাট প্রত্যেকটা বিশ্বকাপে আমি এ পর্যন্ত দেখে যা আসছি, আমি যতগুলো বিশ্বকাপ হচ্ছে গিয়ে দেখছি, তো এই বিশ্বকাপটা হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে গিয়ে সেদিন যদিও ক্রীড়ামন্ত্রী ছোট ভাই ও হচ্ছে গিয়ে প্রশ্নোত্তর পর্বে হচ্ছে গিয়ে সংসদে বলতেছিল, অলরেডি হচ্ছে গিয়ে যেদিন হচ্ছে গিয়ে বলতেছিল আরো পাঁচ সাত দিন আগে, অলরেডি দশজন হচ্ছে গিয়ে সহিংসতায় মারা গেছে। এটা হচ্ছে গিয়ে আমার একেবারেই পছন্দ না। হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা আমাদের দেশে হচ্ছে গিয়ে হিউজ সমর্থক আছে, এরা হচ্ছে গিয়ে দুইটো দলের ভক্ত, ব্রাজিল যেহেতু আউট হয়ে গেছে আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সাপোর্টার হচ্ছে গিয়ে অবশ্যই থাকবে, স্পেনের সাপোর্ট করবে, এটাই হচ্ছে গিয়ে নিয়ম। তবে আমার বিশ্বাস হচ্ছে গিয়ে এটা না করে দর্শক
2: উপভোগ করুক খেলাটা,
3: খেলাটা মজা, একটা খেলা তো
2: বিনোদন,
3: বিনোদন চমৎকার একটা ফুটবল হবে আশা করি, সবাই হচ্ছে গিয়ে মজা করুক,
2: একদম
3: দর্শকের উদ্দেশ্যে আমার এটাই বলা।
2: একদম তাই, আমরা প্রত্যেকে চাই সুন্দর বিনোদন, সুস্থ বিনোদন আমাদের জীবনটাকে অনেক বেশি সাবলীল করে তুলুক। আমরা যদি এবার একটু গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ যারা রয়েছে সেদিকে তাকাই, আমরা এর আগে অর্থাৎ আজকের যে ম্যাচটা হয়ে গেল এটার আগে আমাদের এমবাপে সে এগিয়েছিল অ্যাসিস্টের দিক থেকে, কিন্তু গতকাল মানে যে আমরা লাস্ট যে খেলাটা দেখলাম সেমিফাইনালে, এখান থেকে আবার একই সংখ্যক গোল, আটটি করে এমবাপে, এবং মেসির অ্যাসিস্ট চার তিন। এই জায়গাটায় আরো প্রত্যেকে দুজনেরই এক একটা করে খেলা বাকি।
3: আসলে কি এইখানে হচ্ছে গিয়ে গোল্ডেন বুট, গোল্ডেন বল দুইটা আছে।
2: হ্যাঁ,
3: গোল্ডেন বলটা হচ্ছে গিয়ে সেরা খেলোয়াড়,
2: আচ্ছা,
3: আর গোল্ডেন বুটটা হচ্ছে গিয়ে সেরা গোলদাতা। সেই হিসাবে হচ্ছে গিয়ে বর্তমানে যেটা দেখা যাচ্ছে অ্যাসিস্টের দিক দিয়ে
2: মেসি
3: হচ্ছে গিয়ে চারটা, সেম গোল, এমবাপের হচ্ছে গিয়ে সেম গোল, যদিও দুজনের একটা একটা করে ম্যাচ বাকি আছে, যে কেউ হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন বলটা মেবি হচ্ছে গিয়ে পর্যন্ত যা দেখলাম ম্যান অব দ্য ম্যাচের হিসাব করে, তাতে হচ্ছে গিয়ে হয়তোবা মেসি গোল্ডেন বলটা পেয়ে যেতে পারে,
2: পেয়ে যেতে পারে
3: আমার কাছে এটা মনে হচ্ছে।
2: আচ্ছা, চমৎকার একটি তথ্য আমরা জেনে নিলাম। আমরা এবার ফাইনাল ম্যাচের বা হচ্ছে আমরা যদি আরেকটু ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, যে ফাইনাল ম্যাচের আগে কোন ধরনের স্ট্র্যাটেজিগুলো আসলে ফলো করবে বলে আপনার মনে হচ্ছে, যে প্রত্যেকটা দল, যারা প্রত্যেকটা দল, ৪৮ দল থেকে আজকে আমরা দুটো দল পেয়েছি ফাইনালের ক্ষেত্রে, এই যে ৪৮ দলের খেলা শুরু হলো, ৪৮ দলের খেলা আগামীতে শোনা যাচ্ছে ৬৪ দলের খেলা হবে, এই ৪৮ দল হওয়াতে কি ফুটবল কি আরো বেশি বৈচিত্র্যময় হলো, নাকি আগামীতে যদি ৬৪ দল হয় আরো বৈচিত্র্যময় হবে কিনা, নাকি আগে কম ছিল ১৬ দল খেলা যখন হতো তখন? আপনার কাছে কি মনে হয় দলের সংখ্যা বাড়ার ফলে কি আসলে খেলার কোন বৈচিত্র্যতা এসছে কিনা?
3: প্রথম দিকে অনেকেই চিন্তা করছিল ৪৮টা দল নিয়ে হচ্ছে কি যখন বিশ্বকাপটা হবে খুব একটা সৌন্দর্য থাকবে না, সৌন্দর্য নষ্ট হবে, অনেক মানে দুর্বল টিমগুলি এখানে চলে আসবে, কিন্তু বেসিক্যালি যা দেখলাম আমরা বেশ কিছু টিম, যেমন কেপ ভার্দে হচ্ছে কি মাত্র ৫.৫ লক্ষ
2: জনসংখ্যার
3: একটা দেশ, তারা মানে অবিশ্বাস্য একটা ভালো ফুটবল খেলে গেছে, আফ্রিকান টিমগুলি হচ্ছে কি অনেক ভালো ভালো ফুটবল, ভালো ফুটবল খেলে গেছে। আমি যেটা মনে করছে অনেকে যে সৌন্দর্য নষ্ট হবে, আমার কাছে সেটা মনে হয় না যে নষ্ট হয়েছে,
2: আচ্ছা
3: ভালো করছে।
2: হ্যাঁ, আগামীতে ৬৪ দলের একটা সম্ভাবনা শোনা যাচ্ছে বা এরকম একটা সম্ভাবনা আসতে পারে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় খেলার সৌন্দর্য কোন দিকে যাবে, বা আসলে কি এটা ব্যবসায়িক দিকে যাচ্ছে কিনা, খেলাটাকে আসলে খেলার মতো আছে কিনা, ফিফা তার সেই জায়গাটাকে এখনো ধরে রাখতে পেরেছে কিনা, কি মনে হয়?
3: ৬৪ দল যদি নিয়ে খেলা হয়, আমি এখন নট শিওর,
2: যদি হয়
3: তাহলে হচ্ছে গিয়ে খেলার সৌন্দর্য বেশ খানিকটা নষ্ট হবে আমার বিশ্বাস।
2: আচ্ছা,
3: বেশ খানিকটা নষ্ট হবে।
2: আমরা আরেকটা বিষয় একটু চলে আসি, সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে বল, কালকে আজকে আমাদের যে ম্যাচটা, এই ম্যাচে আসলে ভুল পাস বা রং পাসের যে বিষয়টা ছিল, এটা কোন দলকে, আপনি আর্জেন্টিনার ক্ষেত্রে এই জিনিসটা যদি হয় বা ইংল্যান্ডের ক্ষেত্রে যদি হয়, এটা আসলে মেনে নিতে আসলে কেমন লাগে, মানে এই জিনিসটাকে আপনি প্রত্যাশা করেন কিনা একটু এই মাপের একটা দলের কাছ থেকে?
3: না, অবশ্যই এটা প্রত্যাশা করি না, যদিও এটা হচ্ছে কি অনেক একটা হাই টেম্পারমেন্ট একটা ম্যাচ ছিল, স্নায়ু চাপ থাকে, এই সব বড় বড় ম্যাচগুলি অনেক স্নায়ু চাপ থাকে, সেই হিসাবে হচ্ছে গিয়ে কালকে যে জিনিসটা ঘটছে এটা অনেকে আশা করে নাই, মাঠে হচ্ছে কি হট্টগোল, হাতাহাতি, তারপর হচ্ছে কি ফাউলের ছড়াছড়ি, কার্ডের ছড়াছড়ি, মোটামুটি অনেক অঘটনগুলি 45 মিনিটে ঘটে গেছে। এটা অনেকে আশা, আমরা হচ্ছে কি স্বাভাবিক দর্শক হিসেবে প্লেয়ার হিসেবে আমরা প্রত্যাশা করি না
2: একদম।
3: তবে হচ্ছে গিয়ে ওভারঅল শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে আমি আর্জেন্টিনার হচ্ছে গিয়ে
2: জয় জয়কার বলতেই হবে,
3: আমার বলতেই হবে, যদিও আমি আর্জেন্টিনার বেসিক্যালি সাপোর্টার না, আমি খেলার সৌন্দর্যটা খুঁজি, কে ভালো খেলে
2: একদম। একজন জাতীয় দলের সাবেক ফুটবলার হিসেবে অবশ্যই আপনি সেটাই খুঁজবেন, এটাই আমরা বিশ্বাস করি এবং সেটাই হয়েছে। আমরা আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে জানি যে দুটি দলই একই ধাঁচের ফুটবল খেলে, এপাশে স্পেন আর এপাশে আর্জেন্টিনা, দুজনের গতি একই, ছন্দে খেলার একটা প্রবণতা রয়েছে, একই ধারায় খেলার প্রবণতা রয়েছে, এই দুইটা দলের স্ট্র্যাটেজি কি একই রকম হবে নাকি আসলে কেমন একটা খেলা উপহার আমরা পেতে যাচ্ছি? এবং এতদিনের যে ফাইনালটা ফাইনালের মতো হয় না, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কি আমরা আলাদাভাবে একটা ফাইনাল দেখতে যাচ্ছি কিনা, একটা অভাবনীয় কিছু হতে যাচ্ছে কিনা?
3: হলে হতেও পারে। স্পেনের ব্যাপারটা আমি বলতে পারি, মোটামুটি ওদের খেলাগুলি যতগুলি দেখে আসছি আমি পর্যন্ত, সেটা হচ্ছে কি ওদের কে গোল করবে এটা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। ওদের যে কেউ গোল করতে পারে, যে কেউ গোল করতে পারে, ডিফেন্স থেকে এসে গোল করে ম্যাচ উইনিং গোল করতেছে সে। আর আর্জেন্টিনার যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি যেটা দেখলাম মার্টিনেজ, ও হচ্ছে গিয়ে ও নামার পরে হচ্ছে গিয়ে খেলার দেখলাম কি হচ্ছে ছন্দটা এত সুন্দর ছন্দে ফেরে আর্জেন্টিনা। আমি জানি না কোচের হচ্ছে গিয়ে কি চিন্তা, তার হচ্ছে গিয়ে প্রথম দিকে দেখছি বেস্ট ইলেভেনে দিতে, শেষের দিকে আমি দুইটা তিনটা দুইটা ম্যাচ দেখলাম তার হচ্ছে গিয়ে চেঞ্জিংয়ে খেলাচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে গিয়ে স্পেন অনেক ধরে ফুটবল খেলে, আর্জেন্টিনা অনেক ধরে ফুটবল খেলে, তবে এই দিক দিয়ে আমি একটু আগায় রাখবো স্পেনকে, যেহেতু ওরা হচ্ছে গিয়ে বেশি ধরে ফুটবল খেলে।
2: আচ্ছা,
3: ওরা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত ট্রাই করে যে আমরা
2: অনেক ধন্যবাদ। আবারও আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, যেটি নিয়ে মাঝে মাঝে আসলে প্রযুক্তি উন্নত হচ্ছে, প্রযুক্তির ব্যবহার থাকবে সমস্ত কিছুতে, সেক্ষেত্রে এবার ফিফাতে নতুন করে ভিআর প্রযুক্তি যেটা যুক্ত হয়েছে, এটা নিয়ে নানান বিতর্ক নানান কথা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?
3: এটা আসলে কি বিতর্ক থাকবেই, যেমন হচ্ছে গিয়ে এবার নতুন একটা প্রযুক্তি ভিআর হয়েছে, ওটা ঠিক আছে, ফুটবলের ভিতরে যে ফুটবলটা দিয়ে খেলা হচ্ছে সেই ফুটবলের ভিতরে একটা ডিভাইস দেওয়া আছে, 14 গ্রামের একটা ডিভাইস, ও সংকেত দেয় রেফারিকে, ও সংকেত দেয় যে তুমি রং ডিসিশন দিচ্ছ না সঠিক ডিসিশন দিচ্ছ। এটা হচ্ছে গিয়ে নতুন এই
2: প্রযুক্তি,
3: আসলে কি যতই আমরা প্রযুক্তিতে যাচ্ছি ততই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা
2: রোবোটিক
3: একটা স্টাইলে চলে যাচ্ছি। আগে হচ্ছে গিয়ে অনেক সুন্দর লাগতো ফুটবলটা, এখনো যে সুন্দর লাগে না তা না, এখন অনেক ফাস্ট ফুটবল হচ্ছে, অনেক ফাস্ট ফুটবল খেলে সবাই, তবে আগে হচ্ছে কি সৌন্দর্য একটা আলাদা সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যের দিক দিয়ে হচ্ছে গিয়ে কিছুটা ছন্দপতন ঘটছে, তবে সেই সৌন্দর্যটা আমার কাছে মনে হচ্ছে গিয়ে স্পেনটা ধরে রাখছে, আমার
2: ছন্দটা
3: ওদের ভিতরে আছে, আমার ভালো লাগে ওদের হচ্ছে গিয়ে দেওয়া নেওয়াটা, ওরা শেষ পর্যন্ত হচ্ছে কি খুব চমৎকার একটা গোছালো ফুটবল খেলে।
2: আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আমরা ভীষণ রকম ফুটবল ভালোবাসি, এটা আমরা ফুটবল খেলা আসলেই আমরা বুঝতে পারি। বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা কবে গর্বের মতো সেই জায়গাটিতে পৌঁছাবো বলে আপনার মনে হয়, এবং সেই সেই জায়গাতে আমাদের কি ধরনের পরিবর্তন, কি ধরনের স্ট্র্যাটেজিগুলো মেনটেন করা উচিত বলে আপনার মনে হয়?
3: এটা আমি অনেক আগে একটা টিভি সাক্ষাৎকারে বলেছিলাম, আমাদের ফুটবল ফেডারেশন, ফুটবল ফেডারেশন হচ্ছে গিয়ে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আমরা আগে হচ্ছে গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা লীগগুলি খেলতাম, বাংলাদেশ থেকে এই লীগগুলি চলে গেছে, যার জন্য হচ্ছে গিয়ে একটা সময় আমরা গর্ব করে বলতে পারতাম যে খুলনা থেকে আমরা হচ্ছে গিয়ে প্রায় 250-300 ফুটবলার হচ্ছে গিয়ে ঢাকা টপ লেভেলে ফুটবল খেলতাম।
2: আচ্ছা,
3: অথচ লীগ, স্থানীয় লীগগুলি না হতে প্লেয়ারগুলি হচ্ছে গিয়ে
2: নতুন করে
3: চলে যাচ্ছে, হিউজ ভুই ফোড়ের মতন হচ্ছে গিয়ে কিছু একাডেমি তৈরি হয়েছে সারা বাংলাদেশে, বাফুফে হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে অনুমোদন এদের দিয়ে দিছে, কিন্তু হচ্ছে গিয়ে আদার্স ডিস্ট্রিক্টের লীগগুলি চালাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন সচেতন না হবে, ঢাকা কেন্দ্রিক না হয়ে স্কুল কেন্দ্রিক, আগে আমরা স্কুলে এন্টার স্কুল খেলতাম, তারপর সরওয়ারদী কাপ খেলতাম, শেরেবাংলা কাপ খেলতাম, এইসব টুর্নামেন্টগুলি চলে গেছে, এইসব টুর্নামেন্ট থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসতো, এগুলি হচ্ছে কি না করলে ফুটবল ফেডারেশনটা, আমি সবসময় দোষ দিয়ে যাচ্ছি, দোষ দিয়ে যাব যতদিন বেঁচে আছি, আমার সাথে কেউ কথা বললে কোনো সময় সাক্ষাৎ আমি এটাই ডিরেক্ট তাদের দোষ দিয়ে যাই, আগে সালাউদ্দিন ভাই প্রবলেম ক্রিয়েট করে গেছে, এখন তাবিদ অবল আসছে, সেও দেখলাম কি তার মতো করে সে চলতেছে, শুধু ন্যাশনাল টিম ট্রেনিং এসে ব্যস্ত আছে আর ঢাকা লিগ ট্রেনিং এ ব্যস্ত আছে। অতএব সব সারা বাংলাদেশে ফুটবলটা ছড়া দিতে হবে, লিগগুলো চালাতে হবে, টুর্নামেন্টগুলি চালাতে হবে। অফকোর্স হচ্ছে কি আমাদের ফুটবলের যে জোয়ারটা ছিল আমার বিশ্বাস ইনশাল্লাহ আবার ফিরে আসবে।
2: আচ্ছা, আমরাও তেমনটা প্রত্যাশা করি, কারণ আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য দল নিয়ে আমাদের যে উন্মাদনা, এই উন্মাদনাটা আমরা বাংলাদেশকে নিয়ে দেখাতে চাই আগামীতে। আজকের যেহেতু আমাদের সামনে দুটো ম্যাচ বাকি রয়েছে, আমরা ফাইনাল ম্যাচ নিয়ে, এই ফাইনাল ম্যাচ নিয়ে আপনি আমাদের দর্শক মানে আমাদের শ্রোতাদেরকে কি বলবেন একেবারে যেতে যেতে, আমাদের তাদের উদ্দেশ্যে আপনার কি কথা রয়েছে?
3: দর্শকদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে আমরা ফুটবলটা উপভোগ করব, কোন রকম হতাহতার মানে হতাহতের কোনো ঘটনায় আমরা জড়াবো না, এনজয় করব ফুটবলটা, কোন রকম কোনো গ্যাঞ্জাম না হয়। সবার কাছে অনুরোধ থাকলো, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ
2: আপনাকে। আমরা আমাদের সাথে এতক্ষণ ফুটবল ফ্লাশ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান সেলিম, সাবেক জাতীয় ফুটবলার, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, সকলকে আবার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আগামী আয়োজনে আপনাদের সাথে আবারও কথা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ বিকাল।
1: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই 2026 শহীদ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা, পরিচালনা মোহাম্মদ সিরাজুল ইসলাম।
4: সুপ্রিয় শ্রোতা, দীর্ঘ 17 বছরের জুলুমের অবসান ঘটাতে ছাত্র জনতা জুলাইয়ের শুরুতে তীব্র আন্দোলনে নামে। রাষ্ট্রীয় বাহিনী হিংস্রতায় ঘরে থাকা শিশু, ছাদে থাকা কিশোরী, বারান্দায় থাকা মানুষ গুলিতে নিহত হয়েছে। স্বৈরাচারী সরকারকে হটিয়ে নতুন করে মুক্তি স্বাদ এনে দেয় 36 দিনে অর্জিত সে আন্দোলন নতুন করে গণতান্ত্রিক আবহ এনে দিয়েছে এদেশের ছাত্র জনতা। দুবছর আগের উত্তাল সে দিনগুলোকে আলোচনা আরও সজীব করে তুলবেন খুলনা বেতারের বিশেষ আলোচনার এই আয়োজনে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরীর সাংগঠনিক সম্পাদক জনাব শেখ সাদী এবং মোহাম্মদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খুলনা প্রেস ক্লাব। খুলনা বেতার স্টুডিওতে আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি জনাব শেখ সাদীর কাছে জানতে চাইব যে দীর্ঘ প্রায় 17 বছর একটা দুঃশাসন কাল বাংলাদেশ পার করেছে এবং সেটিকে কয়েকটি আন্দোলনের ভেতর দিয়ে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ প্রথমে তাদের আন্দোলনকে বেগবান করতে থাকে। কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু করে, সেটিকে একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এবং পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানের রূপ নেয়। ছাত্র গণ আন্দোলনে একদফার দাবিতে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তো এই যে পরিস্থিতিটা দাঁড়ালো, এইটাকে আপনারা কর্মী হিসাবে কিভাবে মোকাবেলা করেছেন দীর্ঘদিনের এই দুঃশাসনের কাল, সেটা যদি আপনি একটু বলেন।
5: ধন্যবাদ আপনাকে। আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি যে সকল জুলাই যোদ্ধা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, সে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অনেকটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অত্যাচারে অত্যাচারিত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল ছাত্র জনতা, বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ সহ যারা জীবনের তাজা রক্ত এদেশের গণতন্ত্র পুনর্বর্তন করবার জন্য বিলিয়ে দিয়েছেন তাদেরকে। আপনি যথার্থ বলছিলেন যে জুলাই মাস যে 36 দিনের আন্দোলন, এটা কিন্তু আমি মনে করি না যে একটা 36 দিনের আন্দোলন। এই আন্দোলনের সূচনা হয়েছিল শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা আসবার পর থেকে তার স্বৈরাচারী মনোভাবের কারণে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে সর্বোপরি দেশের অর্থনীতি, ব্যাংক লুট, বিমা লুট, সমস্ত ক্যাম্পাসটি শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা, কোনো মানুষ কোনো মানুষকে সম্মান করত না, বিশেষ করে জুনিয়ররা সিনিয়রদের সম্মান করত না, সমাজে মানুষ যে তার সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকবে সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু তখন ছিল না সেই আওয়ামী শাসন আমলে। আস্তে আস্তে এটা দানা বাঁধতে বাঁধতে এটা বিশাল আকার রূপ ধারণ করে এবং পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়, সর্বশেষ ছাত্র জনতার গণবিস্ফোরণের কারণে তৎকালীন স্বৈরাচারী সরকারি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আপনি বলছিলেন যে 17 বছর আমরা সে সময় কিভাবে বেঁচেছিলাম, কিভাবে রাজনীতি করতাম, অথবা এদেশের মানুষ কেমন ছিল সে সময়। আমি যে আপনার স্টুডিওতে বসে আছি, আমি কিন্তু এই 17 বছর আমাকে আমার আত্মীয় স্বজনও দেখতে পেত না। আমার নামে মিথ্যা মামলা ছিল 42টা। আমরা যারা বিএনপি করি, যারা ছাত্রদল করে, যারা তৎকালীন সময় বিরোধী দল ছিল, আমরা সকালে গরম ভাত খেয়ে যে বাড়িতে পালিয়ে থাকতাম সেখান থেকে কোর্টে যেতাম, কোর্টে হাজিরা দিয়ে পালিয়ে আমরা যেখানে আশ্রয় নিতাম সেখানে থাকতাম। এভাবে কিন্তু আমাদের জীবন কেটেছে। আর জেল জুলুম অত্যাচার মারপিট তো প্রতিনিয়ত আমাদের জীবনসঙ্গী ছিল। আমরা যারা বিএনপি করতাম, আমরা কেউ আমাদের বাড়িতে অবস্থান করতে পারতাম না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, পাবলিক লাইব্রেরিতে বই মেলায় কে বা কারা পটকা ফোটালো, আমি তখন ঢাকায় অবস্থান করছি, আমাকে সেই মামলার আসামি করা হয়। এভাবে আমাদের প্রতিটি মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা কোনো অফিস আদালতে আমাদের ব্যক্তিগত কাজ করতে যেতে পারতাম না। যদি শুনতো যে আমরা বিএনপি করি বা বিএনপির নেতা বা বিএনপি সমর্থন করি, আমাদের দেখলে সে সকল কর্মকর্তারা যারা আওয়ামী দোষর ছিল মুখ ফিরিয়ে নিত। যদি মনে করেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি, সেখানে ছাত্রদলের কেউ ক্যাম্পাসে নির্বিঘ্নে যে লেখাপড়া করতে পারত না, ছাত্র রাজনীতি তো দূরের কথা, তাদেরকে মেরে বের করে দিত। তাদের চিহ্নিত করে সবচেয়ে দুর্ভাগ্য জাতির সেই ছাত্রকে কিন্তু পরীক্ষাও দিতে দিত না। এভাবে ছাত্রদলের অনেক ছেলেরা কিন্তু তাদের ছাত্র জীবন শেষ করে ফেলেছে। আজকে যে মুহূর্তে আমরা স্টুডিওতে এসে কথা বলছি, মহান আল্লাহর কাছে কায়ম অনুবাককে কামনা করি যে তিনি আমাদেরকে স্বাধীনভাবে কথা বলবার, স্বাধীনভাবে চলবার এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়ম অনুবাককে দোয়া করি, যে আল্লাহ তুমি আমাদেরকে এই সুন্দর জীবন, এই দেশবাসীর সুন্দর জীবন দিয়ে দাও।
4: ঠিক তাই, আমরা দেখেছি যে আগস্টের 6 তারিখে 2024 সালে বাংলার গণমানুষের প্রিয় আপসীন নেত্রী, তিনি প্রায় 6.5 বছর অন্যায্যভাবে কারাগারে বন্দী থেকে নির্বিচারে তিনি মৃত্যুর প্রহর গুনেছেন এবং তারপরে মুক্ত হয়ে পৃথিবীর আলো বাতাসে বেশি দিন টিকে থাকতে পারেননি। এরকম জেল জুলুম মামলা হামলার পরিস্থিতি মোকাবেলা করে পুরো জাতি একটা দুঃসহ সময় পার করেছে। তো সেইটাকে হটিয়ে দেবার জন্যে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রচলিত আন্দোলন গড়ে তোলার আগে ভার্চুয়ালি তারা অনেক কিছু তৈরি করেছে যেগুলো তাদেরকে সংগঠিত হতে প্রভূতভাবে সাহায্য করেছে। তারা ওয়েবসাইট খুলেছে, আর্কাইভ করেছে, তারপরে অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে তারা যুক্ত করেছে। যেখানে শারীরিকভাবে মানুষ প্রতিবাদ করতে পারছিল না, সেইখানে ভার্চুয়ালি তারা নিজেদেরকে সংগঠিত করে তথ্য আদান প্রদান করেছেন, যেটা বিগত ফ্যাসিস্ট সরকার সেই ভার্চুয়াল জগৎটাকেও বন্ধ করত এবং তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছে। সাংবাদিক হিসাবে আপনি এই দিকটাকে কিভাবে দেখেন?
6: ধন্যবাদ আপনাকে সঞ্চালক। আমরা একজন সংবাদকর্মী হিসেবে, আমি এবং আমরা যারা রয়েছি, আসলে এই গণ অভ্যুত্থান যেটি হয়েছে জুলাইয়ের, এটাকে আমরা নানাভাবে পর্যবেক্ষণ করেছি। মূলত এর কয়েকটা ধাপ ছিল। আজকে গণ আন্দোলনের যে পরিণতিটা বা চূড়ান্ত রূপ যেটি ধারণ করেছে, সেটা ধারণ করতে গেলে কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়েছে। প্রথমত হচ্ছে কোঠা নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল, এটা আসলে একটা প্রাইমারি ধাপ ছিল এবং এটাকে মিডিয়া ক্যাম্পেইন হিসেবে, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল আন্দোলনকারীরা। এবং আমরা যারা সংবাদকর্মী, আমরা এগুলো ঢাকা কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের ঢেউটা কিন্তু আমাদের এই বিভাগীয় শহরগুলোতে এসে পড়েছে। আর বিভাগীয় শহরগুলোতে যখন এসে পড়েছে, তখন আমরা মিডিয়াকর্মীরা এটাকে ইতিবাচক নিব না নেতিবাচক নিব, এটা নিয়ে আমাদের মধ্যে একটা ভীতি ছিল। মানে আমরা ভীতি এটা ছিল যে তখনকার সরকার আমাদেরকে নানাভাবে নিপীড়িত করত, আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য নানাভাবে তাদের প্রেশার বা তাদের যে শক্তিগুলো ছিল, উইংগুলো ছিল, রাজনৈতিক উইং ছিল, গোয়েন্দা উইং ছিল, এটা আমরা অনেকটা মানে অনেকভাবে আমরা নাজেহাল হয়েছি বা আমরা পরতে পরতে অনুধাবন করেছি। এই কাহিনীটা আসলে লম্বা, সেটা সেই 17 বছরের এই যে কাহিনীটা সেটি কিন্তু আসলে লম্বা। তো আর্থিক শোষণ বা আমরা মনস্তাত্ত্বিক যে অত্যাচার, সেগুলো শিকার হয়েছিলাম,
4: ভোটাধিকার কেড়ে নেয়া, তারপরে চাকরির অধিকার, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি অনেক কিছুই। এই অভিযোগের তালিকা তো ছোট নয়,
6: অভিযোগের তালিকা তো লম্বা অবশ্যই, এবং সেই লম্বা তালিকার মধ্যে আমরা কিন্তু একটা পার্ট ছিলাম এবং আমরা চেষ্টা করেছি তখন যেভাবে হোক আমরা মিডিয়াতে বিষয়গুলো আনার জন্য। এবং আন্দোলন করছে খুলনা শিববাড়ি মোড়ে, খুলনার ডাকবাংলা মোড়ে, খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, এই যে ছেলেরা আন্দোলন করছে তারা আমাদেরকে মেসেজ যখন দিত আমরা তখন চেষ্টা করতাম সেটাকে পাঠানোর। বেশিরভাগ সময় আমাদেরকে আমাদের সব স্টেশন থেকে ঢাকা থেকে বলা হতো যে তোমরা এই আন্দোলনকে এত বেশি তোমরা কভারেজটা দিও না। তবে হ্যাঁ, আমরা ফেসবুকে আমরা চেষ্টা করেছি, সাংবাদিকরা বলেন বা তৎকালীন যারা আন্দোলন করেছে তাদের নিজস্ব ফেসবুক ছিল, তাদের একটা গ্রুপ ছিল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা এটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে এবং এটা ধীরে ধীরে আসলে সামাজিক একটা আন্দোলন, সারা দেশব্যাপী এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে এই কারণে। এবং সেই আন্দোলনের প্রথম পর্যায়ে যখন শুরু হয়ে যায় দেখা যাচ্ছে যে আমরা দেখছি গুম, খুন, বিভিন্ন ধরনের হামলা, মামলা, সব ধরনের ঘটনাগুলো ঘটেছে। এবং এরপরে দ্বিতীয় পর্যায়ে যেমন 16 তারিখ আজকে, এই 2 বছর আগে 16 তারিখে আমরা দেখেছি যে আস্তে আস্তে আন্দোলনটা আরো বেগবান হয়, রাজধানী কেন্দ্রিক বলেন বা সারা বাংলাদেশ কেন্দ্রিক বলেন, আস্তে আস্তে বেগবান হতে থাকে। বেগবান হওয়ার কারণটা হচ্ছে এটা একটা প্ল্যানিং ছিল যে প্রথম ধাপে যে ফলাফলটা আসবে সেটাকে সামনে রেখেই, সেটার রেজাল্টটাকে সামনে রেখেই কিভাবে আগাতে হবে। তো দ্বিতীয় পর্যায়ে আসলে আসলে চূড়ান্ত আন্দোলন, তো চূড়ান্ত আন্দোলনেই কিন্তু সরকারের পতন ত্বরান্বিত হলো।
4: যেটা বলছিলেন এই যে তারা সংগঠিত হচ্ছে, প্রতিবাদে সামিল হচ্ছে, রাজপথকে উত্তাল করে তুলছে, রাজধানী ঢাকার সেই ঢেউ, রংপুরে প্রথম 16 জুলাই ইংরেজির শিক্ষার্থী চাকরি প্রত্যাশী আবু সাইদ শহীদ হলেন, চট্টগ্রামে ওয়াসিম আকরাম শহীদ হলেন, এবং পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা হচ্ছে, ঘরে বসা শিশু, ছাদে বেড়াতে যাওয়া শিশু কিংবা বারান্দায় পরিস্থিতি দেখার মতো একজন মহিলা, এরাও নির্বিচারে নিজের ঘরে বসেই হত্যার শিকার হয়েছে, মায়ের কোলে বসা শিশুও নিহত হয়েছে। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাকে গণমাধ্যমে যেমন তুলে আনা হয়েছে তেমনি রাজনৈতিক কর্মী হিসাবেও বাদ প্রতিবাদে সেগুলো প্রচারে আনা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে জুলাইয়ের 15-16 তারিখ থেকে যে আন্দোলনের তীব্রতা, সেখানে সরকার দল সমর্থক শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়েছে এবং একসময় হল বন্ধ করে দেওয়া হয়েছে, সেই পরিস্থিতিতেও আপনারা মনোবল কিভাবে ধরে রাখতে পেরেছিলেন জনাব শেখ সাদী?
5: আসলে আপনি যথার্থই বলেছেন, আপনার মনে আছে কি না 28 অক্টোবর ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়েছিল বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো, সেদিন কিন্তু আমরা পল্টন অবস্থান নিয়েছিলাম, লাখো জনতা, আমরা তৎকালীন সরাসরি শেখ হাসিনার পতন ঘটাবার জন্য সেদিন অবস্থান নিয়েছিলাম। পরবর্তীতে দেখা গেল যে পুলিশ কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে আমাদের উপর হামলা করে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুলিবিদ্ধ করে হত্যা করল। আমরা কিন্তু থেমেছিলাম না, আমরা ভেবে নিয়েছিলাম যে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যদি স্টে করে, ক্ষমতার মসনদে থেকে যায়, তাহলে আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, শৈর্যের সৈনিক, আমরা কিন্তু কেউ বেঁচে বাড়িতে ফিরতে পারবো না। আমরা কিন্তু ওইখান থেকে মানসিক প্রস্তুতি নিয়েছিলাম, হয় জয় না হয় ক্ষয়, হয় আমাদেরকে কামিয়াবি হতে হবে, তা না হলে তৎকালীন স্বৈরাচারী সরকারকে আমাদের হটাতে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু ওই 28 অক্টোবরের পরের থেকেই রাজপথে সক্রিয় ছিলাম। প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপির অবস্থান ছিল, বিএনপির ছাত্র সংগঠনের অবস্থান ছিল, এদেশের সাধারণ জনগণও আমাদেরকে সে সময় সহযোগিতা করত। আপনি শুনে অবাক হবেন, আমরা অনেক বাড়িতে পালিয়ে থাকতাম, পুলিশ আমাদেরকে আন্দোলনের সময় ধরবার জন্য রেড দিত, আমাদের কিন্তু সেই বাড়িওয়ালা শেল্টার দিত, পুলিশ কখন আসছে, কখন যাচ্ছে, কখন আমাকে ধরতে আসবে এগুলো জানিয়ে দিত। সাধারণ মানুষ, তারা রিক্সাওয়ালা যখন দেখতো আমার বাড়ির দিকে পুলিশ আসছে, আমি যেখানে পালিয়ে থাকি, তখন কিন্তু মোবাইলে আমাদেরকে জানিয়ে দিত, আমরা সেখান থেকে সরে পড়তাম। এভাবে আমি মনে করি যে শুধু আমরা নয়, সারা দেশবাসী তৎকালীন শেখ হাসিনার শাসনামলে অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা একটা দিন অপেক্ষা করছিল যে কখন এই সরকারের পতনের জন্য চূড়ান্ত আন্দোলন হবে, আমরা সেই আন্দোলন শরিক হব। সেই আন্দোলনের অংশ বিশেষ কিন্তু আজকের এই জুলাই আন্দোলন, সঙ্গে 5ই আগস্ট শেখ হাসিনার পতন।
4: আমরা দেখেছি যে গোটা জাতি তখন একটা বিন্দুতে এসে দাঁড়িয়েছিল, একটা দৃঢ় ঐক্যবদ্ধ চেতনায় তারা মিলিত হয়েছিল। তো এখন আমরা এই জায়গা থেকে কিভাবে সামনে আগাব?
5: আপনি ভালো বলেছেন, আসলে এই বিষয়টা আমরা কেউ ভাবি না, অনেক সময় ক্ষমতার মোহে পড়ে নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য আমরা নেমে পড়ি। কিন্তু আমরা একটা জিনিস কেন বুঝতেছি না, যে আমরা যদি ব্যর্থ হই তাহলেই কিন্তু স্বৈরাচারী সরকারের যারা মুখপাত্র ছিল, যারা এটা বাস্তবায়ন করত, যারা সেই আদর্শে বিশ্বাসী, তারা কিন্তু ওৎপতে আছে। তারা কিন্তু আবার ক্ষমতার মসনদে কোন একটি প্রভাবশালী বাইরের রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়ে আবার কিন্তু আমরা যারা তাদের বিরুদ্ধে অবস্থান করেছিলাম দেশের স্বার্থে তাদের ফাইন্ড আউট করেই কিন্তু আমাদের জীবনের বারোটা বাজিয়ে দিবে। কিন্তু আমরা কেন বুঝতেছি না, আমার মনে হয় যারা ওই দিন আমরা আন্দোলন করেছিলাম জুলাইয়ের আন্দোলন, আমাদের মধ্যে চলার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতেই পারে, স্বার্থের ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটতেই পারে, আমরা সবাই একটু ভালো মানসিকতার পরিচয় দিয়ে একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হয়ে সবাই সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলে দেশটাকে গঠনের জন্য, দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যদি স্বীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে সার্বিকভাবে দেশের স্বার্থের দিকে বিবেচনা করে সামনে আমরা এগিয়ে যাই, তাহলেই এই দেশ এই জাতি আগামী দিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি বিশ্বাস করি। সেই ক্ষেত্রে দরকার আমাদের ভালো মন, মানসিকতা, উন্নত চিন্তা শক্তি।
4: শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনছেন। আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরীর সাংগঠনিক সম্পাদক জনাব শেখ সাদী এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম। আমরা আবার আলোচনায় ফিরে আসি। আমরা লক্ষ্য করছি যে জুলাইয়ের 2024 সালের সেই আন্দোলন মুখর দিনগুলোতে নতুন প্রজন্ম তারা বিচিত্র স্লোগানে, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও
5: তবে বাংলাদেশ,
4: তুমি বাংলাদেশ, এভাবেই তারা তাদের নতুনতর স্লোগানে যেমন রাজনৈতিক ময়দানকে তারা জাগিয়ে তুলেছে, তেমনি বিচিত্র দেয়াল লিখনে গ্রাফিতিতে তারা সাধারণ মানুষের বিশেষ করে ছবি এঁকে তাদের ভাবনাগুলো, তাদের স্বপ্ন কল্পনাগুলো তুলে ধরেছিল। সাংবাদিক হিসাবে আপনারা এই দিকগুলোকে কিভাবে কভারেজ দিয়েছিলেন?
6: দেখুন, এটা আমাদের জন্য ছিল একটা ইনোভেশন বা নতুনত্ব। বিষয়টা হচ্ছে যে যুগে যুগে অভ্যুত্থান হয়েছে, সরকার পতনের আন্দোলন হয়েছে, স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছে, সেই স্বৈরাচার পতনের আন্দোলনটাকে কিভাবে আসলে সামনে আসবে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে আমাদের জেন জি, যাদেরকে বলছি আমরা, বা আমাদের নতুন প্রজন্ম যারা বলছি, যারা ছাত্ররা যখন তাদের বুকের রক্ত, তাজা রক্ত তারা ঢেলে দিয়েছে, এক প্রকার বুলেটের সামনে দাঁড়িয়েছে, আবু সাইদ, মুগ্ধ বা ফায়াজ বা ওয়াসিম, এই যে এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা হারিয়েছি, অনেক মানে তরুণ তাজা প্রাণ যাদের সত্যিকার অর্থে এই বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে প্রচুর দরকার ছিল, দরকারটা ছিল এই কারণে তাদের মেধা এবং তাদের প্রয়োজন ছিল তাদের মেধা এই বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের আমি বলবো তারা সুসন্তান, সূর্য সন্তান। একাত্তরে যেমন স্বাধীনতা আমাদের এনেছিল কিন্তু এই ছাত্র জনতাই, তেমনি এই আন্দোলনটাও কিন্তু সেভাবে হয়েছিল। এবং আমি মনে করি যে তখনকার গ্রাফিতি যেটি ওয়ালে ওয়ালে বা দেয়ালে দেয়ালে আঁকানো হয়েছিল বা বিভিন্ন স্লোগান লেখা হয়েছিল, এটাই ছিল একটা শক্তি, এটাই ছিল একটি মনোবল। কারণ ওইটা, ওই শক্তিটা হচ্ছে, এক একটা স্লোগান হচ্ছে এক একটা শক্তি, এক একটা তরুণের মনকে একেবারে উজ্জীবিত করা, একেবারে পর্বত সমান সাহস তাদেরকে জুগিয়েছিল। এবং সেই স্লোগানের কিভাবে আসতে হবে এর পিছনেও তারা অনেকে নেপথ্যে যারা কাজ করেছেন, কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করছি। এই কারণে করছি যে তৎকালীন স্বৈর শাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পিছনে যারা কাজ করেছেন, যারা এই ছাত্রদের শক্তি জুগিয়েছেন, নিশ্চয়ই তাদের মাথায় একটা ইয়ে ছিল যে আমরা 71-কে তারা অনুসরণ করেছে, 52-কে তারা অনুসরণ করেছে, এবং পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন, এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন, এই আন্দোলনের যে সব পটভূমি ছিল, যে ক্ষেত্রগুলো ছিল, সবকিছু বিশ্লেষণ করে নতুন যে চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনটাকে কিভাবে সরকার পতনের, স্বৈরাচার পতনের আন্দোলনে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়গুলো তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এবং এই তরুণ সমাজকে উজ্জীবিত করেই এই মাঠে কিন্তু এই স্লোগানগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং স্লোগান হচ্ছে স্বাধীনতা স্লোগান, এই স্লোগান হচ্ছে আমাদের তরুণদের শক্তি ছিল, এই স্লোগান আগামীর বাংলাদেশ বিনির্মাণের শক্তি ছিল। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে, একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি এটাকে তখন আমার হৃদয়ে ধারণ করেছিলাম, তখন মনে হয়েছিল এই তরুণদের সাথে আমিও রাজপথে দৌড়াই, রাজপথে স্লোগান দিই। এবং একটা পর্যায়ে এমন হলো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন 2 আগস্ট যখন চূড়ান্ত আন্দোলনের ঘোষণার শেষ মুহূর্তে বা সরকার পতনের শেষ মুহূর্তে যখন সেখানে আন্দোলন চলছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, টিআর সেল নিক্ষেপ এবং আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং আমি হেলমেট পরে সেখানে ডিউটি করেছিলাম, আমি সেখান থেকে লাইভ করছিলাম এবং এক পর্যায়ে আমাকে লাইভ বন্ধ করতে বাধ্য করা হলো ঢাকা থেকে, যে তুমি লাইভটা বন্ধ করো, আপাতত রেস্ট নাও। সেই মুহূর্তে আমি কিন্তু ওই ছাত্র জনতার কাতারে মিশে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছিলাম অনেক ছাত্রনেতা, আমি ছাত্র দলের অনেক ছেলেকে দেখেছি, তারা ওইখানে তখন কাজ করছে এবং আমাকে ইশারা করছে, ভাইয়া কি করব বা এইদিকে যাবো কিনা, আমি তখন তাদেরকে বলেছিলাম যে তোমরা এভাবে আগাও। এবং পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হচ্ছে, সবকিছু মিলিয়ে একটা যে শুধু যে ঢাকায় হয়েছে, রাজধানীতে এরকম রণক্ষেত্র হয়েছে তা না, আমাদের খুলনারও ছাত্র জনতা অনেকে আহত হয়েছে, চোখ হারিয়েছে, অন্ধত্ব বরণ করেছে, এবং তারা চেয়েছে তারাও বুকের রক্ত তারা দেওয়ার জন্য বুলেট বুকে আসুক, এটাও তারা প্রস্তুত ছিল। কারণ আমি দেখেছি যখন জিরো পয়েন্ট এলাকায় ওই হরিণটানা থানার ওসি তখনকার, সে তার নেতৃত্বে যেভাবে টিয়ারসেল নিক্ষেপ করছে, রবার্ট বুলেট নিক্ষেপ করছে, গুলি করেছে, এবং ছাত্র জনতা কিন্তু ওখান থেকে সরে নাই, তারা কিন্তু ডান দিকে টিয়ারসেল মারলে বা দিকে তারা সরে আসছে, আবার বা দিকে মারলে ডান দিকে সরে আসছে, তারা কিন্তু ওই রাজপথ ছাড়ে নাই, ওই আন্দোলন ওই স্লোগানে তারা মুখরিত ছিল, মুহুর্মুহুর স্লোগানে পুলিশ পিছনে হটতে বাধ্য হয়েছিল, এক পর্যায়ে তারা সাদে যে নিরাপদ আশ্রয় খুঁজে তালা মেরে তারা পালিয়েছিল সাদের পরে, ওসি আর্তনাদ করেছিল যে তার অস্ত্র নাই, তাকে অস্ত্র দেওয়া হোক বা তাকে উদ্ধার করা হোক।
4: ঠিকই বলেছেন যে দুই তারিখের পর থেকে খুলনা শহরে, বিশেষ করে শিববাড়ি মোড়ে যে ইনকিলাব মঞ্চ তৈরি করা হয়েছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওদিকে রূপসা ব্রিজ, এদিকে গল্লামারি, সরকারি বেসরকারি সমস্ত ইউনিভার্সিটি শিক্ষার্থী, বিএল কলেজের শিক্ষার্থী, সবাই মিলে যে আন্দোলনের তীব্রতা গড়ে তুলেছিল, এই তীব্রতায় দুই তারিখের পর থেকে খুলনা শহরে নিরাপত্তা বাহিনীগুলোর তৎপরতা লক্ষ্য করা যায়নি।
6: আসলে তখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে নিরাপত্তা বাহিনীরও তো সন্তান ছিল, তারাও তো রাজপথে কোনো না কোনোভাবে তাদের বাবা মার চোখ উপেক্ষা করে বা শাসন উপেক্ষা করে তারাও জনগণের কাতারে দেশ বাঁচাতে, দেশের গণতন্ত্র রক্ষা করতে, দেশের ইজ্জত রক্ষা করতে, মানুষকে রক্ষা করতে, অর্থনৈতিক শোষণ রক্ষা করতে, এবং এই সর্বোপরি মুদ্রাস্ফীতি, নানা ধরনের অর্থ

0: তারা কিন্তু রাজপথে ছিল এবং তাদের সন্তানও অনেক আহত হয়েছে। এবং পুলিশ তখন মনোবল হারিয়েছিল যে জনতাকে আমরা গুলি করছি, কাকে গুলি করছি, আমার সন্তানকে গুলি করছি। তারা এটাকে অনুধাবন করেছিল এবং তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল।
1: আমরা দেখেছি যে আগস্টের 5-6 তারিখেও 313 জন হত্যার শিকার বাংলাদেশে। এই যে আন্দোলনের ধারাবাহিকতা, আন্দোলনের পরবর্তী প্রতিক্রিয়া, তখনও এই ক্ষমতাসীন চক্র তারা এই ধরনের হত্যাযজ্ঞে লিপ্ত ছিল। এই যে পরিস্থিতিটা, এই জায়গায় আমরা শত্রুমিত্র অনেকখানি চিনেছি জেনজিদের দৃষ্টিতে, এবং আগামীতে আমরা দেশটাকে কিভাবে নিরাপদে রাখব। বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বিশেষ করে একটা প্রতিষ্ঠান যেভাবে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার কিংবা সামাজিক অধিকার রক্ষা করে, সেই প্রতিষ্ঠানকে অনেকখানি নষ্ট করা হয়েছে। এই জায়গা থেকে আমরা কিভাবে আগামীতে এগিয়ে যেতে পারি? জনাব শেখ সাদী।
2: ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, খাতা কলমে আমরা যে হিসাবটা পাই, সেই হিসাবের বাইরেও কিন্তু অনেক শহীদ আছে, অনেক পঙ্গু আছে, যারা লোকলজ্জার কারণে হোক আর যে কোনো কারণ হোক তারা এটা প্রকাশ করে না। আসলে অজস্র মানুষের রক্ত, শ্রম, ঘামের বিনিময়ে এই জুলাইয়ে বিপ্লব সংগঠিত হয়েছে এবং সেটা কামিয়াবি হয়েছে এদেশের অপমান জনগণ। আপনি যেটা বলছিলেন, সত্যিকার অর্থে 5ই আগস্টের পরে একটা সরকার গঠনের পরে আমরা দেখলাম যে 1 বছর 8 মাস একটি ইন্টিম সরকার ক্ষমতায় ছিল। তারা চেষ্টা করেছিল দেশ পরিচালনার করবার, কিন্তু তারাও যে খুব বেশি সফল হয়েছিল বলে আমরা মনে করি না। তারাও কিন্তু প্রায় ব্যর্থতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। তারাও কিন্তু নির্বাচন দিতে চাচ্ছিল না। পরবর্তীতে এদেশের জনগণের চাহিদার কারণেই একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমরা সকলেই জানি এদেশের মানুষ অনেক দিন পর নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে, অকপটে, নির্দ্বিধায় তার সমর্থিত দলকে অথবা তার পছন্দের প্রতীক বা প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। এখন বিএনপির প্রধানমন্ত্রী যিনি, তিনি দেখেন রাষ্ট্রীয় কোনো সুবিধা তিনি ভোগ করেন না। তিনি কিন্তু যমুনাতে থাকেন না, তার নিজেদের বাড়ি, ভাড়া করা বাড়ি, সেইখানে থাকেন। তিনি কিন্তু প্রোটোকল নেন না। তিনি কিন্তু তার যে অনার সেটা কিন্তু রাষ্ট্রের কোষাগারে দিয়ে দেন। এর থেকে তিনি বুঝাতে চান যে যারা বর্তমানে দেশ পরিচালনা করছে তাদের যে সংগঠন, আমরা যারা নেতা আছি, আমরা যেন তার পদাঙ্ক অনুসরণ করে নিঃস্বার্থভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে নিজেদেরকে সঁপে দিই এবং আমরা দিচ্ছি, ভবিষ্যতে দেব ইনশাআল্লাহ।
1: ঝঞ্ঝার মতো উদ্দাম অদম্য তারুণ্যকে কখনো দমিয়ে রাখা যায় না। সকল অন্যায়, মিথ্যা ও শোষণের বিরুদ্ধে দেশের তরুণ যুবকেরা রুখে দাঁড়িয়েছিল। অধিকার হারা মানুষকে কোনো শৃঙ্খল দিয়েই বেঁধে রাখা সম্ভব নয়। বিরল আত্মত্যাগ আর অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশ তা প্রমাণ করে দেখিয়েছে। ছাত্র জনতার মহাকাব্যিক বীরত্ব সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের প্রেরণা হয়ে থাকবে। বহু প্রাণ ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ নতুন দেশের নতুন অভিযাত্রায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করব সচেতন কর্তব্যবোধ নিয়ে। তাতেই সবার জন্য কল্যাণের নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ দুজন আলোচককে খুলনা বেতারে এসে সময় দেওয়ার জন্য, এবং শ্রোতা বন্ধুদের জন্য রইল অনিঃশেষ শুভকামনা।
2: আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন জুলাই 2026 শহীদ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা। পরিচালনা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সম্পাদনা শেখ মঞ্জুরি মাওলা, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

0: সুপ্রিয় শ্রোতা,
1: দীর্ঘ 17 বছরের জুলুমের অবসান ঘটাতে ছাত্র জনতা জুলাইয়ের শুরুতে তীব্র আন্দোলনে নামে। রাষ্ট্রীয় বাহিনী হিংস্রতায় ঘরে থাকা শিশু ছাদে থাকা

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কার্যক্রম সরকার মেনে নেবে না। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছে। তিনি বলেন, এসব অপসংস্কৃতি ধারাবাহিকতা থেকে বের হয়ে শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর সরকার। জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলায় ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ ১৬ই জুলাই, জুলাই শহীদ দিবস। যথাযথ মর্যাদায় সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৬ই জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি পালন উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিকেলে শোভাযাত্রা সহকারে রাজধানী স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও পলাশির মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরীয় জাতীয় মন্দিরে পৌঁছাবে। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী ২৪শে জুলাই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সংস্থাটি নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে দেশের ১৯টি স্থানে মোট ৫ মেগাওয়াট সক্ষমতার গ্রিড সংযুক্ত রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে। রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিবি মোট ৭৭.৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ৩টি বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউ ইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে বিকেল 4:05 আপনাদের জন্য এবারের আয়োজন ছায়াছবির গান। প্রথম গানটি শিল্পী মনির খান ও সাবিনা ইয়াসমিন, ছায়াছবি জান আমার জান।

জীবনে বন্ধু পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। বন্ধু পাওয়া যেমন ভাগ্যের, সেই বন্ধুত্ব টিকিয়ে রাখাও কিন্তু কম কষ্টের নয়। ভালোবাসা তো একতরফা হয় না, তাই বন্ধুত্বের এই ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে বন্ধুকে যেমন ভালোবাসতে হয়, বন্ধুর বিপদে তেমনি বাড়িয়ে দিতে হয় হাত। শ্রোত বন্ধু, এবার যে গানটি শুনব, গানটির শিল্পী বেবি নাজনীন, নেওয়া হয়েছে বাপ বড় না শ্বশুর বড় এই শীর্ষক ছায়াছবি থেকে। চলুন শুনে আসি।

ছাচুবির গানের এবারে যে গানটি আপনাদেরকে শোনাবো, শিল্পী এন্দ্রকিশোরের কণ্ঠে শুনবেন মায়ের হাতে বেহেশতের চাবি, এই ছাচুবি থেকে নেওয়া গান।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়া ছবির গান। এবারের গানের শিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী, বাণীচিত্র মা আমার জান।

সুপ্রসাদ, আপনারা শুনছেন ছায়াছবির ছবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা, ছায়াছবি আমার প্রাণের প্রিয়া।

সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আপনাদের জন্য নিবেদিত আজকের ছায়াছবির গানের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সঞ্জনা খান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। এই বৃষ্টির দিনে, বৃষ্টির মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান, গাছ আপনার আমার সকলের বন্ধু। পরিবেশ বাঁচান, নিজেরাও ভালো থাকুন, অপরকে নিয়েও ভালো থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি ছায়াছবির গানের এই আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করছেন মোহাম্মদ শফিউল ইসলাম। গানের কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

0: المرسل.
1: কোন মুসলমানের জন্য জায়েজ নয় যে আপন মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামী। আবু দাউদ। আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকেই গ্রহণ করবেন যে একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। নাসাই। গোপন দান সদকা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। মাসনাদে আহমাদ। তোমরা বংশজ্ঞান লাভ করো যাতে নিজেদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো। তাবারানি। যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। আবু দাউদ। বাংলাদেশ বেতার খুলনা। এখন শেখ সাইদুর রহমানের রচনা ও পরিবেশনায় শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

বাংলাদেশ বেতার খুলনা, চলছে বর্ষা মৌসুম। এই বর্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আপনার বাড়ির আশেপাশ কিনার পরিচ্ছন্ন রাখা, এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। বর্ষা মৌসুমে যেহেতু স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে, ডেঙ্গুর প্রকোপ বাড়বে, সেক্ষেত্রে আপনি যদি সচেতন হন, আপনি যদি আপনার অফিস, গৃহস্থালি, বাড়িঘর, রেস্তোরাঁ, আদালত ইত্যাদির পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং নিজের পরিবার সহ অন্য সকলকে সচেতনভাবে নিরাপদে রাখেন, তবেই আমরা ডেঙ্গুর প্রকোপ এড়াতে পারব। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বিকেল 5টার ইংরেজি সংবাদ সহ বাণিজ্যিক সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Beta, the news read by Farhana Trina. Home Minister Salahuddin Ahmed has said Awami League to be banned as a political party through judicial procedure instead of executive order for their involvement in crimes against humanity and genocide during the July mass uprising. He said this while speaking to journalists on current issues at his ministry at Secretariat in the capital today. Home Minister added that once the charge sheet is submitted at the tribunal after the investigation, the trial against Awami League will start, and that will decide the fate of the party. Regarding students' movement, he said the government is working to reform Bangladesh education system and bring it in line with global standards, aiming to equip students with quality education and the skills needed to compete internationally. Home Minister said misinformation had been circulated through social media, contributing to confusion over the events. Nation is observing July Shahid Diwas or July Martyrs Day in befitting manner through various programs today. The day commemorates Abu Sa'id, the first martyrs of the 2024 students-led quota reform movement, and all others who lost their lives during the July uprising to bring a revolutionary change in the country's system of governance. Marking the day, the national flag remains at half-mast on all government, semi-government and autonomous buildings as well as educational institutions and Bangladesh missions abroad. Special prayers were held at all religious institutions including the Baitul Mukarram National Mosque in the capital today after seeking forgiveness for the departed souls of the martyrs and peace and prosperity. Development and progress of the nation. On this day in 2024, Abu Sa'id, a 23-year-old student at Begum Rokeya University in Rangpur, was shot by police. Alongside Abu Sa'id, at least five other demonstrators were killed across Dhaka, Chattogram and Rangpur on 16 July on 2024. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion of the July Martyrs Day. Meanwhile, Liberation War Minister Ahmed Azom Khan has said the government wants to move forward on the path of prosperity, imbued with the spirit of the July martyrs. He said this after placing wreath at the temporary altar built commemorating the July martyrs on marking July Martyrs Day at the Rai Bazar Bodho Bhumi Cemetery in the capital today. Later, Fatiha was recited and prayers were offered for the peace of the souls of all the martyrs of the July uprising. Liberation War Minister also visited Rangpur today. He paid tribute to the July martyrs by placing wreaths at the Rangpur July Memorial and Shahid Abu Sa'id Square there. Later, the minister attended a special commemoration program organized by Rangpur District Administration and Begum Rokeya University in to mark the July Martyrs Day. The Directive Branch of Dhaka Metropolitan Police arrested Major Retired Muhammad Muzaffar Hussain, the convicted in the assassination of the martyrs President Ziaur Rahman today. After completing the legal procedure, DB Police handed him over to the Bangladesh Army. Muhammad Muzaffar Hussain was fugitive for 45 years. Eight more children have died of measles like symptoms in the last 24 hours till 8 a.m. today. The updated report on measles by the Director General of Health Services said 1,171 children more have been infected with measles and measles symptoms in the same period. The report added that with this, a total of 779 children have died of measles and measles-like symptoms across the country since 15th March. More than 500 people are feared dead after two boats disappeared in rough seas off the coast of Myanmar. The passengers were fleeing violence in the country. UN Migration Agency said the vessels reportedly departed from the Myanmar's western Rakhine state in the late June and were carrying mostly Rohingya passengers. FIFA World Cup football. The highly anticipated FIFA World Cup final will be held on Sunday night. Argentina and Spain will face off in the FIFA World Cup final in New York. Defending champions Argentina reached the final after defeating England 2-1 in the second semi-final last night. Earlier, Spain secured their place in the final with 2-0 victory over France in the first semi-final. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest PA and adjoining North Odisha, West Bengal coast. Under its influence, squally weather may affect the maritime ports, North PA and adjoining areas of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Dhaka, Faridpur, Joshua, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণের সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় 5 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে দেশের 19টি স্থানে মোট 5 মেগাওয়াট সক্ষমতার গ্রিড সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিবি মোট 77.5 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার 3টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই করতে জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা 90 দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, পরিকল্পনা অনুযায়ী এবছরের ডিসেম্বরের মধ্যে তেলের মজুত সক্ষমতা 60 দিন থেকে বাড়িয়ে 71 দিন এবং 2027 সালের মধ্যে তা 90 দিনে উন্নীত করা হবে। সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম মূল্যায়ন শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয়ে দিক নির্দেশনা দেন বাণিজ্য সচিব আতাউর রহমান খান। তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী টিসিবির ক্রয় ব্যবস্থা আরও আধুনিক ও তথ্য নির্ভর হওয়া প্রয়োজন বিধায় এআই এর ব্যবহার জরুরি। বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি খাতে আরও 4টি কারখানা পরিবেশ বান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি লিড সনদ অর্জন করেছে। এর মধ্যে 2টি কারখানা প্লাটিনাম, 1টি গোল্ড এবং 1টি সিলভার মানের সনদ পেয়েছে। নতুন 4টি কারখানা যুক্ত হওয়ায় দেশের লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290টিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশ বান্ধব ও টেকসই ভবনের মানদণ্ড পূরণের ভিত্তিতে এই সনদ দেয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 395টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 103টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত ছিল 52টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 25 পয়েন্ট কমে অবস্থান করছে 5,900 পয়েন্টে। আজ ডিএসইতে 1,118 কোটি 24 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,515 কোটি 91 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৭৫, ক্রয় ১২২.৭৫, ইউরো বিক্রয় ১৪৩.৩২, ক্রয় ১৪০.৭৩, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৯.১৭, ক্রয় ১৬৬.০৯, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৮, ক্রয় ৩২.৫২ এবং থাই বাত বিক্রয় ৩.৭০, ক্রয় ৩.৬৩। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা গ্রন্থন উপস্থাপনায় আহমেদ বিন পারভেজ।

0: একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আর্জেন্টিনার পুরো ফুটবলের ইতিহাসকে বদলে দিয়েছে। 2016-17 জানুয়ারির জুনের কথা নিশ্চয় অনেকের মনে আছে, কোপা আমেরিকার সেই ব্যর্থ ফাইনালের পর লিওনেল মেসি সিদ্ধান্ত নিলেন তিনি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না, আর্জেন্টিনা দলটাকে তার আর কিছু দেয়ার নেই, পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি। ফাস্ট ফরওয়ার্ড করে আমরা 10 বছর পর চলে আসলাম এবং এই পথ পরিক্রমায় আর্জেন্টিনাকে লিওনেল মেসি আরও একটা ফাইনালে নিয়ে গেছেন, 2022-এর চ্যাম্পিয়ন বানিয়েছেন, টানা দুটো কোপা আমেরিকা জিতিয়েছেন। এই ইতিহাস কিভাবে মুছা যাবে? আর্জেন্টিনার ফ্যানরা বেজায় খুশি, গত রাতটাও ছিল মেসিময়, গত রাতটাও ছিল আর্জেন্টিনাময়। শক্তিশালী ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পদার্পণ করেছে। এবং আজকে বাংলাদেশ বেতারের দৈনিক নিয়মিত আয়োজন বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপ দামামাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদিন পারভেজ, আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি, যাদের নিয়ে এই সেমিফাইনালটার একটা চুলচেরা বিশ্লেষণ আমরা করতে চাই। প্রথমে ইন্ট্রোডিউস করতে চাই, আমার ডানে রয়েছেন জাহিদ হাসান এমিলি, ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এবং প্রলিফিক স্ট্রাইকার, ওয়েলকাম আপনাকে।
1: থ্যাংক ইউ।
0: এবং সেই সাথে রয়েছেন আনোয়ারুল আলম, নিউজ প্রেজেন্টার দীপ্ত টেলিভিশন এবং ক্রীড়া বিশ্লেষক, বাংলাদেশ বেতারের ধারাভাষ্যেও তিনি থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য।
1: জি, আপনাকে ধন্যবাদ।
0: আজকে আমরা আসলে সেই হ্যাংওভারটা কাটিয়ে উঠতে পারছি কিনা গতকালের ম্যাচের পর, কি দুর্দান্ত একটা সেমিফাইনাল গেল। আমার এমিলি ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন, আপনি যেহেতু স্ট্রাইকার ছিলেন, বাংলাদেশের হয়ে গোল দিয়েছেন, লিগে গোল দিয়েছেন, গোল দিয়ে আপনার কাজ, লাউতারো মার্টিনেজকেও তার কাজটা করতে হতো। আমরা একেবারে শেষ উইনিং গোলটার মুহূর্ততে যাই, যে এরকম একটা ডেলিভারি যখন আসে একজন স্ট্রাইকারের কাছে, এটা কি তার জন্য একটা স্বপ্ন নাকি?
1: হ্যাঁ, অফকোর্স, মেইন ফ্যাক্ট হলো যে আপনার যখন ক্রস করবেন চ্যানেল থেকে, তখন দেখবেন যে সেই ক্রসে আসলে আপনার ইন্টেন্স কিরকম আছে, একুরেসিটা কিরকম ছিল, পারফেকশন কতটা ছিল, সেই জায়গাতে যদি দেখেন আমি বুঝবেন ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ডেলিভারি, হ্যাঁ, ফ্রম লিওনেল মেসি ফ্রম রাইট ফুট, হ্যাঁ, ইজ নট হিজ মানে স্ট্রং ফুট, লেফট ফুট না, রাইট ফুট থেকে। সো আমি বলবো যে এইটার জন্যই কিন্তু আসলে লাউতারোকে নামানো হয়েছে, বিকজ ওই সময় কিন্তু দেখবেন যে প্রচুর ফ্ল্যাং থেকে ক্রস হচ্ছিল। ইভেনচুয়ালি যদি দেখেন পিকফোর্ড কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা কিন্তু হেডের বলই সেভ করেছে, হ্যাঁ, এবং ও দুইটা তো আমার কাছে মনে হয় আনবিলিভেবল সেভ, হ্যাঁ, ম্যাচে মোমেন্টস দিয়েছে কিন্তু আপনার ইংল্যান্ডকে। তো সেইখান থেকে যখন দিচ্ছিল যে ফ্ল্যাং থেকে ক্রসগুলি খুব ডেঞ্জার হচ্ছিল, লিওনেল মেসি আমরা জানি যে সে ওই মিড জায়গা ছেড়ে সে কিন্তু ফ্ল্যাঙ্ক এরিয়াতে কিন্তু সে জয়েন করেছে এবং একের পর এক ক্রস দিচ্ছিল, এবং রাইট ফুট থেকে সে এইরকম ক্রস দিবে, এটা আপনি যেটা বলছেন ইটস অফকোর্স ড্রিম ফর এ স্ট্রাইকার, এই ধরনের ক্রস আসলে কোন কনসিডার করবেন। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যেটা হয়, এখানে লাউতারোকে কিছুটা ক্রেডিট দিব, এই কারণে ইন এ সেন্স আপনি দেখেন তার সামনে স্টোন ছিল, হ্যাঁ, স্টোন আমরা জানি 6 ফিট প্লাস তার হাইট, তো সে যখন আসলে জাম্প করছিল তখন আসলে এটা স্ট্রাইকারদের জন্য কিছুটা ডিফ্লেক্ট হয়, অবস্ট্রাগল হয়, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাউতারো তার জাম্প দিয়ে সেটা রিকভার করেছে। আপনি যদি দেখেন তার স্পট জাম্প, সে কিন্তু স্টোনস এর মাথার উপরে উঠে কিন্তু সে হেড করেছে। সো টাইমিং অফ জাম্প, টাইমিং অফ হেডিং এ কন্ট্রোল, আমি বলছি এভরিথিং ইজ পারফেক্ট। ওই জায়গা থেকে বলবো যে এই ধরনের গোল তো আসলে এই স্টেজে সেমিফাইনালের মতো এত হাই ইন্টেন্স ম্যাচে যখন আপনি পিছিয়ে থাকবেন বা ম্যাচ ড্র হবে, এটা তো আমি বলবো যে অবিশ্বাস্য একটা গোল, এবং পুরো ক্রেডিট আসলে আমি লিওনেল মেসিকে দিতে চাই, বিকজ এই লোকের কথা আসলে আমি বিশ্লেষণ এখন আর বেশি করি না, কারণ কম হয়ে যাবে আর কি। আর আপনি যেটা শুরুটা করেছেন যে লিওনেল মেসির ওই 2014 ওয়ার্ল্ড কাপ, তারপর 2016 কোপা আমেরিকার পরে সে রিটায়ারমেন্টে চলে গেছে, এরপর তো আমরা অনেক হিস্ট্রি জানি, স্কোলিনি তাকে ম্যানেজ করে আবার জাতীয় দলে ব্যাক করেছে। আমি যদি ভুল না করি তিনটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল সে খেলতে যাচ্ছে, একটাতে চ্যাম্পিয়ন হয়েছে, একটা তো অলরেডি রানার আপ, আর ফাইনাল নেক্সট ফাইনালে কি হবে আই ডোন্ট নো, বাট তিনটা ফাইনালের আগে যদি একটা কথা বলি, এই তিনটা ওয়ার্ল্ড কাপেই কিন্তু সে বেস্ট প্লেয়ার মানে টুর্নামেন্টের। ইভেনচুয়ালি এটা তো আমার মনে হয় যে এখন শুধু লোডিং মানে দেয়াটা বাকি
0: আছে।
1: 2014 সে বেস্ট প্লেয়ার, 2018 সে বেস্ট প্লেয়ার পেয়েছে, ইভেনচুয়ালি এটা তো আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির বাইরে অন্য কাউকে দেয়ার আমি অন্য কাউকে মনে করছি না, আপনারা কেউ মনে করবেন কিনা যাই না। সো এটা তো আসলে অন্যান্য রেকর্ড, আপনি ভাবাই যায় না, হ্যাঁ, তিনটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে সে মানে ওয়ার্ল্ড কাপের স্টেজে সে তিনবারই বেস্ট প্লেয়ার হচ্ছে। সো মানে এটার আমি বলবো যে এটা নিয়ে হয়তো পরে আমরা অনেক আলোচনা করবো, বাট আমি বলবো যে এই আর্জেন্টিনা ইজ ডিফারেন্ট আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার ভিতরে অনেক ইমোশন আছে, আমরা হয়তো টেকটিক্যাল অনেক আলোচনা করি, বাট যখন ন্যাশন একটা ন্যাশন যখন খেলবে একটা স্টেজে, এই ওয়ার্ল্ড কাপ স্টেজে, তখন ইমোশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যার কারণে আমি দেখছি অনেক ভালো ভালো দল কিন্তু স্ট্রাগল করছে, জিততে পারেনি, চলে গেছে। পর্তুগালের কথা বলি, দলটার ভিতরে কোনো ইমোশন ছিল না, আমরা কিন্তু অনেক আলোচনা করেছি পর্তুগাল দলটাকে নিয়ে ওয়ার্ল্ড কাপের আগে, যে পারভেজ ভাই আপনি যদি মনে থাকে যে পর্তুগাল দলটা আবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে আসছিল, বাট ওই ইমোশনটা কিন্তু তারা অন দ্য ফিল্ড কোনো কিছুই করতে পারেনি, যার কারণে কিন্তু তারা ম্যাচে কিছুই করতে পারেনি। তো সেই জায়গা থেকে বলবো আর্জেন্টিনার দলটার ভিতরে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তো আমরা পরে, যেহেতু সময় আছে, আমরা আলোচনা করবো, বাট আমি বলবো যে লিওনেল মেসি যেটা করে দেখিয়েছে, আর্জেন্টিনা যা করে দেখিয়েছে, এটা আমি বলবো যে মানে অবিশ্বাস্য, আনবিলিভেবল।
0: দারুণ। আমরা একটা পরিসংখ্যান দেখছিলাম, আর্জেন্টিনার ১৯টা গোলের মধ্যে ১২টা গোলই এসেছে ৭৫ মিনিট কিংবা তার পরের সময়টায়, এবং তার সিংহভাগ গোল এসেছে নক আউট ফেজে, যখন আইদার ম্যাচ টাইড না হলে তারা পিছিয়ে আছে। তো এই মানসিক শক্তির জায়গা থেকে যে টাইমিং অফ স্কোরিং দিস গোলস একদম লেটে এসে, এটা আসলে এই আর্জেন্টিনা দলটার ব্যাপারে কি দেখায় বা কি প্রমাণ দেয়?
2: ধন্যবাদ। আমি ১৯৯০ থেকে ফুটবল ফলো করি, আসলে ম্যারাডোনার ভক্ত ছিলাম। আর্জেন্টিনা খেলা আমরা দেখেছি, ১৯৮৬তে ম্যারাডোনা কাপ জিতেছে আর্জেন্টিনাকে, ৯০ তারা ফাইনাল খেলেছে জার্মানির কাছে হেরেছে। তো ওই আর্জেন্টিনা টিম যদি আমি দেখি আর এখন যদি তুলনা করি, একেবারে ডিফারেন্ট। বিশেষ করে এই বিশ্বকাপে আপনি যে গত বিশ্বকাপেও দেখেন, এরকম আর্জেন্টিনা আমরা দেখিনি, যে প্রত্যেকটা নক আউট পর্বে আমরা দেখেছি যে একটা চাপ থেকে তারা, মানে তীব্র চাপ থেকে বের হয়ে সেইভাবে ম্যাচ জয় করা। এটা একটা ম্যাচে হতে পারে, দুটা ম্যাচে হতে পারে, এটা কিভাবে আপনার একের পর এক ম্যাচে এটা হতে পারে। এবং এই এই জায়গায় আমি বলবো যে লিওনেল মেসি ডেফিনেটলি, তার ক্রেডিট আছে, এবং আর্জেন্টিনা দল একটা দল হিসেবে, এবং তাদের কনফিডেন্ট আমার মনে হয়েছে যে তারা জানে যে আমরা অনেক কিছু করতে পারি। মিশরের এগেনস্টে তারা ১৩ মিনিটে ৩টা গোল দিয়েছে, আপনি চিন্তা করে দেখেন, সহজ কথা না। এবং কালকের ম্যাচটা যেটা আমার মনে হচ্ছিল, যখন ৮৫ মিনিটে একটা গোল হলো, আমরা কি ভেবেছি যে এক্সট্রা টাইমে যাচ্ছে ম্যাচটা, কিন্তু আমরা ভাবি নাই যে ম্যাচ কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে, আসলে ৯০ মিনিটে ম্যাচ শেষ করে দিয়েছে আর্জেন্টিনা। তো এই ক্রেডিট কিন্তু আর্জেন্টিনাকে দিতে হবে। এবং কোচ একটা ফ্যাক্টর, স্কালোনি যেভাবে দলটাকে পরিচালনা করছেন, কালকে ৫টা পরিবর্তন, আপনি জানেন যে শুরুটা যেরকম করেছিল, ৫টা পরিবর্তন আনার পরে কিন্তু ম্যাচের গতি প্রকৃতিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গায় এই যে ট্যাকটিক্সটা আসলে এটা দরকার, এবং খেলোয়াড়রা তার সাথে যেতে পেরেছেন, এবং দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম, এবং আরো দুর্দান্ত একটা ম্যাচ বোধহয় আমরা দেখবো
0: সামনের ফাইনালটা, আসলে মাউথ ওয়াটারিং, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। এবং বাংলাদেশ বেতারে যারা যারা যুক্ত আছেন, আমি জানি অনেক আর্জেন্টাইন সমর্থকরা আছেন, তারা নিশ্চয়ই আজকে অনেক খুশি এবং আজকে ফোন কল দিচ্ছেন, আমরা ফোন নিব দর্শকদের। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে, এবং সেই সাথে আমাদেরকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সেই সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আর ফোন কল আপনারা দেবেন, আমরা জানি নাম্বারটাও আপনাদের জানা রয়েছে। আমরা পরবর্তী একটা প্রশ্নে চলে যাই, আমার মনে হয় ইংল্যান্ডকে নিয়ে একটু কথা বলা দরকার। তারাও ফাইনালে আসার চেষ্টা করেছিল, সেমিফাইনালে গিয়েছে, তাদের ট্যাকটিক্স নিয়ে অনেকেই বলেছেন যে সোফার তারা সলিড ট্যাকটিক্স ব্যবহার করেই চলে এসেছিল। তবে শুরু থেকে আমরা দেখছিলাম যে দুই দলের মধ্যে খুব ফিজিক্যাল খেলা হচ্ছে, খুব ফিজিক্যাল অ্যাজিটেশন, একজন আরেকজনকে একটু ইরিটেট করার চেষ্টা করছেন, তো সেটাও বোধ হয় প্ল্যানিং এরই একটা অংশ ছিল। ইংল্যান্ড প্রথম গোলটা পেয়েও যায় ৬০ মিনিটের মাথায়, একটা হাইড্রেশন ব্রেক হয় দুইটা হাফের মধ্যেই। এইটা আসলে মানে কোন একটা টিমের সিদ্ধান্ত বদলেও কিন্তু একটা ইম্প্যাক্ট রাখে, যেমন মনে হলো যে হাইড্রেশন ব্রেকের সময় চিন্তা ভাবনা করে টুখেল ভাবলেন যে না, এই লিডটাকে আমরা ডিফেন্ড করি। তারপর থেকেই তিনি কিন্তু একের পর এক ডিফেন্সিভ রিইনফোর্সমেন্ট নামানো শুরু করলেন, এবং তারপর যখন আর্জেন্টিনা কামব্যাক করলো, সেখান থেকে আসলে ইংল্যান্ডের ফিরে আসার কোন সুযোগ ছিল না। সো একটা ব্রেক পেয়েছেন বলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারছেন।
1: পারস ভাই, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট, আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, এটাকে আমি হাইড্রেশন ব্রেক বলি না, আমি বলি টেকটিক্যাল ব্রেক। হ্যাঁ, কারণ আপনি যদি ইন দ্য সেন্স এই ওয়ার্ল্ড কাপে দেখেন, অনেকগুলি ম্যাচ যারা লিডে ছিল হাইড্রেশন ব্রেকের পরে তার ম্যাচ হেরেছে। হ্যাঁ, আপনি আপনি নিশ্চয়ই জানেন, হ্যাঁ, যে কোন কোন ম্যাচগুলি, বেশ কয়েকটা ম্যাচ, কঙ্গোর সাথে যদি ইংল্যান্ডের ম্যাচ দেখেন, হাইড্রেশন ব্রেকের পরে তারা লিডে গিয়েছে। সেনেগাল বেলজিয়ামের ম্যাচটা যদি দেখেন, হাইড্রেশন ব্রেকের পরে তারা ৩ গোল খেয়েছে, এরকম কিন্তু অনেকগুলি ম্যাচ হয়েছে। সো এটাকে আমি টেকটিক্যাল ব্রেক বলি, বিকজ ওই সময়টা তারা পানি খাওয়ার থেকে বেশি টেকটিক্যাল আলোচনা বেশি করে। এবং আপনি যেটা বলছেন, আপনার সাথে সুর মিলেই বলি, যেটা হলো যদি এই দুইটা দলের টেকটিক্যাল যদি কিছু বিশ্লেষণ করি, তারা যখন স্টার্টিং ইলেভেনটা দেখলো, সেখানে কিন্তু কিছু পরিবর্তন ছিল। আপনি যদি ইংল্যান্ড দেখেন, ইংল্যান্ড ৪-২-৩-১ ফরমেশনে তারা যেটা করেছে, ওই লিগে তারা এই মাসে স্টার্ট করেনি,
0: তারা
1: স্পেন্সকে স্টার্ট করেছে। এখানে ডেফিনেটলি একটা অন্যতম কারণ ছিল লিওনেল মেসি, আটকে রাখতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা কনজাকে স্টার্ট করেনি, জোন স্টোনস স্টার্ট করেছে, বিকজ জোন স্টোনস লাস্ট ম্যাচে আপনার এগেনেস্ট নরওয়ে যেটা স্ট্রাগল করছিল আর্লিং হ্যালান্ড। সো ইভেনচুয়ালি যদি দেখেন, তারা রজার্সকে স্টার্ট করেছে, এখন সাকাকে স্টার্ট করেনি। রজার্স জানে যে ইজ ভেরি ইয়ং, আপস অ্যান্ড ডাউন করবে, গোলটা এসেছে এবং কাউন্টার অ্যাটাকে সে ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। ইভেনচুয়ালি যদি আর্জেন্টিনা দেখেন, আমরা যে ডিপলকে তারা স্টার্ট করেনি, সিমিওনিকে দিয়েছে, সিমিওনিকে দেওয়ার অন্যতম কারণ হলো তারা মলিনাকে একটা বড় সাপোর্ট দেওয়ার জন্য, ইভেনচুয়ালি মিডফিল্ডে তার একটা কানেকশন থাকার জন্য। সো এই টেকটিক্যাল চেঞ্জগুলি কিন্তু দুজন করেছে, তারা একটু সাবধানতার আমার মনে হয় অবলম্বন করেছে। তারা হয়তো দেখবে যে দুইটা দল আসলে কিভাবে খেলছে, তারপর আস্তে আস্তে তারা ইম্প্যাক্ট রাখবে টেকটিক্যাল জায়গাগুলি, এবং সেটা কিন্তু রেখেছে। হ্যাঁ, তো এখানে বড় ভুলটা করেছে থমাস টুখেল, এখানে সে যে ভুলটা করেছে, যে যখন লিডে চলে গিয়েছে এই ওয়ার্ল্ড কাপে, লিডে যাওয়ার পর যারা লো ডিফেন্ডিং, একদম ডিপ ডিফেন্ডিং হয়ে গেছে, তারা ম্যাচগুলি হেরেছে। সারা জীবন এই কোচিং ক্যারিয়ারে সে এই জিনিসটা তার মেমোরিজে থাকবে, বিকজ এই ধরনের ম্যাচ যেটা হতো সে ম্যাচটাকে জিতাতে পারতো ইন দ্য সেন্স। এই কারণে বললাম, কারণ সে যখন 1-0 তে লিডে গিয়েছে তখন যদি একটু মোর অ্যাটাকিং করে সে যদি আর একটা গোলের জন্য যদি একটু চেষ্টা করতো আমার মনে হয়ে যেত, বিকজ আর্জেন্টিনা তখন পুরাটা কিন্তু আপনার অ্যাটাকিং ফেস, অনেক জায়গা ছিল যেটা আর্জেন্টিনা এখান থেকে প্রচুর গোল খেয়েছে ওয়ার্ল্ড কাপে। আপনি যদি দেখেন ইজিপ্টের সাথেই দেখেন, কেপবারদের সাথেই দেখেন, সো ওইটা সে না করে সে লো ডিফেন্ডিং। সো আপনি যখন লো ডিফেন্ডিং এ চলে যাবেন তখন টিম এগেনস্ট আর্জেন্টিনা আপনাকে কোনোভাবে কনসিডার করবে না, এবং তারা থ্রু অফ দ্য ম্যাচটা করেনি, এবং সেটা যদি 10-15 মিনিটস হতো বা 10 মিনিটস হতো বা 7-8 মিনিট হতো, লো ডিফেন্ডিং তো আর্জেন্টিনাও করেছে 2-1 লিডে যাওয়ার পর, বাট টাইম ডিউরেশন কতটুকু
0: 5-6 মিনিট,
1: সেটা তারা কভার করে ফেলছে। সো 30 মিনিট আপনি কিভাবে কভার করবেন, সো সেটা তো করতেই দেন। এবং সে আপনাকে দেখতে হবে অপোনেন্ট আপনার লিওনেল মেসি আছে, ইভেন আপনি লিওনেল মেসিকে অফ দ্য ইয়াতেই বলি মানে টেকটিক্যালে বাইরে গিয়ে লিওনেল মেসিকে কিন্তু এক প্রকার রাগান্বিত করে ফেলছে আপনার জুড বেলিংহাম বাকি প্লেয়াররা। সো লিওনেল মেসি এটা কোনোদিন কনসিডার করেনি, ইটস নট অনলি ন্যাশনাল টিম অলসো ক্লাব টিম। হ্যাঁ, আমরা যখন এল ক্লাসিকো দেখতাম রিয়াল মাদ্রিদের প্লেয়ার যখনই মেসিকে কোনোভাবে একটু ব্রেক করার ডাউন করার চেষ্টা করেছে তখনই কিন্তু মেসি সেটা রিপিট দিয়েছে। সো সেই জায়গা থেকে স্কুলিনের যেটা টেকটিক্যাল চেঞ্জগুলি আমার কাছে মনে হয় খুব ইম্প্যাক্ট রেখেছে প্লেয়াররা, লাউতারো মার্টিনেস, ডিপল, মনচেল, ইভেনচুয়ালি নিকো গঞ্জালেস দুর্দান্ত ইম্প্যাক্ট রেখেছে। আপনি দেখেন লেফট ফ্ল্যাঙ্ক থেকে সে যেভাবে অপারেট করছিল ডিফেন্সরা খুব ডিসঅর্গানাইজ হয়ে গেছিল। সো থমাস টুখেল আসলে আমার কাছে মানে নিজে হাতে ধরে ম্যাচটাকে হারিয়েছে। ইভেনচুয়ালি আপনি অফ দ্য রেকর্ড বলছিলেন যে একটা সময় 7টা ডিফেন্ডার দেখেছি, সো এগেনস্ট আর্জেন্টিনার সাথে তো আপনার 7 জন ডিফেন্ডার রাখলে আপনি ম্যাচ জিততে পারবেন না, সেটা তো তারা লাস্ট 3টা ম্যাচে করে দেখিয়েছে। সো এইটাতে যেটা তার করা উচিত ছিল এক গোলে লিডে যাওয়ার পর তার আর একটু মোর অ্যাটাকিং খেলা উচিত ছিল। ইভেনচুয়ালি তখন আমি প্রেফার করছিলাম ওই যে অ্যারন সাকা বা রাশফোর্ড তাদেরকে যদি আপনি এক গোলের পর নামিয়ে যদি আর একটু অ্যাটাকের ধারটা বাড়াতেন আমার মনে হয় যে ইংল্যান্ডের জন্য ম্যাচটা সহজ হতে পারতো। হ্যাঁ, এত ডিফিকাল্ট ম্যাচটা হারতে হতো না। সো আর্জেন্টিনা এখানে তাদের যে স্ট্রেংথের জায়গা তারা সেটা কিন্তু পুরোটাই অ্যাভেল করেছে। আর্জেন্টিনা আর একটা স্ট্রং পয়েন্ট হলো লিওনেল মেসি, মানে আপনি দেখবেন যে মানে অপোনেন্ট হাফের প্রত্যেকটা স্পেস সে কভার করেছে প্রত্যেকটা জায়গা, মানে সে যখন চ্যানেলগুলি ব্রেক করতে পারছিল না সে দেখছিল যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে আমরা যখন ক্রসে যখন ডিফিকাল্ট হচ্ছিল যখন ইংল্যান্ড খুব তারা স্ট্রাগল করছিল সে কিন্তু যেটা করছে দুই ফ্ল্যাঙ্ক থেকে প্রচুর ক্রস আসছিল। ইভেনচুয়ালি পিকফোর্ড দুইটা ব্যাক টু ব্যাক ভালো সেভ করে
0: বড় লাভ হয়
1: লাভ হয়নি। হ্যাঁ, সো আমি বলবো যে স্কোলোনি এই ধরনের ম্যাচ অনেক ফেস করে আসছে, তার ওয়ার্ল্ড কাপ উইনিং এর উইনার এর এক্সপিরিয়েন্স রয়েছে, ব্যাক টু ব্যাক দুইটা কোপা আমেরিকা জিতেছে, ফাইনালিজম জিতেছে। সো আমি বলবো যে স্কোলোনি আসলে এই এই ধরনের ম্যাচ সে কিভাবে বের করতে হয় তার থেকে ভালো কেউ জানে না।
0: এবং সেটা তো হ্যাঁ টুখেলও আসলে জানেন না কিভাবে ফাইনালে উঠতে হয়, এবং সেখানে তিনি ডিফেন্সিভ একটা সেটআপে ছিলেন। অন দ্যাট নোট একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি কিছুক্ষণের মধ্যে।
3: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
4: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
3: তাই নাকি?
4: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
3: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
4: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
3: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
4: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
3: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক
4: বসুন্ধরা কিংস।
0: আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতারের বিশ্বকাপ 2026-এর নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামাতে। আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে, এবং অনেকেই ফোন দিচ্ছেন, আমরা শুরুতেই দর্শকের ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, আমি আবুল কাসেম বলছি, বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা। আমার প্রশ্ন হচ্ছে, এবার যদি আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয় তাহলে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হবে, বিশ্বকাপের 22টা আসলে রীতি আছে,
0: অনেক অনেক ধন্যবাদ দর্শক। পরিসংখ্যানগত একটা প্রশ্ন, এটা আসলে দেখতে হবে, আমি একেবারেই সঠিক বলতে পারছি না, তবে জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কারণ এভাবে করেই তো রেকর্ড বুকে নাম লেখায় আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
6: জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
0: অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো, শেষের আগে একটা অ্যানালিসিস আমাদের কাছ থেকে থাকবে। দারুণ কিছু প্রশ্ন এসেছে আনোয়ারুল ভাই, আপনার কাছে যেতে চাই সেই বিষয়টা নিয়ে যে আর্জেন্টিনা তো ফাইনালে উঠে গেল, এই ম্যাচটা নিয়ে অনেক কথা হলো, মেসি কি করছেন কি না করছেন সবকিছু নিয়ে কথা হলো। 21টা গোল দিয়ে ফেলেছেন তিনি ওয়ার্ল্ড কাপে, 12টা অ্যাসিস্ট, দুই দিক থেকে তিনি ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট, মোস্ট গোলস মোস্ট অ্যাসিস্ট, মানে আর কোনো কিছু পরিসংখ্যান দিয়ে তাকে আসলে আটকানোর কোনো উপায় নেই বা বলার উপায় নেই যে তার থেকে বেটার কেউ আছেন। স্পেনের সঙ্গে নাকি আর্জেন্টিনার ভ্রাতৃত্বের একটা বন্ধন, তো এই ম্যাচটাকে কি লড়াই বলা যায় মানে কোনোভাবে?
2: না, সেটা আমরা বলছিলাম, কিন্তু যে আমি একটা প্রবন্ধ পড়ছিলাম যেখানে আপনি স্পেনের স্প্যানিশ যে ভাষা, আর্জেন্টাইন আমি দেখছিলাম প্রায় 90% উপরে আর্জেন্টাইন তারা স্প্যানিশ ভাষায় কথা বলে, আসলে তো ভাষার একটা তাদের তো চমৎকার একটা বন্ধন আছে। এবং তারা যে ফুটবলটা খেলে, আমরা জানি যে স্প্যানিশ ফুটবলটা একেবারে ডিফারেন্ট আসলে, তবে সাম্প্রতিক কালে তাদের ফুটবল আরো ডিফারেন্ট করে নিয়েছেন, তাদের ফুয়েন্তে কিন্তু ডিফারেন্ট একটা ফুটবল খেলাচ্ছেন তাদেরকে। এবং সেই জায়গাতে আমার আর্জেন্টাইন ফুটবলের একটা সৌন্দর্য আছে, ল্যাটিন ফুটবলের সৌন্দর্য তাদের মধ্যে আছে, স্প্যানিশ ফুটবলেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, মানে ইউরোপের অন্য দলগুলো যেভাবে খেলে আসলে
0: তারা আসলে ব্যতিক্রম।
2: হ্যাঁ, স্পেন কি চায়, স্পেন চায় একবার গোল লাইনে যেয়ে গোল দিতে, তারা কিন্তু ডি বক্সের বাইরে থেকে আপনার কিক করে গোল দিতে চায়,
0: একটা পারফেক্ট গোলের খোঁজ করতে
2: থাকে তারা করতে চায়, এবং এই জন্য বেশি গোলে তারা জেতে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে সুন্দর লড়াই, এবং ইউরোপ চ্যাম্পিয়ন এবারে কিন্তু একটা ডিফারেন্ট লড়াই হচ্ছে, ইউরোপ চ্যাম্পিয়ন এখন আপনি জানেন যে স্পেন, এবং ওইদিকে কোপা চ্যাম্পিয়ন কিন্তু মানে আর্জেন্টিনা, তাদের মধ্যে এই লড়াইটা হবে। আমার মনে হয় একটা দারুণ লড়াই হতে যাচ্ছে দুটা দলের মধ্যে, এবং ভালো ফুটবল আমরা দেখবো। গতকাল আপনি জানেন যে প্রথম হাফে আপনি বলছিলেন যে আমরা দেখেছি যে শক্তিমত্তার প্রয়োগ, আপনার হলুদ কার্ডও কিন্তু খেয়েছে অনেকগুলো খেলোয়াড়, অনেকগুলো ফাউল হয়েছে, তো তারপরে দ্বিতীয় হাফে খেলাটা অনেকটা ভালো হয়েছে। কিন্তু আমার মনে হয় স্প্যানিশ মানে স্পেনের সাথে আর্জেন্টিনার যে লড়াইটা হবে সেটা একটা দেখার মতো লড়াই হবে, এবং দারুণ একটা ফুটবল আমরা দেখবো। আসলে এই দুই দল বিশ্বকাপে মাত্র একবার লড়েছে এর আগে, সেটা তো অবশ্য আর্জেন্টিনা জিতেছিল, তো 1966 সালে তারা জিতেছিল। তো যাই হোক, এবার কি হয় সেটি দেখবার প্রত্যাশা, এবং আমরা একটা ভালো ফুটবল ম্যাচ কিন্তু দেখতে চাই আসলে।
0: ওয়েল, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে লামিন ইয়ামালকে মেসি গোসল করিয়ে দিচ্ছেন, এই এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবখানেই আছে, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। কোন একটা কম্পিটিশন জিতেছিলেন লামিন ইয়ামালের প্যারেন্টসরা, যেটার কারণে মেসির সঙ্গে তাদের দেখা করার সুযোগ হয়েছিল, এবং সেভাবে করেই কাকতালীয় ভাবে লামিন ইয়ামালকে তিনি গোসল করাচ্ছেন বা তার সঙ্গে সময় কাটিয়েছেন, ব্যাপারটা এরকম হলো। একদম ছোট লামিন ইয়ামাল, এখন তার বয়স 20 হয়নি, এবং তিনি তার স্বপ্নের আইডল তার সামনে পড়ছেন, এবং অনেকে বলছেন যে লামিন ইয়ামাল মেসির উত্তরসূরি হবেন, এই যে লড়াইটা, এটা আপনি কিভাবে দেখছেন আসলে?
1: লড়াইটা তো অবশ্যই, যেটা বলছেন যেটা ওই যে ভ্রাতৃত্বের লড়াই বা রিলেশন লড়াই, এটা আসলে মাঠের ফুটবলে তেমন কোন ইম্প্যাক্ট করে না, এটা ডিফারেন্ট। একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো ম্যাচে আসলে এইগুলি এই রিলেশনটা তেমন একটা ভেরি করবে না, আমি যতটুকু আমার কাছে যেটা মনে হয়। এটা অফ দ্য ফিল্ড অনেক রকম রিলেশন আছে, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন আর্জেন্টিনা স্কোয়াডের অনেক প্লেয়ার স্পেনিশ লিগে খেলে, রাইট, ইভেনচুয়ালি তারা টিমমেটস, অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার বোথ টিমই রয়েছে, হ্যাঁ, দে হ্যাভ ভেরি গুড বন্ডিং ইন ইচ আদার, সো সেই জায়গা থেকে এটা তো আর মাঠের ফুটবলে কোন রকম কেউ
2: কাউকে। একটা জিনিস একটু বলতে চাই, বার্সেলোনায় দীর্ঘদিন খেলেছেন, স্প্যানিশ ফুটবলটাকে আমার মনে হয় তার চেয়ে ভালো কেউ জানে না, এইটা ফাইনালে একটা মানে কতটা প্রভাব ফেলতে পারে?
1: ডেফিনেটলি স্প্যানিশ ফুটবল সম্পর্কে কিন্তু আর্জেন্টিনার থেকে ভালো কেউ জানে না, তারা যে প্লেইং স্টাইলটা খেলছে, তারা কিছু প্লেইং স্টাইল এবার চেঞ্জ করছে স্পেন, যদি ইন এ সেন্স আমি বলি, লাস্ট ইউরো থেকেও তারা আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে তাদের প্লেইং স্টাইলে পরিবর্তন আনছে, সেটা নিয়ে হয়তো আমরা পরে আলোচনা করব। পারস যেটা বলছে যে লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসির আসলে কম্পিটিশন কি হবে, আমি আসলে এই কম্পিটিশনটা কখনো করি না লিওনেল মেসির সাথে, আমি কাউকে কোনোভাবে নিতে, আপনিও কখনো নেবেন না, বাট যেটা হয় যে আপনি যেটা বলছেন এটা একটা ইমোশন যে গোসল করিয়ে দিচ্ছে লামিন ইয়ামাল, লামিন ইয়ামালের ড্রিম টাইমটা হয়তো সে পেতে যাচ্ছে এই ম্যাচে লিওনেল মেসির এগেনস্টে খেলবে, বিকজ লিওনেল মেসির এগেনস্টে সে এর আগে কখনো কিন্তু খেলে,
0: ইনফ্যাক্ট বার্সেলোনাতে এই মুহূর্তে তিনি লিওনেল মেসির জায়গাটাতেই খেলছেন, রাইট উইং পজিশন,
1: এক্স্যাক্টলি। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যেটা হয় যে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়ে, তারপরে আমরা ধরে নিয়েছিলাম লামিন ইয়ামাল ওই জায়গাটা, এবং সে ওইভাবে করছে বার্সেলোনাকে, কিন্তু সেভাবে টেনে নিয়ে যাচ্ছে, বাট নট লাইক লিওনেল মেসি। লিওনেল মেসি যেটা করে দেখিয়েছে সেটা হিস্ট্রিতে অন্য কারো করে দেখাতে পারবে না, ফর বার্সেলোনা অর এভরি ওয়ার ফর নেশন। তো সেই জায়গা থেকে বলবো লিওনেল মেসি, লামিন ইয়ামাল বা স্পেন, এটার সাথে ডেফিনেটলি একটা ইমোশন আছে, বাট লিওনেল মেসি এগুলি কখনো কনসিডার করে না। হ্যাঁ, সে জাস্ট তার ম্যাচের ফোকাসটাই দিবে, ইভেনচুয়ালি স্পেনিশরাও তাই করবে। লিওনেল মেসিকে কিভাবে আটকানো যায়, লিওনেল মেসিকে নিয়ে তাদের আলাদা ডেফিনেটলি একটা প্ল্যান থাকবে। ইভেনচুয়ালি ফ্রান্স ম্যাচকে নিয়েও কিন্তু তাদের আলাদা কোনো প্ল্যান ছিল না, লাইক কিলিয়ান এমবাপ্পে ওসমান ডেম্বেলে কোন, তারা তাদের নর্মালি ম্যাচটা খেলছে। ডেফিনেটলি ডিফারেন্ট, তার এখানে অবশ্যই লিওনেল মেসিকে নিয়ে আলাদা একটা প্ল্যান থাকবে, যেটা ইংল্যান্ড করেছে করে সাকসেস হতে পারে। এবং লিওনেল মেসিকে নিয়ে আপনি কোন রকম প্ল্যান করে এক্সিকিউশন করাটা কিন্তু কখনই কোনো কোচ পারেনি। এই মরিনহো থেকে শুরু করে অনেকেই কিন্তু বহু চেষ্টা করেছেন, মরিনহো স্বীকারই করেছেন যে আমি পৃথিবীতে একজন প্লেয়ারকে নিয়ে এখন আর কোন এক্সপেরিমেন্ট করি না, বা তাকে কোনো ম্যান টু ম্যান মার্কিং বা তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করি না, কারণ সব পরিকল্পনা আমি ফেল করেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে লিওনেল মেসি এখনো যেভাবে আসলে পারফর্ম করছে, এটা কিন্তু আর্জেন্টিনা দলের সব থেকে বড় শক্তি। ইভেনচুয়ালি লিওনেল স্কোলিনিরও কিন্তু আপনার জন্য গেম প্ল্যানে বড় অংশ কিন্তু লিওনেল মেসি। তো সেটা তো সে ম্যাচ বাই ম্যাচ করে দেখিয়েছে, এবং আপনি যে রেকর্ডের কথা বললেন, তো পৃথিবীর যত রেকর্ড আছে সবগুলির সাথে কিন্তু মেসির নামটা আছে। হ্যাঁ, সো আমি বলবো যে
0: ইনক্লুডিং পেনাল্টি মিস, সেই রেকর্ডও করে রেখেছে, মানে পেনাল্টি মিস সবই আছে,
1: আপনি দেখেন 10টা গোল হয়ে যায়। হ্যাঁ, সো সেই রেকর্ডটা করবে দেখি কিন্তু দুইটা পেনাল্টি সে মিস করেছে। তো সেই জায়গা থেকে বলবো স্পেন তো ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপের মানে যেভাবে তারা খেলছে, ইভেনচুয়ালি আপনার সাথে আমার ওই প্রি ম্যাচ কনফারেন্সে কথা হয়েছিল, মানে আমরা ডিসকাশন করেছিলাম যে স্পেন এবং ফ্রান্সের ম্যাচটা কেমন হবে। হ্যাঁ, অনেকেই অনেক 70-80% মানুষ ফ্রান্সকে এগিয়ে রেখেছিল, বাট আমি কখনোই এই স্পেনকে সবসময় এগিয়ে রেখেছি, এবং স্পেনের আমি আপনাকে প্রেডিক্টও করেছিলাম যে 2-1 জিতবে, এবং সেটাই হয়েছে। এই থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ যতগুলো প্রেডিকশন করেছি সব ফেল করেছি, শুধু এইটাই হয়েছে বিকজ, হ্যাঁ, বিকজ স্পেন আসলে সেটা করে দেখিয়েছে। স্পেন একটু ডিফারেন্ট ফুটবল খেলছে ওয়ার্ল্ড কাপে, আমরা জানি যে থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ স্পেন সব থেকে বেশি বল পজিশন রেখে কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচ উইন করছে, যদিও ফ্রান্সের সাথে তারা বল পজিশন বেশি রাখতে পারেনি, 51-49 এরকম একটা পজিশন ছিল। সো স্পেন যেটা করে আর কি, যে অপোনেন্টকে আসলে খেলতে দিবে না, কখনই খেলতে দেয় না, তারা যখন বল লস করে সাথে সাথে তারা কাউন্টার প্রেস করে বল রিগেইন করে, আবার
2: তারা বলটা তাদের কাছে, তাদের কাছে মানে দেব না বলটা, এটা না তারা কিকও করে না। আমি শুনেছি যে তারা একদম বলটা রাখতে চায়, যত বেশি সময় বল রাখবো
1: এক্স্যাক্টলি, আর এটা তো আপনার জন্য সেফ, মানে ফুটবল একটা কথা আছে, বল আপনার কাছে যতক্ষণ থাকবেন আপনি সেফ, বিকজ বলটাই তো গোল হয় আলটিমেটলি,
2: মানে
1: এইটা এবার বেশি করছে। এবং আপনি দেখেন যে থ্রু অফ দ্য টুর্নামেন্ট তারা মাত্র কয়টা গোল কনসিড করছে, একটা গোল, একটা তো ভাবা যায় না,
0: তাও একটা সেন্টার ব্যাকের ইন্ডিভিজুয়াল এররের জন্য,
1: এররের জন্য, রাইট, বেলজিয়ামের সাথে।
2: তারা গোল বেশি দেয় না কিন্তু খায়ও না,
1: খায়ও না, হ্যাঁ। সো তাদের স্ট্রং এর অনেক জায়গা আছে, বাট আমার সাথে হয়তো অনেকে ডিফেন্ড করবে, বাট এই আর্জেন্টিনা ইজ ডিফারেন্ট আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার মাঠের পারফরমেন্সের বাইরে বাইরে তাদের অনেক ইমোশন আছে যেটা তারা মাঠে ডেলিভার করে একসাথে। হ্যাঁ, সো একটা দল যখন আসলে ন্যাশনাল হয়ে ইমোশনালি কাজ করবে তখন ওই দলটাকে আটকানো খুব মুশকিল। হ্যাঁ, এটা এই কারণে বললাম, কখন দেশ টু দেশ যখন যুদ্ধ হয়, হ্যাঁ, তখন সবাই ঝাঁপিয়ে পড়ে। আমাদের 71-এর কথা, 71-এর কথাই বলেন, আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আসলে দেশ স্বাধীন করেছি, এটা কিন্তু এই ইমোশনগুলি কিন্তু এই ন্যাশনের ক্ষেত্রে কাজ করে, বিকজ আপনি যখন ন্যাশনাল অ্যান্থেম গাবেন, ওকে শিওর,
0: এই ইমোশনটা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে,

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। গবেষণা গ্রন্থন উপস্থাপনায় ছিলেন আহমেদ বিন পারভেজ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান, সমবেত কণ্ঠে গীতিকার ও সুরকার আবু বক্কর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রথযাত্রা উপলক্ষে বিশেষ কথিকা। বলছেন মণীন্দ্রচন্দ্র সূত্রধর।
1: কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। রথযাত্রা ঈশ্বর ও ভক্তের মিলনের প্রতীক। রথযাত্রা ভগবান জগন্নাথ দেবের প্রতি সকল ভক্তদের পূজার একটি অংশ। এদিন ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের কৃপা করার জন্য। জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই বিশেষ একটি রূপ। তিনি তার ভাই বলরাম ও বোন সুভদ্রা সহ পূজিত হন এই দিনে। শ্রী জগন্নাথ দেবের প্রাকট্য সম্বন্ধে কিংবদন্তি ও শাস্ত্রীয় উক্তি উভয়বিধ বিবরণ পাওয়া যায়। শ্রী ব্রহ্মার প্রথম পরার্ধে চতুর্ভুহ ভগবান নীলমাধব মূর্তিরূপে শঙ্খক্ষেত্রে নীলাচলে পতিত নীচকে কৃপা বিতরণার্থে অবতীর্ণ হন। দ্বিতীয় পরার্ধে মনুসন্ধি একযোগ গত হইলে সত্যযুগে শ্রী ইন্দ্রদুম্ব নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা মালবদেশের অবন্তী নগরে রাজত্ব করতেন। ভগবৎপ্রীত কোন এক বৈষ্ণব তখন ইন্দ্রদুম্বের রাজসভায় উপস্থিত হইয়া শ্রী নীলমাধবের কথা জ্ঞাপন করলেন। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি এক শবরের মাধ্যমে শ্রী নীলমাধবের সন্ধান পাইয়া রাজা ইন্দ্রদুম্বকে অবহিত করলেন। ইন্দ্রদুম্ব তথায় শ্রী নীলমাধবকে দেখতে পেলেন না। তখন রাজার প্রতি আকাশবাণী হইল, নীলাদ্রির উপর একটি মন্দির নির্মাণ কর, তথায় দারুব্রহ্মরূপে আমার দর্শন পাইবে। শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব সম্বন্ধে যত প্রকার বিবরণ দৃষ্ট হয় কিন্তু মূল বিষয়বস্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। জগন্নাথ দেবের বড় বড় চোখ, চতুষ্কোণ মুখাবয়ব ও অস্পষ্ট অঙ্গবিন্যাস ঈশ্বরেরই সর্বব্যাপী দৃষ্টি। অতীন্দ্রিয়তা ও ভক্ত সান্নিধ্যের মাধ্যমে ভক্তের দুর্দশা অবলোকনের প্রতীক। রথযাত্রার অন্য নাম হল গুণ্ডিচা যাত্রা। গুণ্ডিচা তার মাতুলালয়। একদিন যাত্রা, সাত দিন সেখানে অবস্থান, নবম দিনে প্রত্যাবর্তনের নিরিখে পুনর্যাত্রা বা উল্টুরথ। উল্টু রথযাত্রাও সনাতন ধর্মের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের অংশ, যা রথযাত্রারই অন্তর্গত একটি বিশেষ পর্ব। এই যাত্রায় মূলত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নিজ মন্দির শ্রীমন্দিরে প্রত্যাবর্তনের আচার। দর্শনের দৃষ্টিকোণ থেকে উল্টুরথ শুধু শারীরিক প্রত্যাবর্তন নয়, বরং আত্মিক পুনরাগমন। এটি মানুষের আত্মা ঈশ্বরের দিকে পুনর্মুখী হওয়ার প্রতীক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা যায় সব গৃহত্যাগই এক ধরনের শিক্ষামূলক বিচরণ, আর প্রত্যাবর্তন মানেই আত্মস্থ হওয়া, সংযত হওয়া, চেতনার উত্থান। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া একরকম লীলা চর্চা, আর তার প্রত্যাবর্তন আদি পরমার্থে ফিরে আসা। এই দর্শন অনেক সময় আত্মশুদ্ধি, সংসার ত্যাগ ও সাধনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। রথযাত্রা আমাদের শেখায় জীবনে যত দূরেই যাই না কেন, শেষ পর্যন্ত আমাদের ফিরতেই হয় নিজের মূলের কাছে, হৃদয়ের কেন্দ্রে, ঈশ্বরের কাছে। এই প্রত্যাবর্তনের মধ্যেই নিহিত রয়েছে চূড়ান্ত সত্য এবং মুক্তির পথ। রথযাত্রা বিশ্ব সংসারের কল্যাণ বয়ে আনুক, আনন্দ লহরী উঠুক সবার জীবনে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানী।
0: এতক্ষণ শুনলেন রথযাত্রা উপলক্ষে বিশেষ কথিকা। বললেন মণীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী লায়কা বশির।

0: দুখানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন লাইকা বশির।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাঁর সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না। আজ ১৬ জুলাই শহীদ দিবস। যথাযথ মর্যাদায় সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহিদ সহ অন্যান্য শহীদদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। তিনি আজ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভায় একথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রংপুর জুলাই স্মৃতি স্তম্ভ এবং শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কোন কার্যক্রম সরকার মেনে নেবে না। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছে। তিনি বলেন, এসব অপসংস্কৃতির ধারাবাহিকতা থেকে বের হয়ে শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর সরকার। জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলায় ভারতে আটক আসামিদের দেশে ফিরে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ব্যক্তিকে আজ গ্রেফতার করে। পরে আইনানুক প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শোভাযাত্রা সহকারে রাজধানীর স্বামীবাগ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও পলাশির মোড় হয়ে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। সেখানে এক সপ্তাহ অবস্থান করার পর আগামী ২৪ জুলাই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নিউইয়র্কে আগামী রবিবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনার, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে ১৭টায়।
1: কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা পল্লীগীতি শুনছেন রাখালে অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন এফ এম আলমগীর কবিরের কণ্ঠে এবং কথা সাজিয়েছেন আব্দুল হামিদ।

মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে গানটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পল্লী গীতির অনুষ্ঠান রাখালিয়া। এবারে শোনাব দিলরুবা ইয়াসমিন কলির কণ্ঠে গীতিকার আব্দুল গনি।

এতক্ষণ রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল। প্রথমেই শিল্পী এম এ মান্নানের কণ্ঠে নাতে রাসুল শুনবেন গীতিকার আব্দুল লতিফ।

অনামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা।

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

পরে, পীর পয়গম্বর গলাই পরে, ওই নামেরই মালা ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা।

হরে একটি নামের হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে।

রে সকল দুঃখ জানা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।

করিষ্ণাদান কখনো তুই, লোককে দেখিরে যা দিতে চাস অভাবীকে, দিস রে লুকিরে দানের পরে, করিস না তুই কাউকে অপমান। ডান হাতে তুই কাউ

কখনো তুই লোক দেখিরে।

0: এবং নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা এখন আবহাওয়া বার্তা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71%, সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 21 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 48 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour, along with rain or thunder shower is likely to occur over the regions of Rajshahi, Papna, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Kaksbazar and Silet. River ports of these areas are advised cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of rain or thunder shower accompanied by temporary gusty wind at many places of Rongpur, Moymansingh, Borishal, Chattogram and Silet divisions and at few places of Rajshahi, Dhaka and Khulna divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day and night temperature may slightly decrease all over the country. The highest temperature was recorded today at Ishuddi, 35 degrees Celsius and the lowest was 23.3 degrees Celsius at Silet. The temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius, minimum 26.8 degrees. Humidity at 9 a.m. was 71% and at 6 p.m. was 75%. The sun rises over Dhaka tomorrow at 5:21 a.m. and sets at 6:48 p.m. And that's all we have for weather forecast for this time.
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে

করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজচরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম বাংলাদেশ বেতার খুলনা এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

দুই বাজুতে তাবিজ করে খাড়া হব রোজ হাসরে।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়। ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে ৬ জন নিহত হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসাবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংসদ সদস্য আমির এজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিতে ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ শেখ মোহাম্মদ সাকিব রায়ানের পিতা শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান ওয়াসা চেয়ারম্যান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে নগরীর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনা নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে মাগুরায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারে এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: জুলাই শহীদ দিবস উপলক্ষে মাগুরা ঢাকা রোডে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, মাগুরা একাশনের সংসদ সদস্য, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধা কাজী সাইমুন সিরাজ বলেন, রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে, এদেশের মাটিতে তার আর কোনো স্থান হবে না। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে শহীদদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে কাজ করা হবে বলে জানান মাগুরা একাশনের সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন।
3: আমাদের মহান জাতীয় সংসদে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা শেষ সমাপনী বক্তব্যে গতকালই বলেছেন, জুলাই শহীদদের রক্তের ব্যাপারে তারা যেভাবে অকাতরে জীবন দিয়েছে এই ব্যাপারটা এতই গুরুত্ব দেওয়া হয়েছে যে তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের যে দায়িত্ববোধ তারা তা আমাদের ভোলার কোনো সুযোগ নেই। দুই নেতাই একই সাথে উচ্চারণ করেছেন, এই যারা ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হবে। বাংলাদেশের ইতিহাস হচ্ছে ৫২ ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মুক্তিযুদ্ধ, ৯০ অন্যতম সেরা স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই ২৪ যে সত্যিকার অর্থে একটি পৈশাচিক সরকারের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনের সকল শহীদদের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো থেকে কখনোই আমরা পিছ পাবো না ইনশাল্লাহ।
2: শ্রদ্ধা নিবেদন শেষে মাগুরা জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
4: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: আসসালামু আলাইকুম।
5: ওয়া আলাইকুম আসসালাম।
6: এসো এসো, কেমন আছো তোমরা সবাই?
7: হারুন ভাই,
6: বাবু, রাজা ভাই, বিবু, সবাই ঠিক টাইমলি চলে আইসো, তাই না? তো দেখো, ওই যে বর্ষা বাদলার মধ্যে আবার কেমন গরম, এই সবকিছু মিলে ঠিলে তো আছে নাকি? তো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আচ্ছা, তো দেখো আমরা কিন্তু দেখো এই অবস্থায় আমার কৃষক ভাইদের, মৎস্যজীবী ভাই বোনেরা, হাঁস মুরগি পালন যারা করতেছিল, এই কোনো কোনো জায়গায় হঠাৎ করেই পানি বেড়ে গেছে। হ্যাঁ, তো এটা একটু খারাপই লাগে। আমার এই কষ্টের মধ্যে এমনিতেই আমাদের উৎপাদন যথেষ্ট আছে, তারপরেও যদি আরো বাড়ত এই হাঁস মুরগি কিছু কিছু জায়গায় একটু একটু একটু কষ্ট হয়েছে।
7: না হারুন ভাই শোনো, ও যে বকুলির বকুলির দেখলাম 2-3 মুরগি পানিতে বেড়ে গেছে,
6: খামারের মতন কাজ করি, মুরগি কিন্তু মরে গেলে পানিতে ফেলানো যাবে না, এটা মাটির তলে ভালো করে গর্ত করে পুঁতে রাখতে হবে, ছড়া যাবে। তো এই এই যে এই পশুপালনের ব্যাপারে আমাদের কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে।
0: হারুন ভাই, ওই যে আজকে না শ্রাবণ মাসের পয়লা, হ্যাঁ, তো বৃষ্টি তো হইবই,
6: বৃষ্টি হবে, এর সাথে আমাদের জীবন চলেছে, আমার বাপ দাদা চলেছে, আমরাও চলতেছি, আমরা বিয়ে শাদী করলে আমাদেরও সওয়াল পালার তাই হবে।
0: সাবধান থাকুন লাগবো, গোয়াল ঘর ঠিক করুন লাগবো।
6: তবে একটা কথা মনে রাখো যে যে গাছগুলো লাগাইছি লাগাইছো, এই যে আমাদের বেতার যন্ত্রের সামনে যে সমস্ত ভাই বোনেরা আছেন, কৃষক ভাইরা, মৎস্যজীবী ভাইরা, বোনেরা, বোনেরা কথা বাদ দিলে আমার খারাপ শোনা, এই যে চাষাবাদ করে, এই আমার কিন্তু চাষি ভাবি অনেক বড় ভূমিকা, তো তারা সহযোগিতা না করলে এই বাড়ির কুকরটা মানে ওই যে মুরগিটা,
7: হ্যাঁ,
6: ওই মেহমান আসতে পারে ওই ভালো ওই বড় মোরগটা কি
0: জবাই হইব না,
6: তো এই তারা কিন্তু অনেক কাজ করে। তো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনাদের জন্য প্রচার করে থাকি, আর এই সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে সে বিষয়েও কিন্তু আমরা আপনাদেরকে ওয়াকিবহাল করি, সে অনুযায়ী আমরা কিন্তু কাজ করব, জানবো, শুনবো, লাগাবো। তো গাছ যারা লাগাইছিলে নাকি যত্নআত্তি করতেছো তোমরা?
0: যত্নআত্তি তো বাস গাইড়া দেওয়ান লাগবো, বেড়া দেওয়ান লাগবো,
8: দিছি না ওগুলো, তো মেলা গাছ গাছছি,
6: খুব ভালো কথা, লাগালি হবি না যত্ন করতে হবে, এটা মূল কথা। তো চলো আমরা একটু মুরগির ব্যাপারে একটু শুনে আসি। তা হচ্ছে মাংস উৎপাদনে মুরগির জাত নির্বাচন, মানে কোন জাতের মুরগি নিলে পারে ভালো হয় সে ব্যাপারে বলতেছেন ডক্টর আম্বিয়া আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। তো চলো তার সাথে আমরা এই বিষয়টা তার মাধ্যমে শুনে
0: শুনি।
9: ডিম উৎপাদন কিংবা মাংস উৎপাদন যে উদ্দেশ্যেই আপনারা মুরগি পালন করে থাকেন না কেন, প্রথমে জেনে নেওয়া ভালো মুরগির জাত সম্পর্কে। বিশ্বে মুরগির যেসব জাত রয়েছে তার কিছু কিছু জাত ডিম উৎপাদনের জন্য, কিছু কিছু জাত মাংস উৎপাদনের জন্য এবং কিছু কিছু জাত মাংস ও ডিম উভয় উদ্দেশ্যেই পালন করা হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানভেদে মুরগির জাতের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এগুলো হল আমেরিকান শ্রেণীর জাত যেমন রোড আইল্যান্ড, ওয়াইনডোট, প্লাইমাউথ রক, নিউ হ্যামশায়ার, জার্সি, জিয়ান্ট, ডেলোয়ার এবং ডমিনিক। এশিয়াটিক শ্রেণীর জাত হল ব্রাহ্মা, ল্যাংশেন, কোচিন, ইংলিশ শ্রেণীর জাত যেমন অস্ট্রালোর, কর্নিশ, ডর্কিং, অর্পিংটন, সাসেক্স, রেড ক্যাপ, ভূমধ্য সাগরীয় শ্রেণীর জাত যেমন লেগহর্ন, আন্ডালুশিয়ান, মিনোরকা, বাটারকাপ, আনকোনা, হামবুর্গ শ্রেণীর জাত হল হামবুর্গ জাতের মুরগি, কন্টিনেন্টাল শ্রেণীর জাত হল কম্পাইন জাতের মুরগি, পোলিশ শ্রেণীর জাত হল পোলিশ জাতের মুরগি, ফ্রান্স শ্রেণীর জাত হল ক্রিভিয়ার, ফ্ল্যাভেরোলেস, হাউদার্ন, লা ফ্ল্যাচি জাতের মুরগি, গেম শ্রেণীর জাত হল মডার্ন, ওল্ড ইংলিশ, ওরিয়েন্টাল শ্রেণীর জাত হল কিউবালিয়া, মালয়, ফিনিক্স এবং সুমাত্রা। এসব শ্রেণীগুলো থেকে যেসব জাতগুলো মাংস উৎপাদনের জন্য বেশি উল্লেখযোগ্য, এবার আমি সেই জাতগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই বলছি প্লাইমাউথ রক। 1800 সালের দিকে যুক্তরাষ্ট্রে এই জাতের উৎপত্তি হয়। অনেক ভ্যারাইটির প্লাইমাউথ রক দেখা যায়, তন্মধ্যে ব্যারেট, বাফ, ব্লু ও কলম্বিয়ান, প্যাট্রিস, সিলভার, পেন্সিল, সাদা উল্লেখযোগ্য। পুরুষের ওজন 4-3 কেজি, স্ত্রীর ওজন 3.4 কেজি পর্যন্ত হয়ে থাকে। আবদ্ধ অবস্থায় এরা পালন উপযোগী, মাংস উৎপাদনের জন্য এরা খুবই বিখ্যাত। এবার আসি কর্নিশ। কর্নিশ জাত 1893 সালের দিকে ইংল্যান্ডের শায়ার কান্ট্রিভুক্ত কর্নেলিয়াদের দেখা যায়। এরা বেশ চওড়া ও মাংসলযুক্ত, শরীর উজ্জ্বল, চোখ দেখতে খুবই সুন্দর, পালকগুলি ছোট এবং শরীরের সাথে সুন্দরভাবে আবৃত থাকে। এদের একটি বৈশিষ্ট্য হল ঠান্ডা সময়ে এদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। মোরগের ওজন হল 4.7 কেজি, মুরগি 3.6 কেজি, ককরেল হচ্ছে 3.8 কেজি এবং পুলেট হল 2.9 কেজি। এবার আসি ডেলোয়ার। ডেলোয়ার দেখতে অনন্য সুন্দর, সাদা পালকের, তবে গলা, লেজ ও পাখায় কালো স্টপেট পালক থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে প্লাইমাউথ রক এবং নিউ হ্যাম্পশায়ার জাতের সংকরায়নের ফলে এই জাতের উৎপত্তি হয়েছে এবং অঙ্গরাজ্যের নাম অনুসারে এদের ডেলোয়ার নামকরণ করা হয়েছে। এরা দেখতে মাঝারি আকৃতির। এদের মোরগের ওজন 3.9 কেজি, মুরগির ওজন গড়ে 3.3 কেজি হয়ে থাকে। মাংস উৎপাদনের জন্য এরা বেশ উপযোগী। এবার আসি নিউ হ্যাম্পশায়ার। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এই জাতের উৎপত্তি। এদের মোরগের ওজন 3.9 কেজি এবং মুরগির গড় ওজন 2.9 কেজি পর্যন্ত হয়ে থাকে, তবে এদের পালকের রং হালকা লাল। মাংস উৎপাদনকারী জাত হিসেবে বাংলাদেশে ব্রয়লার খুবই পরিচিত। ব্রয়লার উৎপাদনের জন্য আমেরিকান শ্রেণীর সাদা প্লাইমাউথ রক এবং ইংলিশ শ্রেণীর সাদা কর্নিশ জাতের মধ্যে সংকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঠিক কত প্রজন্ম প্রজনন বা সংকরণ করা হয়েছে এবং এতে কোন জাতের রক্ত কত ভাগ রয়েছে তা বাণিজ্যিকভাবে গোপনীয়। বিশ্বের বিখ্যাত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট বা দাদা প্রজন্ম এবং প্যারেন্ট স্টক বা বাবা প্রজন্মের ব্রয়লার লাইন থেকে বাণিজ্যিক ব্রয়লার ডিউসি অর্থাৎ একদিন বয়সী ব্রয়লার বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে। এরূপ ডিউসি স্ট্রেন উৎপাদনকারী সংস্থাগুলোর মাঝে এভিয়াজেন, করভ্যান্ট্রিক, হাভার্ড, শেভার এবং রস উল্লেখযোগ্য। তবে বাংলাদেশে যেসব স্ট্রেইনের ব্রয়লার ডিউসি পাওয়া যায় তা হল আরওয়ার একর, ইসা, কভ 500, রস 308, লোহম্যান মিট এবং হাভার্ড ক্লাসিক উল্লেখযোগ্য। ব্রয়লার হল পরিবেশ বান্ধব প্রাণী এবং প্রাণীজ আমিষের যোগানদাতা। ব্রয়লারের মাংস খুবই নরম, পুষ্টিকর, সহজে সিদ্ধ হয়, ছোট বড় সকলেই খেতে পারে, রান্না করা সহজ, অসুস্থ দুর্বল রোগীর জন্য পথ্য। গ্রামে যেখানে সার্বক্ষণিক মাছ মাংস কিনতে পাওয়া যায় না, সেখানে মেহমান আপ্যায়নের জন্য ব্রয়লারের মাংস খুবই সহজে পাওয়া যায়। স্বল্প সংখ্যক ব্রয়লার পালনের জন্য সার্বক্ষণিক পৃথক কোনো জনবলের প্রয়োজন পড়ে না। সাংসারিক অন্যান্য কাজকর্মের পাশাপাশি গৃহকর্ত্রী এবং পড়ালেখার পাশাপাশি স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও ব্রয়লারের যত্ন সহজেই নিতে পারে। ব্রয়লার পালনের জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। তাছাড়া ব্রয়লার বিক্রি করে নগদ টাকাও সহজে উপার্জন করা সম্ভব। ব্রয়লার পালন করে অর্জিত টাকা সঞ্চয় করে বিপদে আপদে সে টাকা কাজে লাগানো যায় কিংবা অন্যান্য আয়বর্ধনমূলক কাজেও ব্যয় করা যায়। শ্রোতা বন্ধুরা, মাংস উৎপাদনকারী জাত সংরক্ষণে আপনাদেরকে যেসব বিষয়ে একটু বেশি খেয়াল রাখতে হবে তা হল সুষম খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যবিধি মেনে চলা, শিডিউল অনুযায়ী ভ্যাকসিনেশন কর্মসূচি পালন করা, নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা এবং জমাট বাঁধা লিটার ব্যবহার না করা। ব্রয়লার অর্থাৎ মাংস উৎপাদনকারী জাত খামারে প্রবেশ পথে জীবাণুনাশক পাত্র বা স্প্রেয়ার রাখতে হবে, আলাদা পোশাক ও জুতোর ব্যবস্থা রাখতে হবে, মৃত ব্রয়লার গর্ত কেটে পুড়ে ফেলতে হবে অথবা পুঁতে ফেলতে হবে, খামারে দর্শনার্থীদের খামার পরিদর্শনে নিরুৎসাহিত করতে হবে, সর্বোপরি ব্রয়লার খামারে রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধী অর্থাৎ প্রতিকার করাই উত্তম সেদিকে নজর দিতে হবে।
6: আমরা শুনলাম মাংস উৎপাদনে মুরগির জাত নির্বাচন, তো আমরা এই বিষয়ে শুনলাম কার কাছ থেকে, ডক্টর আম্বি আক্তার, উনি প্রাণী সম্পদ কর্মকর্তা। তো আসসালামু আলাইকুম মেহমান ভাই, কেমন আছেন আপনি? এই যে বেতার যন্ত্রের সামনে যারা আপনারা বসে আছেন, কিডা আইসে কন দেখিনি, আকাশে বাতাসে, এই যে বাতাসে যে গরম হচ্ছে, কখনো ঠান্ডা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই না? এই বিষয়ে আপনাদের আমাদের সবার জানার জন্য উনি একটু পরামর্শ দিতে আইসেন। তো ভাই আপনি একটু হালিমা পারভীন, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, আমরা গানটা মেহমান ভাইয়ের সাথে নিয়ে শুনি।
0: হ্যাঁ শুনি।

0: খালি টেকার কথা শুনলি কেমন,
1: আসলে তো টেকা হয়,
0: কিন্তু মনে রাখতে হবে শুধু
1: টেকার কথা করলে হবে না, তো কষ্ট করতে হবে।
0: নিরাপদ সবজি, ধান, পাট, আমাদের যে মাছ, সবকিছু নিরাপদ উৎপাদন করতে হবে,
1: আবহাওয়া অনুযায়ী যত্ন নেওয়া লাগবে। শরীরের যেন ভালো ভালো হওয়ার জন্য তো আমরা খাই, আর যদি খারাপই হয় সেই খাওয়া খাওয়ার দরকার আছে।
0: তাহলে দেখো, আমাদের উপরে নির্ভর করে সারা বাংলাদেশের মানুষ, কারণ হচ্ছে আমরা যা উৎপাদন করব তাই তো খাবি। তাহলে আমরা যদি সৎভাবে চাষাবাদ না করি তাহলে কি
1: মানুষের রোগ রোগ হবি,
0: রোগ বালাই হবি, অসুস্থ হবি, দায় কিন্তু আমারে না নিয়ে
2: পারবা। ছোট্ট করে একখান কথা কও, ওই যে মুরগির কথা কইলে না, ডিম ডু ওই যে বকুলি, তোমার জন্য কিন্তু ডিম দিয়ে পুটিং বানিয়ে আনছে,
1: তুমি খালি খোসা না দিয়ে পারো না,
0: তোমার তোমার বেশি চুল কাছে, তুমি ওই যে নখ আছে না তোমার হাতে, হাতের নখ একটু সমান করে আইনি বুঝলে, এগুলো করি না বুঝলে, ভালো না। তো চলো আমরা একটু এই সপ্তাহে কৃষি আবহাওয়া পরামর্শটা শুনে আনি নাকি, এই ব্যাপারে আমাকে আমাদের পরামর্শ দিতে আসছেন মোহাম্মদ শাহিনুল ইসলাম, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আবারও দিলাম।
3: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
0: হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে একটু পরামর্শ দেন, সবাই অপেক্ষা করতেছে এই সপ্তাহে কৃষি আবহাওয়া কেমন কি হবি না হবি একটু জানান আমারে।
3: আমরা জানি যে এখন শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ আমাদের বাংলাদেশে বর্ষাকাল, আর বর্ষাকালে সাধারণত বৃষ্টিপাত একটু বেশি হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তা এই আজকে থেকে যদি আমি আগামী এক সপ্তাহের পূর্বাভাসটা বলি, সেটা হলো আমাদের উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সেটা রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই তিনটা ডিভিশনে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, পাশাপাশি বরিশাল এবং চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে। এটা আগামী তিন থেকে চার দিন মোটামুটি এরকম একটা আবহাওয়া থাকতে পারে। আর অন্য যে বিভাগগুলো বাকি রয়েছে যেমন খুলনা, ঢাকা এবং এই দুটা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকতে পারে। তবে দুঃসংবাদ হলো আগামী দুই তিন দিন পর, চার দিন পরে আমাদের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল, খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, পাশাপাশি অন্য দেশের অন্যত্র বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সমস্যাটা হলো যেহেতু আমাদের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে একটা বন্যা হয়ে গেল এবং পাহাড়ি দশ যেটা আমরা বলি, পাহাড়গুলো একটু ভঙ্গুর, সুতরাং বৃষ্টিপাত বেশি হলে আবার ভূমিদস হতে পারে, একজন মানুষ মারাও যেতে পারে, আবার বন্যায় অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে
0: ইনশাল্লাহ।
3: পাশাপাশি হলো জলাবদ্ধতার একটা ব্যাপার স্যাপার থাকে, সুতরাং আগামী তিন চার দিন পরে আমাদের জন্য একটু দুঃসংবাদ যে না, দক্ষিণাঞ্চল সহ মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
0: এই ব্যাপারে আমাদের যারা আপনারা আছি সবাই মিলে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ, বলেন।
3: আর একটা হলো যেহেতু আমাদের বর্ষাকালে তাপমাত্রা তেমন একটা বাড়ে না, আমাদের তাপমাত্রা অনুকূলে থাকতে পারে, সমস্যাটা হলো বাতাসের প্রচুর পরিমাণ জলীয়বাষ্প, বর্ষাকালের কারণে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প থাকে, যার কারণে শরীরের ঘাম শুকায় না এবং আমাদের একটা অনুভূত তাপমাত্রাটা বেশি মনে হয়, আমরা ডিসকমফোর্ট বা একটা আরামদায়ক অনুভব করি না। যেহেতু আকাশে প্রচুর পরিমাণে মেঘের ঘনঘটা থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা খুব কম পেতে পারি। আর একটা হলো যেহেতু আকাশে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবো না, সেই ক্ষেত্রে আমাদের যে বাষ্পীভবনের হার সেটা অনেকটা কম থাকতে পারে,
1: এই জন্য শ্যাতা হয়ে থাকে সবকিছু, তাই না ভাই?
3: হ্যাঁ। আর একটা হলো আমরা এখন আলাপ করব আসলে আমাদের কৃষি নিয়ে, যে আমাদের এই আবহাওয়ার কারণে কৃষির উপর কি কি প্রভাব পড়তে পারে বিশেষ করে সেটা নিয়ে আমরা আলাপ করব।
0: বলেন একটু জরুরিভাবে তাড়াতাড়ি বলেন, আমরা শুনি।
3: ঠিক আছে, আমরা যেহেতু দক্ষিণাঞ্চলে একটা বন্যা হয়ে গেল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে, সেই ক্ষেত্রে আমাদের একটু বিশেষ নীতিমালা এখানে রয়েছে, সেটা হচ্ছে আমরা এই সময় আমন ধানের বীজতলা আমরা অনেক সময় তৈরি করি এবং সেই বীজতলাটা অবশ্যই একটু উঁচু স্থানে তৈরি করতে হবে যাতে বন্যার পানি কিংবা আমাদের পাহাড়ি ডলে ক্ষতিগ্রস্ত না হয়। আর একটা হলো জলাবদ্ধতা যদি আমাদের হয় সাধারণত চট্টগ্রাম বিভাগে এবং সেই এলাকার জন্য স্বল্প মেয়াদি বা স্থানীয় পরিবেশের উপযোগী এমন আমন ধানের জাত নির্বাচন করতে হবে আমাদের, যাহাতে আমাদের বন্যা বা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত না হয় আর জমি দীর্ঘদিন পানিতে ডুবিয়ে রাখা যাবে না।
0: আচ্ছা,
3: সেই ক্ষেত্রে আমাদের যদি ডুবে থাকে সেই ক্ষেত্রে আমাদের বাসমান একটা বীজতলা ব্যবহার করা যেতে পারে, যেগুলো আমরা বরিশাল বিভাগে সাধারণত দেখি। আর একটা বাড়ি বর্ষণের যেহেতু আমাদের সম্ভাবনা খুব বেশি, সুতরাং বাড়ি বর্ষণের আগে বা বাড়ি বর্ষণের পরে বা বাড়ি বর্ষণের সময় আমাদের সেচ দেওয়া যাবে না, সার দেওয়া যাবে না বা বালাইনাশক প্রয়োগ করা যাবে না,
0: খুব ইম্পর্টেন্ট,
3: কারণ বৃষ্টির সময় সেটা দিলে কোনো কাজে আসবে,
1: ওই পানির সাথে
3: চলে যাবে। তা আমাদের আর একটা জিনিস করতে হবে, যেহেতু বাড়ি বর্ষণের সম্ভাবনা আছে, বাড়ি বর্ষণ হওয়ার আগেই আমাদের দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলতে হবে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়। আর একটা হলো আমাদের কলা বা অন্য অন্য উদ্যান ভিত্তিক যে ফসলগুলো আমরা সাধারণত উৎপাদন করি সেগুলো একটা অবশ্যই একটা কুটির ব্যবস্থা করতে হবে, যাতে প্রচুর পরিমাণে বর্ষণে বা প্রচুর বৃষ্টির কারণে সেগুলো হেলে না পড়ে বা নষ্ট যাতে না হয়ে যায়।
2: ছোট ছোট গাছগুলির খোঁড়া দেওয়া দিয়ে দিতে
3: হবে। গবাদি পশু হাঁস মুরগি এখন যেহেতু বর্ষাকাল আমাদের শেষ, সেটা একটা বাবা আছে, সুতরাং সেই ক্ষেত্রে ওদেরকে আমাদের একটা উঁচু জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা হলো আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের জন্য। আর যেহেতু আমাদের উত্তরাঞ্চলে তেমন একটা বৃষ্টি হয় নাই, সেই ক্ষেত্রে আমাদের উত্তরাঞ্চলে আমাদের অন্যরকম একটা পরামর্শ রয়েছে, বিশেষ করে যেহেতু বন্যার প্রভাবটা নাই। এবং সেই ক্ষেত্রে আমরা ধান আমনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখন চারা রোপণ পর্যায়ে রয়েছে।
0: ও সুবিধাবু, তুমি আমার ভালো কথা
1: বলতেছিলাম
0: ভাই, বলেন বলেন।
3: আচ্ছা ঠিক আছে। আর একটা হলো বীজতলা থেকে আমাদের 25-30 দিনের চারা যেটা, সেটা তুলে নিয়ে আমাদের মূল জমিতে রোপণের প্রস্তুতি নিতে হবে। এবং আর একটা হলো বৃষ্টিপাতের পর বালানাশক প্রয়োগ করতে হবে। আমি আগেই বলছি বৃষ্টিপাতের আগে বালানাশক প্রয়োগ করা যাবে না।
0: জি,
3: আবার শেষ প্রয়োগ থেকে এখন বিরত থাকতে হবে, কারণ আমাদের আষাঢ় শ্রাবণ মাস প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের শেষ প্রয়োগ করার দরকার নেই।
2: আচ্ছা ভাইজান, এই সবজির বিষয়ে আমরা কি করব?
3: এখন যেহেতু দমকা হওয়া হতে পারে বৃষ্টির সাথে, সেটা সেই ক্ষেত্রে আমাদের সাধারণত উদ্যান ফসল যেগুলো কলা গাছ বা সেগুলো যেগুলো আছে সেগুলোতে আমাদের খুঁটি ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হলো আমাদের যেহেতু কুমড়া, ঝিঙ্গে, পটল এবং শশায় একটা বিটল নামে একটা পোকার আক্রমণ হচ্ছে,
2: আচ্ছা
3: সেটাকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই একটা ওষুধ ব্যবহার করতে হবে, সেটা হলো মেলাথিয়ন ওষুধ। তা আমার সবচেয়ে ভালো পরামর্শ হলো কৃষি অধিদপ্তর এবং কর্মকর্তার সাথে সেটা পরামর্শ করে ব্যবহার করা ভালো।
1: যেটাই করি না কেন, কর্মকর্তাদের সাথে পরামর্শ করে করা লাগবে না ভাই? ওই গবাদি পশু সম্পর্কে একটু কন্ত।
3: আর গবাদি পশু একটা জিনিস কি, এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, শেষ সাথে বাপ কৃমিতে আক্রমণ হওয়ার খুব সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আমাদের গবাদি পশুকে ঠিক সময়ে কৃমিনাশক ওষুধ দিতে হবে। এবং হাঁস মুরগি যেগুলো রয়েছে আমাদের হাঁস মুরগিকেও কৃমিনাশক ওষুধ দিতে হবে। আর মৎস্যের ক্ষেত্রে যদি আমরা বলি, মৎস্যকে আমাদের যে পুকুরে চাষাবাদ করব সেই 15 পরপর নমুনা পরীক্ষা করতে হবে, তাদের বৃদ্ধি কেমন হচ্ছে।
0: অনেক অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল ইসলাম আবহাওয়াবিদ, আপনার অনেক পরামর্শ পেলাম, আশা করবো এটা মেনে চলবো আমরা।

0: ওই মাইনকা
1: যে
0: জালের ওই পাতলের কিনারের মাথা উঁচা করে ধর, নইলে বড় কাতলাটা ফাল দা জালের বাইরে পানিতে যাইব গা যত সব।
1: আপনি চিন্তা করেন না, ওই বাঁশের খোঁটাটা আমার হাতে একটু আগে দেন দেখি।
0: দিতাছি, একটু সবুর কর। এই ল
1: দেন দেন।
0: ওই খোঁটার চোখা মাথা মাটির কেদায় গাইরা দে, আর পানির উপরের মাথায় বাঁশের গিট্টু বরাবর জালটা আটকাইয়া দুই হাত দিয়া বাইন্ধা দে।
2: বাজান বাজান, ও বাজান, মা তোমার একটা কথা শুনাইতে কয়, তাড়াতাড়ি বাড়িতে চলো।
0: কিসের মধ্যে কি, এই কাজের সময় আবার কি কথা? তোরে কিছু কয় নাই মা টুকটুকি?
2: কইছে, তয় আমারে নিষেধ করছে কইতে।
0: ঠিক আছে, তুই কইস না, তয় আমি বুঝছি।
2: কি বুঝছো বাজান?
0: তা তোর হই না কাম নাই, তুই খালি তোর মায়েরে ক গিয়া যে বাজান তোমারে বড় খাড়িটা দিতে কইছে, তুই এখন যা।
2: আইসা যাইতাছি।
0: ওই মাইনকা
1: যে
0: জালের তোর দিকের মাথাটা উঁচা করে ধরে রাখ। আর ওই আইনাল মিয়া
1: যে কোন,
0: তুমি তোমার দিকের মাথা নিচে রাখো, তাইলে সব মাছ তোমার দিকে যাইব।
1: আচ্ছা আইনাল ভাই, মাছের খাড়িটা তোমার কাছাকাছি আইনা তারে রাখো।
0: আর হ্যাঁ দেখো, মাছের দাবা দাবিতে খাড়ি যেন কাইতিয়া না পরে।
1: আচ্ছা
0: আর শোনো, সবচাইতে যে কাতলটা ধরা পড়বো, তুমি দুই হাত দিয়া শক্ত কইরা ধইরা সেটারে পারে নিয়ে আইসো। বুঝছো তো, বাড়িতে বড় মেয়ের জামাই আইছে।
1: ও তাইলে তো আজ বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হইব, কিন্তু আমরা কি?
0: তোরা ঠিক মতো মাছগুলো খাড়িতে বর, তোরাও বাদ যাবি না।
1: আলহামদুলিল্লাহ।
3: আইনাল ভাই, মাতবরের কথার মর্ম কিছু বুঝছাও?
0: মাইনকা কথা কম নাকি
3: কাজ বেশি? আইনাল ভাই তুমি এখন মাছগুলা বাছাই করো, বড়গুলা বড় খাড়িতে আর ছোটগুলা অন্য খাড়িতে।
0: মাইনকা সবচেয়ে বড় কাতলাটা ওজন দে দেখি কয় কেজি হয়।
3: ওইটা মনে হয় আড়াই কেজি হইব।
0: আরে তুই দাঁড়িয়ে পড়লে ওজন দেশ টাকেন।
3: মাতবর সাহ দেখেন, দুই কেজি সাড়ে পাঁচশো গ্রাম, আমার আন্দাজটা ঠিক হইল না?
0: ঠিক আছে, তুই দৌড় দিয়া এখন মাছটা বাড়িতে আমার গিন্নির কাছে দিয়ায় দেহেস, মাছটা আবার লাভ দিয়া খারিদ ঠিক আছে কইরা না যায়।
3: আচ্ছা আমি জামু আরামু।
1: যা যা।
0: আইনাল মিয়া
1: কোন,
0: তুমি পুকুর থেকে কিছু ছোট কচুরি বানা আনো দেখি।
1: আনতাছি।
3: মাতবর সাহ আমি এখন বড় পাল্লা দিয়া পাঁচটা খাড়ির সবগুলো মাছই ওজন দেই, দেহি মোট কত কেজি মাছ হইল।
0: আইনাল মিয়া
1: যে কম,
0: কচুরি গুলা অল্প অল্প করে সব খাড়ির মধ্যেই দাও।
1: আচ্ছা
0: পাইকার আসার সময় হয়ে উঠছে। কিরে মাইনকা কত কেজি হইল?
3: এই ছোট বড় মিলাইয়া মোট একশো পাঁচচল্লিশ কেজি হয়েছে।
0: তাহলে গড়ে একশো সত্তর টাকা হিসাবে একশো পাঁচচল্লিশ কেজির দাম মবলগে চব্বিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা হয়।
3: মাতবর সাহ আপনারা ডরেও কই না ভয়েও কই না, একটা কথা জিগাই, আচ্ছা এক পুকুরে এক খেপ দিয়াই চব্বিশ হাজার টাকার বেশি কামাইলেন?
4: খালি কামাই করলে তো হবে না, আমারে কিন্তু আগাতিও হবে। আমাদের সব কিছুর মধ্যে ভালো জিনিস চিন্তা করতে হবে। এই যে দেখো আজকাল কত রকম আতঙ্ক ছড়ায়, কত রকম গুজব ছড়ায়, সবকিছুর থেকে কিন্তু হিসাব নিকাশ করতে হবে যে কোনটা গুজব আর কোনটা ভালো। তো আমরা আশা করব যে আমরা সবাই সৎ থাকবো, ভালো থাকবো, আমরা আমাদের নিজেদেরকে পাড়াপড়শিকে ভালোবাসবো, কারো সমস্যার ব্যাপারে দৌড়া যাবো নাকি?
5: তো যেটা সবার পাশে দাঁড়ালে
4: যেগুলা করে থাকে সাধারণত, দেখো গ্রামের যুবকরা যারা আছে, এই যে তারিকুল বলো, জুবায়ের বলো, মাশরাফি বলো, আরো যারা যারা আছে, এরা কিন্তু সবাই আগা আসে, ভালো জিনিস।
5: হ্যাঁ মানুষের ভালো
4: মানবতা কিন্তু আবার বাড়েছে, এটা আলহামদুলিল্লাহ।
5: রাজাবাইয়ের ক্ষেত্রে পানি হয়ে গেছিল না, সবাই মিলা কাইতে দিল।
4: হ্যাঁ খুব ভালো কাজ করেছে, তো এই ভালো কাজগুলোতে আমরা আগাবো, চলবো এবং দেশটিকে ভালো রাখবো। তো চলো, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
6: চলো আমরা পুডিং একসঙ্গে খাবো।
5: হ্যাঁ হ্যাঁ পুডিং খাবো,
7: মজা হয়েছে খামো।

0: এখন সময় সন্ধ্যে 7:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। প্রিয় শ্রোতা, শ্রাবণের এই প্রথম সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি আজকের চতুর্থ পালায়।
1: আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু এবং আমি জান্নাতুল ফেরদৌসি লিজা।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ, এস এম আল জুবায়ের
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী আব্দুল আলিম, গীতিকার জালাল উদ্দিন খাঁ, সুর করেছেন ইউনুস আলী।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠাসুর। এবারের গানটির রচয়িতা শহীদুল্লাহ ফরায়েজি, নিজে সুরে গিয়েছেন বারী সিদ্দিকী।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনবেন কানাইলাল শীলের কথায় ও সুরে আবু বকর সিদ্দিকের কণ্ঠে এই গানটি।

মেয়েটা সুরে এবারে গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী। গানটির রচয়িতা মইনুল কারিগর, সুর দিয়েছেন মোহাম্মদ জুয়েল আল দিন।

0: এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার অল্পক্ষণের মধ্যেই প্রচারিত হবে খেলাধুলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। আগামী রোববার বাংলাদেশ সময় রাত একটায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমিফাইনালে 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন।
1: আটলান্টার আকাশ কাল রাতে সাক্ষী হল ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক উপাখ্যানে, যেখানে 90 মিনিটের যুদ্ধ শেষে মাঠের সবুজ ক্যানভাসে রচিত হল আলবিসেলেস্তের এক রূপকথা। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 গোলে স্তব্ধ করে ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ও তীব্র উত্তেজনায় ঠাসা। তবে 55 মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রসে পা ছুঁয়ে অ্যান্থনি গর্ডন যখন ইংল্যান্ডকে এগিয়ে নিলেন, তখন মনে হচ্ছিল 60 বছরের ইংরেজ আক্ষেপ বুঝি এবার ঘুচবে। কিন্তু মহাকাব্যের শেষ দৃশ্য যে তখনও বাকি। 85 মিনিটে মেসির পাস থেকে অ্যান্ড্রু ফার্নান্দেজের দূরপাল্লার এক বুলেট গতির শট ভাঙল ইংলিশ দুর্গ। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই 92 মিনিটে মেসির বাঁকানো ক্রস থেকে শূন্যে ভেসে এক অসাধারণ হেডে থ্রি লায়ন্সের হৃদয় ভেঙে দেন বদলি নামা লাউতারো মার্টিনেজ। রূপকথার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা এখন আরও একটি সোনালি ট্রফি ছোঁয়ার অপেক্ষায়, যেখানে আগামী 19 জুলাই নিউ ইয়র্ক মেটল্যাফ স্টেডিয়ামে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। এর আগে আগামী 18 জুলাই বাংলাদেশ সময় শনিবার রাত 3টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ফ্রান্স। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বিস্তারিত শুনছিলেন প্রতিবেদনে। এবারে হকির খবর। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র এইচ কাপ নারী হকিতে বাংলাদেশ দল তাদের তৃতীয় ম্যাচে এখন পাকিস্তানের মোকাবেলা করছে। আজ রাত 10টায় দিনের দ্বিতীয় ম্যাচে হংকং চায়না কাজাখস্তানের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় পাকিস্তান উজবেকিস্তানের এবং রাত 10টায় বাংলাদেশ কাজাখস্তানের বিপক্ষে খেলতে নামবে। কার্ডিফে স্বাগতিক দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 26 ওভারে 3 উইকেটে 144 রান করেছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে ইংল্যান্ডের জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। আগামী রোববার দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গাজীপুরে ফুটসল ফুটবল টুর্নামেন্টে বন্ধুমহল ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা 4-1 গোলে রবিদাসপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামী শনিবার থেকে ঢাকায় বয়সভিত্তিক 10ম সাউথ এশিয়া কারাতে প্রতিযোগিতা শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত 2 দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের 565 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন 20 স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন করে স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, যে যেখানে বসে শুনছেন আমাদেরকে, সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনায় আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে। সুখী সংসার অনুষ্ঠানে আজ আপনাদের জন্য রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। সংযোগে আজ আপনারা শুনবেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান।
2: প্রিয় শ্রোতা, আমি জানি আপনারা সবাই আজও সেটির সামনে বসে আছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের এই প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান সোনালী জীবন শোনার জন্য। আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে। বাংলাদেশ বিশ্বের সর্বাধিক জনবসতিপূর্ণ দেশ। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 3000 ভাগের এক ভাগ মাত্র, কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। 1901 সালে মোট জনসংখ্যা ছিল 2.3 কোটি। আমরা যদি কর্মক্ষম লোকদের তুলনা করি তাহলে আমরা আরও কিছু জানতে পারব। আমরা সকলেই জানি 15 থেকে 60 বছর বয়সী লোকেরাই কর্মক্ষম জনশক্তি, কিন্তু বাংলাদেশে 15 বছরের কম এবং 60 বছরের বেশি বয়সী লোকেরা সংখ্যায় বেশি হওয়ার কারণে বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে না। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী সমাজ তুলনামূলক অবদান রাখতে পারে না। এ থেকে প্রমাণ পাওয়া যায় জনসংখ্যার আধিক্য বা অধিক জন্মহারই উন্নয়নের পথে বড় বাধা। তাই জনসংখ্যা কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ হিসেবে দেশের উন্নয়নে বা অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাসমূহ বাংলাদেশের উন্নয়নকে যেভাবে ব্যাহত করছে তাতে জনসংখ্যা বৃদ্ধিকে জনসংখ্যা বিস্ফোরণ বলে অভিহিত করা হচ্ছে। দেশজুড়ে বাল্যবিবাহ, শিক্ষার অভাব, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, মৃত্যুর হারের চেয়েও জন্মহারের আধিক্য ইত্যাদি কারণে জনসংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। জনসংখ্যার হার বৃদ্ধির নিয়ন্ত্রণে সহায়তার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরটি ইউনিয়ন পর্যায়ে জনসাধারণকে সচেতন করছে, পাশাপাশি প্রচার প্রচারণাও অব্যাহত রয়েছে। কঠোর জন্মনিয়ন্ত্রণের মাধ্যমে জনবিস্ফোরণ বন্ধ করতে হবে, প্রয়োজনে আইন প্রণয়ন করা যেতে পারে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুলে ছাত্রছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। জনগণ শিক্ষিত হওয়ার মাধ্যমেও জনবিস্ফোরণ রোধ করা যেতে পারে। প্রতিবছর জনসংখ্যার বৃদ্ধির ফলে অতিরিক্ত 23 লক্ষ মানুষ দেশের জনসংখ্যার সাথে নতুন করে যুক্ত হচ্ছে। এর ফলে দেশের আবাসন সমস্যা, খাদ্যাভাব, পুষ্টিহীনতা, বেকারত্ব, মাথাপিছু আয়ের স্বল্পতা, নিম্নমুখী জীবনযাত্রার মান, আবাদি জমি হ্রাস, সড়ক দুর্ঘটনা, যানজট, দুর্ভিক্ষ, মহামারী, রাজনৈতিক অস্থিতিশীলতা, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন প্রভৃতি সমস্যার কারণে দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। কোনো দেশের জনাধিক্য দেখা দিলে সে দেশ যদি তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে দুর্ভিক্ষ, মহামারী, প্লাবন ইত্যাদির মাধ্যমে প্রকৃতি নিজেই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে। মেলথাসের জনসংখ্যা তথ্য বাংলাদেশে মাঝে মাঝে উঁকি দিয়ে তা প্রমাণ করে দেয়। জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে পারলে সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথ সুগম হবে। সুপ্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজনে রয়েছে পুষ্টি বিষয়ক স্পট।
3: বাবা,
4: কিরে মা,
3: এই মাত্র স্কুল থেকে আসলা, একটু বিশ্রাম করলা না, আবার কই যাও বাবা?
4: কাজের কি আর শেষ আছে রে মা?
3: বিশ্রামের তো দরকার আছে বাবা।
4: আছে তা আছে, তারপরও কর্তব্যের একটা অদৃশ্য ধাক্কা আছে বুঝলি। কর্তব্য কাজ শেষ না করা পর্যন্ত সুস্থির হওয়া যায় না।
3: গ্রামের মানুষ তোমারে কত ভালোবাসে, তার জন্য তোমার কর্তব্য বোধ কম না, কিন্তু আমি যে
4: তুই তো আমার মা, আমার হাত দুইটার ছায়া তো সকলের আগে তোর মাথার উপরেই পড়ে রে মা।
3: আমি সেই কথা বলিনি।
4: জানি, আমি বাড়িতে না থাকলে তুই একলা হয়ে যাস, কারণ আমি তো তোর পিতা, আমি তো তোর বন্ধু, কিন্তু বললাম না, নানান ধরনের কাজ।
3: তোমার কাজে কি আমি বাধা দিই বাবা?
4: না তা দেশ।
3: তবে একটা কথা, যেখানে যাও তাড়াতাড়ি বাড়ি ফিরবা।
4: কেন?
3: মোকাম্মেল ভাই গ্রামে আসছে, আমাদের বাড়িতে আসুনি কথা।
4: মোকাম্মেল? মোকাম্মেল আমার ছাত্র, বড় ভালো ছেলে, ডাক্তার হইছে, বড় ভালো ভালো, আমি তাড়াতাড়ি ফিরবো।
3: গত দফা সে বলে গেছিল আমার পা।
4: তোর পায়ের জন্য আমার মনে কি কম কষ্ট রে মা।
3: মোকামল ভাই বলছে এর চিকিৎসা নাকি খুব সোজা।
4: বলছে নাকি? কিন্তু জন্ম থেকে তো তোর পা দুইটা বাঁকা, শুনছি ছোটবেলায় অপারেশন করাইতে পারলে ঠিক হয়ে যাইত, কিন্তু আমরা তো আর এত সব জানতাম না।
3: এখন খুব সোজা, অপারেশনের পর আমার পা আর বাঁকা থাকবো না বাবা।
4: বড় আশার কথা শুনলাম রে মা, মুখ কামেল আসলে বসায় রাখিস, আমি তাড়াতাড়ি ফিরে আসবো।
3: এখন না গেলে হয় না?
4: না রে মা, প্রতিদিনের কাজ রুটিন করা, একটা পিছে পড়লে সেইটা পিছে পড়েই থাকে। আমার এক ছাত্র, বড় ভালো ছাত্র, স্কুলে আসে না, কি কারণে আসে না জানি না, জানা দরকার। একটা ছাত্র ড্রপ আউট হওয়া ঠিক না, বুঝছস না?
3: তাইলে যাও বাবা, আমার তো পা নষ্ট, কিন্তু কত জনের যে কত রকমের কষ্ট সেটা আমি বুঝি বাবা। কারো সুখে আলো নাই, কারো কানে শব্দে সুর বাজে না, আবার কেউ শব্দ দিয়ে নিজের সুখ দুঃখের কথা জানান দিতে পারে না, সেই তুলনায় আমি তো অনেক ভালো।
4: তুই বড় ভালো ময়না, সত্যি তুই ভালো। সমীরুদ্দিনের বাড়ি থেকে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা।
3: এই যে বাবা, তুমি হঠাৎ কেমন জানি সিরিয়াস হয়ে গেছো, তোমার সব কাজ সাইরা তারপরে আসবা, এত দুঃখ দুঃখ ভাব আমার ভালো লাগে না।
4: না না, কিসের দুঃখ, দুঃখ মনে করলে দুঃখ, তোর মতন একটা মেধাবী মাইয়া যারা আছে তারা আবার দুঃখ কিসের?
3: এই যে বাবা ধরো ছাতাটা নিয়ে যাও বাবা।
4: হ্যাঁ আরে মা, আমি গেলাম। সমীরুদ্দিন
5: মা।
4: সমীরুদ্দিন
5: বলেন স্যার, হঠাৎ কি মনে কইরা?
4: তোমার পোলা জসীমউদ্দিন স্কুলে যায় না কেন, কি হইছে?
5: শরীর ভালো না।
4: শরীর ভালো না মানে প্রায় তো স্কুল কামাই দেয়।
6: কামাই না দিয়া কি করব স্যার, জানে বাসলে তো স্কুল।
4: জানে বাসলে মানে
5: বেড়াইমা পোলা, সারা বছরই একটা না একটা ব্যারাম লাগিয়েই থাকে, জ্বর জারি জন্ডিস কুন্ডা বাদ গেছে, পেট বেড়াইমা,
6: বাপের মতন পেট বেড়াইমা, পোলার আর দোষ কি?
5: এই যে চুপ করো, নিজের দা কোনা কেন?
4: হায় হায়, পুরো পরিবারের দেহ এক দশা।
6: না মানে স্যার, স্যার বসেন, আপনার লাগা শরবত বানাই আনিগা।
4: খাও খাও খাও খাও, তোমাগো বাড়ির শরবত খাওয়াটাও তো নিরাপদ মনে হইতেছে নাই
6: কেন স্যার? এমন কথা কইলেন কেন স্যার?
4: কমুনা, তোমাগো বাড়ির যে অবস্থা দেখতাছি।
5: যে বাড়ির কি হলো আবার
4: বোঝো না?
5: না,
4: বাড়ির সকলে সারা বছর বেড়া ভয় কেন
6: স্যার?
4: চারদিকে এত ময়লা গান্দা, শরীর ঠিক থাকবো কেমনে?
6: এইটা কি কইলেন স্যার?
4: শোনো, খালি পরিষ্কার কাপড় চোপড় পরলেই হয় না, ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ওই যে তোমাকে স্যানিটারি পায়খানার পিছনে টিউবওয়েল বসাইছো, চারদিকে আবর্জনা, মাছি ভন ভন করতেছে, এইসব থেকে তো রোগের উৎপত্তি।
5: স্যারের কথাটা তো ঠিকই,
4: সবই আছে তোমাগো অথচ কিছুই ঠিক নাই। বাড়ি ঘর পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হয় বুঝছো, ভরাট হয়ে গেলে নিরাপদে মল নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়, যাতে তা পানির উৎস আর পরিবেশ দূষিত করতে না পারে। খাবার ঢাইকে রাখতে হয়, ব্যক্তিগত পরিচ্ছন্নতার সাথে স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক আছে সেই অভ্যাস করতে হয়।
6: স্যার বুঝছি স্যার, ভবিষ্যতে আমার পোলা জসীমউদ্দিনের আর কোনো দিন স্কুল কামাই হইব না, আমি আপনার সব কথা পালন করুম, শত কামের মধ্যে পয় পরিষ্কারের কাম আগে, আগে হইল স্বাস্থ্য, আগে শান্তি। আর
5: আর আমরা বেড়াইমা পরিবার হইয়া থাকতে চাই না স্যার। স্বাস্থ্য খারাপ মানে বাঙ্গাচোরা জীবন, এই রকম জীবনের দাম কি স্যার?
4: হ্যাঁ কথাটা মনে রাখবো।
2: এতক্ষণ শুনলেন পুষ্টি বিষয়ক স্পট। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন সুখী সমৃদ্ধ পরিবার গঠনে নবদম্পতির করণীয় শীর্ষক কথিকা। বলছেন সিরাজুল হক সিরাজ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, জেলা সিভিল সার্জন, কক্সবাজার।
7: খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হল সুস্থ সবল ও কর্মক্ষম হয়ে বেঁচে থাকা, যে কোনো খাবার খেয়ে পেট ভরানো যায়, কিন্তু তাতে দেহের চাহিদা মিটিয়ে সুস্থ থাকা যায় না। তাই পরিবারের সদস্যদের সমৃদ্ধ পুষ্টি চাহিদা পূরণ একটি আবশ্যক বিষয় ধরে নিতে হবে। বাংলাদেশে খাদ্য উৎপাদন ঘাটতি পূরণ হলেও পুষ্টি সমস্যা অনেক বড় আকারে বিরাজিত রয়েছে, ফলে এদেশের হাজার হাজার মানুষ পুষ্টিহীনতার কারণে নানা রোগের শিকার হয়ে অহরহ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মা ও শিশুরাই এর শিকার বেশি। পরিবারের সদস্যদের পুষ্টিকর খাবার হিসেবে ফলের গুরুত্ব অপরিসীম। অধিকাংশ ফলেই সুস্বাদু, পুষ্টিকর, মুখরোচক এবং তৃপ্তিদায়ক। অতি জরুরি খাবারের অভাব কেবল দানাদার খাদ্যে পূরণ হয় না, পুষ্টিকর খাবারের উপর নির্ভর করছে আমাদের জীবনের অস্তিত্ব, কর্মক্ষমতা, মেধাবৃত্তি, উন্নতি ও সমৃদ্ধি। ফল বাংলাদেশের একটি জনপ্রিয় ও উপকারী উদ্যানতাত্ত্বিক ফসল। রং, গন্ধ, স্বাদ ও পুষ্টির বিবেচনায় আমাদের দেশীয় ফল সমূহ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের জন্য খুবই অর্থবহ ও বৈচিত্র্যপূর্ণ এবং উপযোগী।
8: প্রিয় শ্রোতা, শুনছিলেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পরে।
9: যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
10: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: তাবশ্যকীয় বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ পদার্থেরও অন্যতম প্রধান উৎস হচ্ছে দেশীয় ফল, যেমন আম, জাম, লিচু, পেয়ারা, আমলকি, কাঁঠাল, আনারস, কলা, কুল, পেঁপে ইত্যাদি। সুষম খাদ্য বিবেচনায় এনে আমরা মূলত 6 ধরনের খাবার প্রতিদিন আহার করে থাকি। এগুলো হল শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ বা তেল, ভিটামিনস, খনিজ লবণ এবং পানি। ফলে সব ধরনের খাদ্যে পাওয়া যায় এ ধরনের উপাদান। পরিবারের পুষ্টি চাহিদা পূরণে প্রচলিত আরও কিছু ফলমূল লক্ষ্য করা যায় যাহা দেশীয় ফল হিসাবে সমধিক পরিচিত। তা হচ্ছে লটকন, চালতা, করমচা, লুকলুকি, কলমা ও তেঁতুল। পুষ্টিবিজ্ঞানীদের মতে পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা পূরণে এবং সুস্বাস্থ্যের জন্য জনপ্রতি প্রতিদিন গড়ে 115 গ্রাম ফল খাওয়া প্রয়োজন হলেও বর্তমানে এদেশের মানুষ দৈনিক মাত্র 76 গ্রাম ফল খাওয়ার সুযোগ পাচ্ছে। তাই পরিবারের সদস্যদের শরীরের বাড়ন্ত এবং সুস্থতা তেমন একটা পরিলক্ষিত হয় না। প্রয়োজন ও প্রাপ্তির এ ধরনের ব্যবধানের কারণ একদিকে যেমন সচেতনতার অভাব, অন্যদিকে রয়েছে উৎপাদনের সীমাবদ্ধতা। তাই খাদ্যপুষ্টি চাহিদা পূরণ সহ আর্থসামাজিক উন্নয়নে স্বাদে গন্ধে পুষ্টিতে শ্রেয়তর আমাদের অপ্রচলিত ফলগুলোর উৎপাদন দেশব্যাপী সারা বছর যৌক্তিকভাবে এবং পরিকল্পিত উপায়ে বাড়িয়ে তুলতে হবে।
4: প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদেরই প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান সোনালি জীবন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং ছোট পরিবার নিয়ে নিরাপদে থাকুন।
5: এতক্ষণ আন্তবেতার অনুষ্ঠান সংযোগে শুনলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান। সকলের সুস্থ ও সুখী জীবন কামনায় শেষের কথায় বলে যাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
6: শাহিদা মঞ্জুরি।
7: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। পূর্বের ন্যায় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। রাষ্ট্রীয় মর্যাদায় সারা দেশে পালিত হল ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। আবু সাঈদ, ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। হাদি হত্যা মামলা সন্দেহভাজনদের ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজিরকে প্রত্যর্পণে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু, উৎসবের উদ্বোধন করে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। 45 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেফতার। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত 2 দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত 12। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় যুব দিবস পূর্বের ন্যায় প্রতিবছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদ বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12 আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। 2025 সালে উভয় দিবস 12 আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকালে হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এজন্য মন্ত্রিসভা কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে কোনো জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা প্রদানের দাবি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য সমস্যাগুলো আগে সমাধান করার চেষ্টা করছে। আজ 16 জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। এবারে শুনুন জুলাই শহীদ দিবসের উপর একটি বিশেষ প্রতিবেদন।
2: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে
3: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তায় নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
4: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করা, সরকারকে বলা এটা তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেলেও আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। ওই যে একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, হয় আমি বাঁচবো অথবা আমার মৃত্যু। এই মেসেজটাই তাই আবু সাঈদ দিয়েছে।
3: আবু সাঈদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রনেতা ওয়াসিম আকরাম সহ কয়েকজন প্রাণ হারান। তাদের আত্মত্যাগই পরবর্তীতে আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে নেয়। দিনটি স্মরণে দেশজুড়ে পালিত হয় জুলাই শহীদ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের।
5: দিবসটি উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া
2: দিবসটি উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এর আগে তার কবর জিয়ারত, শোক র্যালি, লাল ব্যাজ ধারণ এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মানুষ। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আবু সাঈদ ও ওয়াসিমের আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করেছে। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
6: এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা, দেশকে সমৃদ্ধ করবার চেতনা, এই চেতনার উদ্বুদ্ধ হয়েই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায়, এই 16 জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।
2: অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের স্মরণে নগরের 16 শহর রেল স্টেশনের প্রবেশ মুখে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া এদিন সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাগগুজারা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়ায় অংশ নেন স্থানীয় জনগণ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
7: যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে, এবং বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব।
2: এছাড়া এদিন খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রহীনতা, দমন, পীড়ন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণ সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে অংশ নিয়ে সর্বস্তরের মানুষ জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন ভাতা এবং চাকরি স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আজ রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে। প্রকৃত মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে হলে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা অপরিহার্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার গ্রেফতার হওয়া 3 সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।
8: ভারতে আছে 3 জন আর আবুধাবি ইউএইতে আছে 4 জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়, তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরে বিকাল তিনটায় এ রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে। গীতাপাঠ, আরতি ও কীর্তনের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে রথে আরোহণ করিয়ে শুরু হয় পবিত্র এই তীর্থযাত্রা। এই সময় ভক্তরা সবার মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের রশি স্পর্শ করলে পুণ্য লাভ হয়। সেই বিশ্বাসে খালি পায়ে দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত রথের সঙ্গে পদযাত্রায় অংশ নেন। ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আবেগের মুখর হয়ে ওঠে রথযাত্রার পথ।
11: একটা বছর অপেক্ষা করি কখন এই জগন্নাথ দেবের রথযাত্রা আসবে। জগন্নাথ হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের একটা রূপ,
12: নিজেদের পাপ মোচন এবং আমাদের নিজের আশা পূরণের জন্যই মূলত আমরা করে থাকি এটা।
13: সবার মঙ্গলার্থে এই আয়োজন আমরা শরীক হয়েছি।
14: জগন্নাথের দর্শন পেয়েছি, খুবই আনন্দ লাগছে।
10: রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরে বিকেল তিনটায় এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে দেশের উন্নয়ন করতে চায় সরকার।
15: ধর্মকে সবার মধ্যে যেন সকলে সকল ধর্ম পালন করতে পারে, সবার মধ্যে তিনি চেয়েছেন যে আমরা বাংলাদেশকে কোন সুনির্দিষ্ট ধর্মের জন্য এখানে কেউ সুবিধা দিতে না পারে, বাংলাদেশ সবার জন্য কাজ করতে পারে। আমরা সেই কথাই বলতে চাই যে আমরা ধর্মীয় ভাবে কোন বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
10: এছাড়া রাজধানীর তাঁতীবাজারের জগন্নাথজিউ ঠাকুর মন্দির, জয়কালী মন্দির, রামসীতা মন্দির, শাকারী বাজার সহ দেশের বিভিন্ন মন্দিরেও রথযাত্রা ও রথ টান অনুষ্ঠিত হয়। আগামী 24 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ 45 বছর ধরে পলাতক ব্যক্তিকে আজ গ্রেফতার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। কয়েক মাস ধরে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত 2 দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গতকাল গাজার মধ্যাঞ্চলে নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন রয়েছে। তেহরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। জবাবে রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে ওয়াশিংটন। তেহরান জানায় তারা জর্ডান, কুয়েত ও বাহরাইন সহ ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 6ষ্ঠ দিনের মতো নতুন করে শুরু হওয়া এই সংঘাত যুদ্ধবন্ধের প্রাথমিক চুক্তিকে অনিশ্চিত করে তুলেছে। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। সিরিজের টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1:00 নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। এদিকে গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে 2-1 ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: আটলান্টার আকাশ কাল রাতে সাক্ষী হল ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক উপাখ্যানে, যেখানে 90 মিনিটের যুদ্ধ শেষে মাঠের সবুজ ক্যানভাসে রচিত হল আলবিসেলেস্তের এক রূপকথা। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 স্তব্ধ করে ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ও তীব্র উত্তেজনায় ঠাসা। তবে 55 মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রসে পা ছুঁয়ে অ্যান্থনি গর্ডন যখন ইংল্যান্ডকে এগিয়ে নিলেন, তখন মনে হচ্ছিল 60 বছরের ইংরেজ আক্ষেপ বুঝি এবার ঘুচবে। কিন্তু মহাকাব্যের শেষ দৃশ্য যে তখনও বাকি। 85 মিনিটে মেসির পাস থেকে অ্যান্ড্রু ফার্নান্দেজের দূরপাল্লার এক বুলেট গতির শট ভাঙল ইংলিশ দুর্গ। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই 92 মিনিটে মেসির বাঁকানো ক্রস থেকে শূন্যে ভেসে এক অসাধারণ হেডে থ্রি লায়ন্সের হৃদয় ভেঙে দেন বদলি নামা লাউতারো মার্টিনেজ। রূপকথার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা এখন আরও একটি সোনালি ট্রফি ছোঁয়ার অপেক্ষায়, যেখানে আগামী 19 জুলাই নিউ ইয়র্ক মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। এর আগে আগামী 18 জুলাই বাংলাদেশ সময় শনিবার রাত 3টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ফ্রান্স। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
9: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। পূর্বের ন্যায় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। রাষ্ট্রীয় মর্যাদায় সারা দেশে পালিত হল ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজিরকে প্রত্যর্পণে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবর শেষ হলো।
17: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি তামান্না সিদ্দিকী। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন গতকাল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহের আলোচনার মধ্য দিয়ে বাজেট প্রস্তাব সংশোধনী এবং বিভিন্ন বিল নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা মতামত প্রদান করেন। অধিবেশনের শেষ দিনে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা, অর্থনৈতিক সংস্কার এবং জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, বরং এটি জাতীয় উন্নয়নের রূপরেখা। তাই জনগণের অংশগ্রহণ ও সংসদীয় আলোচনার মাধ্যমে যে বাজেট পাশ হয়েছে তা দেশের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে। রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি, নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। জনগণের জীবন ও সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে এই সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তার ভাষণে বিশেষভাবে উল্লেখ করেন, বাজেট প্রণয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের 13 লাখ প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। তিনি আরও জানান, সমাজকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী প্রদানের কাজ শুরু হয়েছে।

0: কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ভর্তুকি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা বাড়ানো হবে। তারেক রহমান বলেন, তাঁর সরকার চায় একটি ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবে। সমাপনী ভাষণে তিনি আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি রূপান্তরের পথে রয়েছে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টসে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টসে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। মুর্শিদা খানম নাহিদ ও নাহিদ সুলতানার কণ্ঠে, গীতিকার মোখলেসুর রহমান বাবলু।

দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এরই মধ্যে শেষ হলো মিডিয়াম ওয়েবের আজকের আয়োজন।

দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এরই মধ্যে শেষ হলো মিডিয়াম ওয়েবের আজকের আয়োজন।

সমবেত কণ্ঠে দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই ২৪ গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ অনুষ্ঠান জুলাই ৩৬। গ্রন্থনা NAM সারোয়ারে আক্তার, শুনতে পাবেন সকাল ৮:১৫। নাটক প্রতিফলন, রচনায় মুন্সি মোশতাক আহমেদ বাবু, প্রযোজনা শেখ আব্দুল মান্নান, শুনবেন ২:৩০। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন সকাল ৮:৩০। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন ১:০৫। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান ৩:৩০। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল ১২:১৫। হামদ নাচ শুনবেন ১২:২০, ১২:৪০, ৩:০৫। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল ৯:০৫ এবং ৪:০৫ আবারও শুনবেন ছায়াছবির গান। ৪:২০ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়ামওয়ে ৫৩৭.৬৩ মিটারে অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এছাড়াও FM ৮৮.৮ মেগাহার্জে NHK জাপান।

0: চ্যানেলের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ঠিক রাত 9টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।